Ne kadar çok güzel. Ağzına gelip bağırıyor.

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে, অপরূপা রূপসী পল্লী আমার।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে, কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত, সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানায় বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

0: হ্যালো, আসসালামু আলাইকুম। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটি প্ল্যাটফর্মে এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, যার মাধ্যমে আপনারা আমাদেরকে একই সাথে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এছাড়া আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা যদি প্লে স্টোরে গিয়ে রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও আমাদের অ্যাপ পেয়ে যাবেন। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জয়েন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুতরাং প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কে কোথা থেকে জয়েন করছেন, আপনারা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং সেই সাথে আপনাদের প্রিয় মানুষদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে, যাতে সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, অনুষ্ঠানটি দেখতেও শুনতে পারে, তাদের মতামত জানাতে পারে, কমেন্ট করতে পারে। আর হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন, যিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতের সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বেশ অনেক বছর ধরে, এবং সেই সাধনার পথে এগিয়ে চলেছেন। আর আজকে আমরা আশা করতে পারি যে আশা করছি যে তার সঙ্গীতের মূর্ছনায়, তার গান গায়কির মাধ্যমে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি হয়ে উঠবে আরো আলোকিত, হয়ে উঠবে আরো উজ্জ্বল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলকে। কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি,
0: স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি এখানে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পাচ্ছি, এটা এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
0: আমরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত আপনাকে পেয়ে, যে আজকে আমরা আশা করতে পারি আজকে সুন্দর একটা আয়োজন আপনার আমরা আজকে উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে আপনার গানের মাধ্যমে। আর গান নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, গান তো শুনবই। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, মানে গান নিয়েই তো আজকে মানে আড্ডা আলোচনা যাই কিছু বলি, এই সঙ্গীতের জগতে আসা শুরুর গল্পটা কেমন ছিল একটু জানতে।
1: বিশেষ কোনো গল্প আসলে নেই, আবার গল্প তো থাকেই, গল্পটা শুধুই স্মৃতির গল্প, স্মৃতিচারণের গল্প। খুব যখন ছোট ছিলাম, যখন এত কিছু বুঝিনি, তখন গুনগুনিয়ে গান করতাম, রেডিওতে গান শুনে গান করতাম, বা টেলিভিশনে গান হতো সেই গানগুলো। টেলিভিশন তখন আমাদের বাসায় আসলে আসেনি, রেডিওর কথা বলা যায়, আর ক্যাসেট
0: আচ্ছা,
1: প্লেয়ারে গান শোনা হতো, সেখান থেকে শুনে শুনে গান করতাম। আমার বাবার একান্ত ইচ্ছা এবং আমার মায়েরও একান্ত ইচ্ছায় আমাদের বাড়িতে একজন গানের শিক্ষক আনা হয়। আমার বড় ভাই বোনরা গান শিখতেন, আমার বয়স তখন নিতান্তই 5 বছর, গান শেখার মতো বয়স না, তারপরও আমাকে তাদের সাথে বসিয়ে দেওয়া হয়, এবং তখন থেকেই আসলে আমার গানের হাতেখড়ি, গান শেখা শুরু। গান বুঝতে আরো সময় লেগেছে, যখন আরো কয়েক বছর গেল আমি গান ছেড়ে দিলাম, এক সময় ভালো লাগছিল না। তারপরে যখন একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু হলো বা হাই স্কুলে উঠলাম, তখন আস্তে আস্তে গানের প্রতি যে প্রেমটা, সত্যিকারের যে ভালো লাগাটা, সেটা হতে শুরু করলো হাই স্কুল জীবনে এসে বা স্কুল জীবনে এসে।
0: মানে আপনি শুরু করেছেন 5 বছর বয়স থেকে, কিন্তু ভালো লাগা বা বুঝে করার বিষয়টা, মানে গানকে
1: আর
0: নিজের মাঝে ধারণ করাটা, সেটা হাই স্কুল থেকে।
1: আরেকটু পরে সেটা ফাইভ
0: হুম হুম
1: বা একটু পরে হাই স্কুলে এসে 8-9-এ যখন উঠলাম, তখন মনে হলো যে
0: আচ্ছা আচ্ছা
1: গানটা খুব বেশি আমাকে টানছে, এই আর কি।
0: আচ্ছা আপনি তো একই সাথে, যতটুকু আমি জানি, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি উভয় মানে ক্ষেত্রেই আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তবে আমি যতটুকু জানি যে নজরুলের প্রতি আপনার ভালো লাগা বা আপনার চর্চা বা যেটাই বলি সেটা হয়তো একটু বেশি, ইফ আই এম নট রং। তো আমি একটু জানতে চাচ্ছি, যদি আসলে নজরুল গীতির প্রতি আপনার ভালো লাগা বা টানটা বেশি হয়ে থাকে, সেটা কবে থেকে অনুভব করলেন বা এই টানটা তৈরি হলো কিভাবে?
1: আপনি খুব ভালো স্টাডি করেছেন বোঝা যাচ্ছে আমার সম্পর্কে, থ্যাংক ইউ। না আসলে
0: ধন্যবাদ।
1: ব্যাপারটা এরকমই, আমি মানে নজরুল সঙ্গীত করতাম, আমি নজরুল সঙ্গীত দিয়েই আমার শুরু, আমি প্রথম নজরুলের গানই শিখি, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এরপরে আমার গানের মালা আমি করবো কারে দান। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে নজরুল সঙ্গীত করলে গানের ভিত্তিটা শক্ত হয়, এবং তাতে করে অন্য সব গান, আমাদের গানের যিনি ওস্তাদ ছিলেন তিনি আমাদেরকে এটা বলতেন, তাতে অন্য সব গান গাওয়া সহজ হয়। সেভাবে নজরুল গীতির বা নজরুল সঙ্গীতের শুরু। এরপরে যেটা হয়েছে সেটা হলো নজরুলের বিভিন্ন কবিতা গান, এবং সেটার যে একটা সহজাত উচ্ছ্বাস আনন্দ আবেদন সেটা খুব আকর্ষণ করত, বিদ্রোহী যে একটা ইমেজ তার সেটা খুব আকর্ষণ করত। তারপরে গানের ক্ষেত্রে যেটা হয়েছে, গানের সুর খুব আমাকে টানতো বা এখনো টানে নজরুলের গানের, কথা তো বটেই সুর প্রচন্ড আমাকে টানতো, এবং একটা বয়স পর্যন্ত আমি নজরুলের গানটাই করব এরকমই আমার ধ্যান জ্ঞান ছিল।
0: আচ্ছা
1: তো এরপরে যেটা হয়েছে যে আমি যখন আরেকটু বড় হলাম, আমি মেডিকেল কলেজে পড়তে আসলাম, মানে তখন আমার বয়প্রাপ্তি হয়েছে বা যৌবন প্রাপ্তি হয়েছে বলা যায়, তো তখন তখন আমার কাছে আমি হঠাৎ করে রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম, মানে রবীন্দ্রনাথের গানের বাণীর গভীরতা এবং আরো অনেক কিছুই। আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, এবং সঙ্গীতে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা পছন্দ করি না, সঙ্গীত এবং সাহিত্যে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি কাকে ছেড়ে কাকে রাখি, এই দুজনই তো এক মানে সমৃদ্ধ সম্ভার। আর
0: হুম হুম
1: শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, এবং আমার কখনো মনে হচ্ছে যে এই গানটি, রবীন্দ্রনাথের এই গানটি আমার মানে এটা এখন

0: আমি খুব চেষ্টা করি আমার স্বাভাবিক, আমার যেটা কণ্ঠ সেই কণ্ঠে আমি রবীন্দ্রনাথ নজরুলের গান করতে, তাতে করে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তবে শিল্পীদের ক্ষেত্রে একটা বিশেষায়িত হওয়ার একটা ব্যাপার তো থাকে, যেমন চিকিৎসকদের ক্ষেত্রে থাকে যে আমি স্পেশালিস্ট, এতে একটা আইডেন্টিটি তৈরি করার বিষয় থাকে। তো সেটার চিন্তা করলে আসলে সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে যে আমার যেহেতু সেই তাগিদটা কখনোই ছিল না যে আমি খুব বিশেষায়িত শিল্পী হব, বা আমি আমি শিল্পী পরিচয়টাই আমার মুখ্য পরিচয় হবে, এটা যেহেতু আমার কখনোই সেভাবে আমার মাথায় ছিল না, ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের গান করতে পারি, আমার আইডেন্টিটি নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা শেষ করি, আরেকটি কথা বলে, সেটা হচ্ছে যে আমি আমার প্রিয় শিল্পীদেরকে আমি যখন দেখেছি, তাদেরকে দেখেছি যে তারা সব রকমের গান করেছেন। হেমন্ত
1: আচ্ছা, প্রিয়
0: মুখোপাধ্যায়,
1: শিল্পীর কথা যখন আসলো, মানে প্রিয়
0: হ্যাঁ
1: শিল্পীর তালিকায় শুরুর দিকে কাকে রাখবেন? এটা আমি আসলে আরো পরে প্রশ্ন করতাম, তো যেহেতু প্রশ্ন
0: আচ্ছা
1: করতে
0: আচ্ছা,
1: চলেই আসলো চলেই আসলো, তাই জানতে চাচ্ছি। আমরা গান শুনবো একটু পরে, তবে প্রিয় শিল্পীর ব্যাপারে একটু জেনে নেই, বা
0: হ্যাঁ
1: কাকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আদর্শ সঙ্গীত শিল্পীর সংজ্ঞা বলি, বা আদর্শ সঙ্গীত শিল্পী, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, এরকম কাকে মনে হয়?
0: আচ্ছা, আমার এটা তো আসলে এক এক সময় এক একটা হয়েছে, ছোটবেলায় একরকম হয়েছে, বড়বেলায় এসে একরকম হয়েছে, এখন একরকম হচ্ছে।
1: এখন কি?
0: এখন আসলে সত্যিকার অর্থে যদি আমি নিজে গান করার ক্ষেত্রে যদি আমি কাউকে মানে গায়কের দিক থেকে নয়, মানে বিইং এ সিঙ্গার, বিইং এ প্রফেশনাল সিঙ্গার, যদি আমি কারোর কথা চিন্তা করি, যখন আমি গান করি তখন তো আমি মাথায় রাখি যে আমার গানটা একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই যেন হয়। আমার খুব
1: জি জি
0: পছন্দের একজন হচ্ছে শ্রীকান্ত আচার্য, মানে আমি যদি শিল্পী হতাম আমি হয়তো উনার মতো শিল্পী হতাম, উনার মতো সব রকম গান গাওয়ার চেষ্টা করতাম। উনি যেমন খুব কমফোর্ট নিয়ে গান করেন, সেটা আমার খুব
1: হুম হুম
0: পছন্দ।
1: একটা আবহ
0: মাহমুদ,
1: তৈরি হয় অন্যরকম।
0: একটা আবহ তৈরি হয়, সব ধরনের গানকে নিজের করে ফেলার একটা ব্যাপার থাকে যেটা আমাকে সাংঘাতিক ভাবে মুগ্ধ করে। উনি যখন হেমন্তের গান করছেন, হেমন্তের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, অবশ্যই হেমন্ত মুখার্জি বিকল্প কেউ নেই, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয়েছে যে এই গত 20-30 বছরে যে শিল্পীরা যারা পুরনো গান করেছেন, রিমিক্স গান যেটাকে আমরা বলি, তারা প্রত্যেকেই গানের প্রতি সুবিচার, ম্যাক্সিমাম গানের প্রতি সুবিচার করতে পারেনি, কেবলমাত্র শ্রীকান্তকে আমরা দেখেছি যে তিনি রিমিক্স গান গেয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তো এটার একটা কারণ হচ্ছে যে তার সেই ক্ষমতাটি আছে। তিনি রবীন্দ্রনাথের গান অবলীলায় করেন, খুব চমৎকার করেন, তিনি নজরুলের গানের অ্যালবামও করেছেন এবং নানান রকমের গান করেছেন। একটা সময় যখন ছোট ছিলাম তখন আমাদের সময় অনুপ ঘোষাল ছিলেন খুব জনপ্রিয়, আমি তার ভীষণ ভক্ত ছিলাম। পরবর্তীতে অবশ্য সেটা এখনো ওনার অনেক গান আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সেইভাবে আর ইয়ে হয়নি। আমি মেহেদী হাসানের খুব দারুণ ভক্ত ছিলাম, মান্নাদের ভক্ত তো বটেই, মানে মান্নাদের গান শুনলে তো আসলে একটা অন্য জগতে চলে যাই, যদিও আমি তার গানগুলো খুব মানে আমি সবসময় সারেন্ডার করি যে মান্নাদের গান গাওয়া অনেক কঠিন কাজ। হেমন্ত মুখার্জি অবশ্যই একজন মানে ভার্সেটাইল এবং অবশ্যই একজন গিফটেড সিঙ্গার, তো এরা হচ্ছে আমার প্রিয়। আর মাহমুদুর রহমান বেনুর কথা বলছিলাম, মাহমুদুর রহমান বেনু যিনি আমাকে সাংঘাতিক, উনি খুব পরিচিত কেউ নন, উনি খুব সেলিব্রিটি বা স্টার শিল্পী নন, কিন্তু শিল্পীদের শিল্পী, যারা ছায়ানটে গান শিখেছেন বা ছায়ানটে গান করেছেন তারা জানেন যে 71 সালের যে ওই সময়টায় মুক্তির গান যে দলটি ছিল, সেই দলের যিনি দলনেতা ছিলেন তিনি মাহমুদ রহমান বেনু, তার একটি পরিচয়। তার একটি বা দুটি অ্যালবাম আছে, তার অসাধারণ একজন শিল্পী, যে কোনো কারণে হোক নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেশে থাকেন না, কিন্তু এরকম মানে পাওয়ারফুল ভোকাল এবং এত চমৎকার ভোকাল ট্রেনিং আমাদের দেশে খুব কম আছে। নারী শিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীতে বর্তমানে আমার খুব পছন্দের শিল্পী হচ্ছেন ইয়াসমিন মুশতারি। একসময় শবনম মুশতারির গান খুব ভালো লাগতো, আপা এখন গান করছেন না তেমন একটা, সুমন চৌধুরী, এদের গান আমাকে সাংঘাতিক টানে, ভালো লাগে। মইদুল ইসলাম, এদের গান খুব আমাকে সাংঘাতিক পছন্দ আমার খুব। আর আধুনিক গানের মধ্যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুবীর নন্দী, এবং এরপরেই হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। তো আসলে অনেক লম্বা লিস্ট হয়ে গেল, দেখা
1: অনেক
0: গেল যে
1: লম্বা আসলে, মানে
0: অনেক
1: বলা
0: শিল্পী
1: শুরু করলে আসলে শেষ হবে না, এটাই
0: শেষ
1: আসলে
0: হবে না,
1: স্বাভাবিক। আসলে
0: শেষ
1: এত
0: হবে না
1: সঙ্গীতের জগৎটাও এত বেশি মানে
0: এত বড়।
1: বিস্তৃত,
0: হ্যাঁ
1: এত ধারা, এক এক
0: হুম হুম
1: ধারায় এক একজন আদর্শ হয়ে ওঠে, এটাই
0: আদর্শ
1: আসলে কথা।
0: সেটাই
1: তো আচ্ছা,
0: সেটাই
1: আমরা তো প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা আজকে আমাদের অতিথি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল।

0: তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এখন আমরা তার ব্যক্তিগত অভিমত আমরা জানলাম, পছন্দ অপছন্দের বিষয়গুলো জানলাম। আমরা মনে হয় এখন একটা গান শুনতে পারি। আচ্ছা, কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চাই? শুরু কোন গানটি
1: আচ্ছা, রবীন্দ্রনাথের
0: এখন?
1: একটি গান দিয়ে, হ্যাঁ রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করি, পূজা পর্যায়ের গান।

ভুবনে স্বর প্রভু।

শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধা।

0: ভুবনে সর প্রভু।
1: বাহ, চমৎকার, খুবই সুন্দর। রবীন্দ্রনাথের গানের প্রতি, মানে রবীন্দ্রসঙ্গীতের মানে যখন শুনি, তখন ওই যে বললাম যে একটু আগেই বলছিলেন যে নজরুলের একটা ধারা রয়েছে, রবীন্দ্রের আরেকটা ধারা রয়েছে, তো এই ধারার জন্য বলা যায় যে একটা আবহ তৈরি হয় আর কি। আর রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন আসলোই, যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আরেকটু বড় হয়ে বা একটু যখন ম্যাচিউর হলেন, বা এবং এটা আমি যতটুকু জানি যে প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের হাত ধরে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা বা অ্যাফিনিটিটা তৈরি হয়, তো তার সাহচর্যে আসা, এটা আসলে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি একটু জানতে চাচ্ছি ওই স্মৃতির কোনো কিছু, বা যদি একটু শেয়ার করেন আপনি।
0: আসলে আমি কুমিল্লায় যখন মেডিকেল কলেজে পড়ি, আমি জাতীয় আমার শ্রদ্ধেয় স্যার আমার মেডিকেল কলেজের, উনিও সঙ্গীত চর্চা করতেন এবং একজন সঙ্গীত অনুরাগী এবং শিল্পীও বটে। বর্তমান ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্যের বর্তমান মহাপরিচালক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তখন জুনিয়র কনসালটেন্ট ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে। তো স্যার আমাকে কলেজের একটি অনুষ্ঠান থেকে পিক করলেন, একদিন বাসায় আসতে বললেন, গেলাম। তো স্যার বললেন যে তুমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তুমি রজনীকান্ত সেনের একটি গান করবে, তুমি তো নানান ধরনের গান করতে পারো, তো তুমি রজনীকান্ত সেনের গান গাইবার মতো আমি কাউকে পাচ্ছি না, তুমি একটি গান করতে পারো। বললাম, আমি কোন গানটি করবো স্যার? তখন উনি আমাকে একটি গান সিলেক্ট করে দিলেন, আমি গানটি শুনে তুলে ফেললাম এবং তুলে আমি গানটি করলাম। তো সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ওয়াহিদুল হক ঢাকা থেকে, সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তো ওয়াহিদ ভাই এসে তখন ওই গানটি শুনলেন, এবং রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম, তখন শিল্পীরা এবং সবাই মিলে, তখন তিনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার কণ্ঠটি ভারী মিষ্টি হে,
1: আচ্ছা
0: তুমি
1: আচ্ছা,
0: রবীন্দ্রনাথের গানও কি করো? আমি বললাম যে ভাই অমিত ভাই বা দাদু, আমরা এক সময় এক একটা ডাকতাম, ওনাকে দাদু ডাকতাম, কখনো ওয়াহিদ ভাই ডাকতাম। বললাম যে দাদু, আমি তো আসলে নজরুল সঙ্গীত করি মূলত। তো বলল যে, তো রবীন্দ্রনাথের গান কেন নয়? আমাকে বলছেন তুমি খুশিতকে বলে দেবো তোমাকে কিছু রবীন্দ্রনাথের গান শেখাতে। তো এই যে শুরু আর কি, ওয়াহিদ ভাই আমাকে ভালো বলেছেন, কণ্ঠটি মিষ্টি বলেছেন, গানটি ছেড়ো না এটাও বলেছেন। হ্যাঁ, তুমি কিন্তু ডাক্তারি
1: এটা অনেক
0: বিদ্যায়
1: বড়
0: মজে গিয়ে গান,
1: কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাওয়া
0: হ্যাঁ, তার কাছ
1: কমপ্লিমেন্ট
0: থেকে উনি সহজে কাউকে অত বলেন না, আবার কাউকে ভালো লাগলে উনি আবার বলতে ছাড়েন না, এটাও সত্য। তো উনি বলছেন যে তুমি কিন্তু ডাক্তারি বিদ্যায় মজে গিয়ে আবার গানটি ছেড়ো না হে, খুরশিদ তো গান ছেড়েই দিল, খুরশিদের ছাত্রটিও যদি তাই করে। হ্যাঁ, এরকম খুব মিষ্টি করে বললেন আমাকে। তাই আমি বললাম যে আমার ইচ্ছা আছে, যে করেই হোক আমি গানটি ছাড়বো না, গানটি করব। তো এরপরেই সম্মেলন পরিষদের সাথে আসা যাওয়া, রবীন্দ্র সম্মেলন পরিষদে সেখানে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেসব ওয়ার্কশপে তখন ঢাকা থেকে অনেকে আসতেন, আমাদের প্রয়াত মিতা আপা, মিতা হক, উনি এসছেন, উনি গান শিখিয়েছেন, লায়সা আহমেদ লিস্টা, প্রয়াত নিরুৎপল সাধ্য, এরা এসছেন আমাদেরকে ওয়ার্কশপ দিতেন। আমরাও ঢাকা গিয়েছি, বিভিন্ন সম্মেলনে গিয়েছি, সেখানে বিভিন্ন কর্মশালা করেছি, সেখানে গান শিখেছি, কুমিল্লাতে এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় তখন গান শেখা হয়েছে। আর কুমিল্লাতে আমি তখন যারা রবীন্দ্রসঙ্গীত করতেন তাদের কাছ থেকেও শিখেছি, পরবর্তীতে উচ্চাঙ্গ সঙ্গীতও আমি তালিম নেই কুমিল্লাতেই। তো এই হচ্ছে, এরপরে অনেক দিন পর্যন্ত রবীন্দ্রনাথের গান, এই যে ওয়াহিদ ভাই আসলেন, তারপরে মাঝে মাঝেই উনি আসতেন, ওনার একটা স্টাইল ছিল যে উনি হঠাৎ করে বলতেন আগামীকাল কুমিল্লায় আসবো, তো আমরা সবাই একজোট হয়ে যেতাম, তারপর দিন ব্যাপী উনি আমাদেরকে সারাদিনে মিলে 4-5টা গান আমাদেরকে তুলে দিলেন, এরকম করতেন। তো এইভাবেই সম্মেলন পরিষদের সময় থাকার সময় আমি অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত করি, এবং সবাই যখন ভালো বলছিলেন ভালো হচ্ছে, আমারও ভালো লাগতে শুরু করেছে, সবকিছু মিলিয়ে তখন আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা সখ্যতা তৈরি হয়,
1: সম্পৃক্ততা তৈরি,
0: এবং আমার
1: আসলে
0: কাছে মনে
1: উৎসাহ
0: হয়েছে
1: কিন্তু
0: যে আমি
1: দরকার।
0: খুব দরকার রবীন্দ্রনাথের গান করাটা, আমার মনে হয় সব মানুষের জন্যই জরুরি। কেন জরুরি? গানের উপলব্ধি বোধ, এবং যদি গানের টেকনিক্যাল দিকটা বলি, তাহলে বলতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস এর জন্য রবীন্দ্রনাথের গানের কোনো বিকল্প নেই। সুরের যে স্থিরতা এবং কন্ট্রোলিং, এটা এটার জন্য আপনাকে রবীন্দ্রনাথের গান শিখতেই হবে। এবং এই জন্য আমি বলি যে যারা বিগিনার, আমরা যেরকম ডাক্তারি বিদ্যা শিখতে গেলে প্রথমে আমরা গাইনি, সার্জারি, মেডিসিন সবই শিখি, সেরকমই আপনাকে প্রথমে গান শিখতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ বাংলা গান করতে হলে আপনাকে রবীন্দ্রনাথের গান, লোক গান এবং নজরুলের গান এবং আধুনিক গান সব রকমের গানই আপনাকে শুরুতে খুব যত্ন করে করতে হবে। পরে আপনি আস্তে আস্তে নিজের জায়গাটা বের করে নেবেন।
1: সেটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি গুলজার হোসেন, সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তার সাথে আমরা নজরুল রবীন্দ্র উভয় ক্ষেত্র সম্পর্কেই জানছি, অনেক কিছুই জানছি। প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের প্রতি আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। তাকে আমরা হারিয়েছি 2007 সালে, কিন্তু তিনি বেঁচে আছেন ছায়ানটের মাধ্যমে, তিনি বেঁচে আছেন আমাদের সংস্কৃতিতে, তিনি বেঁচে আছেন তার কীর্তি কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে। আচ্ছা, আমরা আড্ডা দিলাম, আমরা কথা বলছি, আমরা কিছু জানছি, আমরা মনে হয় একটু দর্শক শ্রোতা বৃন্দ, তারা আমাদের সাথে জয়েন করছেন, কমেন্ট করছেন, আমরা একটু তাদের কমেন্টে নিয়ে আসি। আমাদের সাথে জয়েন করেছেন, আচ্ছা, নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপর ঢাকা থেকে জয়েন করেছেন নার্গিস ভুঁইয়া, তিনি বলেছেন সুন্দর আয়োজন, আরো বলেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকেন বলে, আপনারা ইন্সপায়ার করেন বলে আমরা অনুষ্ঠান করতে, আমাদের এই প্ল্যাটফর্মটাকেও এগিয়ে নিতে অনেক বেশি আনন্দ পাই, উৎসাহ পাই। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের কথা বললাম, আমরা একটু নজরুলের দিকে আসি। নজরুলের গানের তো আসলে অনেক ধারা রয়েছে, সব মানে রবীন্দ্রসঙ্গীতেরও রয়েছে, নজরুলেরও রয়েছে। তো নজরুলের তো যেমন নজরুলের কীর্তন ঢঙের গান রয়েছে, তারপর রাগ প্রধান গান রয়েছে, গজল রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর নজরুলের কাব্যগীতি আছে। তো এই যে এত ধারার গান, হ্যাঁ, তো নজরুলের সঙ্গীত আমরা শুনবো, তবে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটু বলে দিতে চাই যে নজরুলের যে এত ধারার গান রয়েছে, কিছুদিন আগে 27 আগস্ট নজরুলের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমরা আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা পরিবারের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান। তবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তার সীমিত কর্মজীবনে তিনি কিন্তু 5600 বেশি গান রচনা করে দিয়ে গেছেন, এই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সাহিত্য সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর মানে কোনো ভাষায় যে একক হাতে কিন্তু এত রচনা বা এত গান রচনার কিন্তু নিদর্শন নেই। সুতরাং বাংলা ভাষাভাষী হিসেবে বলি, বাংলাদেশি হিসেবে বলি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের তো গর্বের গর্ব তো নতুন করে করার কিছু নেই, আমরা গর্বের অবস্থানেই আছি। কিন্তু যখনই বিষয়গুলো সামনে আসে, যখনই চর্চার কথা আমরা আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের এই গর্বের পরিধিটা অনেক বেড়ে যায়। আমাদের গর্ব আরো, গর্বের উচ্চতায় আমরা আরো বেশি উচ্চতায় উঠে যাই যখন আমরা তাদের সৃষ্টিকর্ম নিয়ে ভাবি, চিন্তা করি। আচ্ছা, আমরা অতিথির কাছে ফেরত আসছি। এই যে নজরুলের গানের যে বিভিন্ন ধারার কথা বলছি, আমরা নজরুলের গান শুনবো আপনার আপনার কাছ থেকে, তো তবে এই ধারাগুলোর মধ্যে আপনাকে কোনটা বেশি টানে, যে কোন ধারাটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন?
0: সবগুলো ধারাই আমাকে আকর্ষণ করে। নজরুলের গানের বৈচিত্র্যটাই হচ্ছে তার সবচেয়ে বড় সুন্দর, এবং যে কারণে আমার নজরুলের প্রতি পাত্তাকার, তার বৈচিত্র্য, নিজেকে ভাঙা, সবসময় এক একরকম থেকে আরেক রকম হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা সাংঘাতিক ভাবে টানে। এবং হিজ এ লাভেবল ক্যারেক্টার।
1: আসলে নজরুল যখন জন্মেছিলেন বা তার সৃষ্টিকর্ম, তখন কিন্তু রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হওয়ার একটা ব্যাপক সুযোগ ছিল, কিন্তু নজরুল কিন্তু সেই
0: মানে সুযোগ মানে কি, আপনার ওই প্রভাব থেকে বের হয়ে আসা কঠিন
1: কঠিন ছিল, সেটাই, হ্যাঁ, সেই চেষ্টা ক্রিয়েট করেছেন।
0: কারণ একটা দীর্ঘ সময় তখন রবীন্দ্রনাথ যখন একদম মধ্য গগনে খ্যাতি, তখন নজরুলের আবির্ভাব। তো 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, আর নজরুলের সাহিত্য জগতে আবির্ভাব হচ্ছে 1920 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার একেবারে খ্যাতির শিখরে, ঠিক সেই সময়টা, এবং তখন বাংলা সাহিত্যে সূর্যের মতো আলো দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই আলোয় সবাই আলোকিত হয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন, এবং এটা একটা বেঞ্চ মার্ক তৈরি করে দিয়েছিলেন যে এইভাবে গান লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, ভাষাটা হবে এরকম, প্রবন্ধটা হবে এরকম। সেই জায়গায় থেকে নজরুল যে একটা নিজস্ব একটি ধারা তৈরি করেছেন, নিজস্বতা তৈরি করেছেন, তিনিও যে পুরোপুরি নজরুল রবীন্দ্রনাথ বলয় থেকে বেরিয়েছেন সেটা আমি বলবো না, তিনিও নজরুল রবীন্দ্রনাথ প্রভাবিত, কিন্তু রবীন্দ্র প্রভাবিত বলয় থেকে নিজস্বতা বের করে আনা এবং সেখান থেকে আলাদা হয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারেই অন্যরকম। সেটা কিন্তু আসলেই তখন খুব কঠিন ছিল, এবং সেটা নজরুল বলেই পেরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নজরুল যেমন আরবি ফার্সিকে বা মুসলিম সংস্কৃতিকে তিনি ইয়েতে নিয়ে আসতেন, বাংলা সাহিত্যে নিয়ে আসতেন, এই বিষয়টা তো আসলে একেবারেই নতুন ছিল সেই সময়টা। এবং আপনি দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে সাহিত্যে ব্যবহার হয়নি, যেমন খুন, রক্তের মানে পরিবর্তে খুন শব্দটি যে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা জানতাম না, আমরা মনে করতাম খুন মানে কিলিং, কিন্তু নজরুল কিন্তু খুন মানে ব্লাড, হ্যাঁ রক্ত, এই যে এবং এটাকে রোমান্টিক, হ্যাঁ মানে এরকম এরকম একটু উদাহরণ বললাম মাত্র, এরকম অসংখ্য শব্দকে এবং এটাকে কিন্তু খুব রোমান্টিক অর্থে ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ তো এই যে বুকের খুন ঢেলে দেওয়া, এই যে এবং শুনতে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। তো এরকম আরো অনেক শব্দ উদাহরণ বললাম মাত্র, তিনি আসলে যে বিপ্লবী বা তিনি যে বিদ্রোহী আসলে অনেকগুলো শব্দকে তিনি এরকম ভাবে ব্যবহার করেছেন যেটি ব্যবহার করাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা হয়তো সম্ভব নয়। এমনকি রবীন্দ্রনাথ নজরুলের এই খুন শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার সাংঘাতিক একটি তৈরি হয়েছিল, মানে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। এবং বড়র পিরিতি বালির বাঁধ বলে যে প্রবন্ধটি, সেটি কিন্তু এর পরবর্তীতে এই বাদানুবাদ থেকেই কিন্তু অনেকটা এসছে। তো এই যে বিষয়গুলো আসলে বড় মানুষদের তো বিতর্ক বা বাদানুবাদও অনেক মহৎ কিছু, তো সেটা এরকম নজরুল আসলে সত্যিকারের অর্থে সাহিত্যে সঙ্গীতে এমন অনেক কিছুর অনুপ্রবেশ টিউশন বা অ্যাডাপ্টেশন করেছেন যেটা ওই সময় আর কেউ কল্পনাও করেনি এবং যেটি আমাদের জন্য একটা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়েছে। এবং এরকম আরো অনেক তিনি মধ্যপ্রাচ্য এবং পারস্যের অনেক উপকথা উপগাথাকে তার গানে নিয়ে এসছেন, যেগুলো আবার একই সাথে মানে অবিশ্বাস্য এবং বিস্ময়, একই সাথে তিনি ভারতীয় মিথোলজিকেও অনেক গভীর ভাবে ধারণ করে তিনি অনেক কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে তার বিদ্রোহী কবিতাতেও কিন্তু ভারতীয় মাইথোলজি গ্রিক মিথোলজিটাতে ভারতীয় মিথোলজির অসংখ্য চরিত্র তার কবিতায় উঠে এসেছে। তিনি তো এ বিষয়ে গানই লিখেছেন, মানে রবীন্দ্রনাথ সরি নজরুল কিন্তু তার অনেকগুলো গান লিখেছেন যেগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলোকে নিয়ে, যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলি বা যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলে থাকি, গানগুলো করেছেন যেমন শ্যামাসুন্দর করেছেন বা তিনি ঝুলনের গান করেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে গান করেছেন, মানে তার সৃষ্টির এত বৈচিত্র্য এটি আকর্ষণ বা মুগ্ধ না করে পারে না।
1: আমরা একটা নজরুল সঙ্গীত শুনি।
0: আচ্ছা কথায় কথায় আমরা তো, হ্যাঁ আমরা যেহেতু নজরুলের সেই মিত
1: মানুষদেরকে নিয়ে আলোচনা করলে, যে একটু আগে বাদানুবাদের কথা বলছিলেন, তারা এত উচ্চতার মানুষ যে তারা যদি একজন একজনের সাথে বাদানুবাদেও মানে জড়িয়ে পড়েন, সেখান দিয়েও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো?
0: ভক্তিমূলক গান বা ভজন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে আর কি, অত্যন্ত জনপ্রিয় গানটি সখী সেহরি কেমন বল।
2: সখী

0: গানের ভেতরেই ডুবে যাচ্ছিলাম, মানে কি প্রশ্ন করব পরে মাঝে মাঝে ভুলে যাই, যে মানে যখন গানের ভেতরে চলে যায় তখন মানে ওই গানের আবহেই থাকতে মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি শুরুতেই যে আপনি পেশায় একজন চিকিৎসক, তো আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়ে একটু জানতে চাচ্ছি, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট?
1: আমার স্পেশালাইজেশন হচ্ছে হেমাটোলজিতে, রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার, মানে আমি হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি এই বিষয়ের উপরে মেডিকেল এবং বর্তমানে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি সেখানে ক্যান্সার ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করি।
0: সঙ্গীত এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র যেটাই বলি, আপনার এই প্রফেশন এবং সঙ্গীতটাকে, যদি সঙ্গীতটাকে এটার সাথে মানে শখের জায়গা বা ভালো লাগার জায়গা, দুটো আসলে ব্যালেন্স করেন কিভাবে? আর আপনার নিশ্চয়ই গানের অ্যালবামও আছে, সেই অ্যালবাম নিয়েও জানতে চাইবো, তবে তার আগে এটা একটু শুনি যে ব্যালেন্সের বিষয়টা। আসলে ডাক্তার যারা তারা তো অনেক ব্যস্ত থাকে।
1: ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি গানটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, সেটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার জন্য। আমার একটি গানের ভিত্তি তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে, প্রাথমিক ভিত্তিটা, সেটা একটা সুবিধা। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আমি ন্যাচারালি, সম্ভবত আমি খুব কম রেওয়াজ করেই আমি মানে এটা শুনে বলতে হয় না, মানে কিছু থাকে না ন্যাচারাল, কিছু কিছু গিফট পাই
0: বুঝতে
1: মানুষ,
0: পেরেছি।
1: আমি মনে হয় কিছুটা গিফট পেয়েছি। কারণ আমি দেখা গেছে আমি খুব উচ্চাঙ্গ সঙ্গীত তখনও আমি শিখিনি বা তালিম নেইনি সেভাবে, কিন্তু আমি বেশ কঠিন কঠিন কিন্তু নজরুল সঙ্গীত তুলেছি এবং আমি অনেকগুলো কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেন তোমার ওস্তাদকে তো বা এগুলো কার কাছে শিখেছে, অনেকগুলো গানই আছে যেগুলো আমি হয়তো ক্যাসেট থেকে শুনেছি বা শুনে শিখেছি, সেটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। পরবর্তীতে আমি একদম উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেওয়া যেটা বলে এবং সত্যিকারের যেটা প্রথাগত তালিম, সেটা আমি নিয়েছি আমি যখন মেডিকেল কলেজে পড়ি থার্ড ইয়ারে, তখন শুরু করেছিলাম। সেটাও যে খুব ভালো বেশি সময় ধরে করতে পেরেছি না, বছর দুয়েকের মধ্যে শিখতে পেরেছিলাম। তো ব্যালেন্সটা যেটা করি সেটা হলো যে আমি এটার জন্য একটা সময় বের করি নেই, আমি
0: আচ্ছা,
1: আমি সবসময় চেষ্টা করেছি এবং আমি আমার প্রফেশন বা পেশা, সাবজেক্ট, আমার কাজের ধরন সবকিছুকে আমি প্ল্যান করে এবং সবকিছুকে, আমার প্রফেশনটাকে এবং চাকরিটাকে আমি গুছিয়েছি সেভাবেই যাতে করে আমি গানটা করতে পারি বা আমার ভালো লাগার জায়গাটাকে যেন আমি সময় দিতে পারি বা সেটাকে যেন আমি করতে পারি। এবং দেখা গেছে আমি যখনই আমার ব্যস্ততা বেড়ে গেছে আমি সেটাকে আবার কোনোভাবে কমিয়ে আনার চেষ্টা করেছি যাতে করে আমি একটা সময় পাই নিজের জন্য। আমার কাছে মনে হয়েছে যে খুব দীর্ঘ সময় ধরে খুব ওভারলোডেড হয়ে কোনো কাজ করতে গেলে সে কাজটা ভালো হয় না বা সেটার
0: হুম
1: ফল
0: হুম
1: ভালো হয় না। আমরা আমরা যদি আমাদের শখের চর্চাটাও করি, আমরা যদি আমরা ডাক্তারিও করি, আমরা যদি দিনে একটা সীমিত সংখ্যক নির্দিষ্ট সংখ্যক রোগী দেখি, তাহলে আমার মনে হয় যে এতে করে রোগীরাও উপকৃত হয়, আমাদের পক্ষেও রোগীদের সাথে খুব ভালো কমিউনিকেশন মেনটেন করে কাজ করা সম্ভব, পাশাপাশি আমরা নিজেরাও মানসিকভাবে সতেজ থাকতে পারি, ভালো থাকতে পারি, যেটার একটা প্রভাব কিন্তু আমার প্রফেশনে পড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি এক ধরনের কি বলবো, আমার সঙ্গীতটাকে যেন থাকে, গানটা যেন থাকে এবং আমি যেন কিছু সময় চর্চায় থাকতে পারি। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতার দুটোতেই আমি এনলিস্টেড সিঙ্গার, তো আমি বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেলেও গান করেছি কিন্তু খুব বেশি নিয়মিত না, বছর হয়তো একটি বা দুটি অনুষ্ঠান আমি করে থাকি, আমি খুব বেশি করতে পারি না বা করিও না, তো সেই কারণেই। এবং মঞ্চ অনুষ্ঠানও আমি খুব আমার নির্দিষ্ট কিছু জায়গায় বা সীমিত জায়গায় মঞ্চ অনুষ্ঠান এবং ঘর অনুষ্ঠান করি, তাতে করে আমার কাছে মনে হয় যে দুটো জায়গাকেই আমি আমার মতো করে উপভোগ করতে পারি। ব্যালেন্সের জায়গাটা হচ্ছে এটাই যে আমি সময় ভাগ করে কাজ করি, আমি রাত 8টা বার মধ্যে আমি আমার ডাক্তারি শেষ করে ফেলার চেষ্টা করি এবং রাত 8টার পরে আমি বাসায় চলে আসি এবং আমি তখন আমার পরিবারের সময় দেয়া, গান করা এবং অন্যান্য কাজ সেই সময়টাই করি।
0: সময়টা
1: অনেক
0: আসলে
1: সময়
0: ভাগ
1: সকালবেলা
0: করে
1: ঘুম
0: নেওয়াটা,
1: ভাগ করে না, অনেক সময় অফিসে যাওয়ার আগেও আমি হয়তো একটু কিছু সময় একটু গান করলাম, একটু প্র্যাকটিস করলাম, সেটাও হয়। তো এইভাবেই আসলে চালিয়ে নিচ্ছি আর কি।
0: আমরা গান আগে শুনবো নাকি আপনার অ্যালবামের কথা আগে শুনবো? আপনি অ্যালবাম রিলিজ করেছেন এবং আশা করি সামনেও কিছু অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, আশা করতে পারি, তাই তো নাকি? একটু যে অ্যালবাম সম্পর্কে একটু জানি, অ্যালবাম
1: হ্যাঁ,
0: এবং আপনার গানের
1: আসলে
0: অর্জন
1: অ্যালবাম,
0: বাকি।
1: আচ্ছা, গানের অর্জন বলতে আসলে আমি ছোটবেলায় জেলা পর্যায় পর্যন্ত পুরস্কার পেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা এগুলোতে, আমি 1995 সালে আমি স্কাউটিং এ আমি রাষ্ট্রপতি পদক পাই। তো সেখানে আমাদের
0: আচ্ছা
1: অনেকগুলো বিষয়ে প্রতিযোগিতা করতে হতো। আমি রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম স্কাউটিং এ 1995 সালে। তো তখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে কম্পিটিশন করতে হতো, অনেকগুলো বিষয়ে পারদর্শিতা, প্রায় 20টি বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হয় আর কি মিনিমাম।
0: আচ্ছা আচ্ছা
1: তো তাহলে পরে অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই, মানে অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত হয় আর কি। তারপরে পরীক্ষা আছে
0: উপযুক্ত হয়।
1: থিওরিটিক। হ্যাঁ, তো সেখানে আমাকে গানের কম্পিটিশনও আমাকে করতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, যাই হোক সেটা একটা অর্জন বলা যেতে পারে। পরবর্তীতে
0: অবশ্যই তো,
1: আসলে আমি যখন তো আমি কলেজে যখন আসি, আমি উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন আসলে আমার গানের একটা বিরতি হয়। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে উচ্চ মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা যেটাই হোক, তখনও মেডিকেল সম্পর্কে আমার ইচ্ছা ছিল না, আমার সেটা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করবো। তো আমার তখন, আমি এই 2 বছর আমার বিরতির সময় ছিল আর কি। উচ্চ মাধ্যমিকে আমি যখন পড়ি তখন আমি তেমন কোনো গানও শিখতে পারিনি বা অনুষ্ঠানও করতে পারিনি, সে সময়টা আমার আসলে তেমন কোনো অর্জন নেই। পরবর্তীতে মেডিকেল কলেজে এসে আবার আমি শিখি, শিখতে থাকি, এবং আমি আসলে অনেক লম্বা সময় ধরেই বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। আমি 33 বছর বয়সে এসে আমি বাংলাদেশ বেতারে, না তার আগে একবার কুমিল্লা আঞ্চলিক বেতারে আমি কোয়ালিফাই করেছিলাম, সেটা 25 বছর বয়সে। তখন আমি মেডিকেল কলেজ পাশ করি, এমবিবিএস পাশ করি তখন আঞ্চলিক বেতারে। পরবর্তীতে আমি ঢাকা বেতারে 2012 সালে আমি এনলিস্টেড হই, এবং এই 2020 সালে আমি এনলিস্টেড হই বাংলাদেশ টেলিভিশনে।
0: বাহ, আসলে অর্জন তো মানে মানে অনেক অর্জন।
1: না
0: আর সত্যি
1: সেটা
0: কথা
1: না,
0: বলতে, যে
1: খুব
0: সঙ্গীত
1: খুব
0: তো,
1: বেশি কিছু না। আর একটু বলতে চাই আরেকটা বিষয়, সেটা হলো যে আমি
0: জি জি
1: বেঙ্গলের একটি প্রতিভা বিকাশ অনুষ্ঠান হয়েছে, মানে ইয়ে হয়েছিল বেঙ্গল বিকাশ, সেটাতে আমি কোয়ালিফাই করেছিলাম বেস্ট 100-এ। কিন্তু আমি এই কম্পিটিশনে পরবর্তীতে আর থাকতে পারিনি, কারণ ওই সময় আমার বিসিএস এর রিটার্ন পরীক্ষা চলছিল। তো সবকিছু মিলে আসলে নানান সময় প্রতি, মানে আমার এরকমই হয়েছে, আমি যখনই একটু গানটা করব বলে একটু প্ল্যান করেছি, তখনই আবার হয়তো এরকম কিছু একটা মেডিকেল কলেজের পড়াশোনা বা বিসিএস বা কিছু একটা সরকারি চাকরি কোনো না কোনো ভাবে আমি হয়তো সেই জায়গাটায় ইয়ে করতে পারিনি, কিন্তু আমি ছাড়িও নি, মানে আমি আমার নিজের জন্য হলেও আমি এটা রেখে দিয়েছি এবং সুযোগ মতো আবার চেষ্টা করেছি। এবং এই যে দেখুন 2020 সাল, মানে আমি প্রায় অনেক বছর পার করে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি। তো যেখানে আমার সমসাময়িক বন্ধুরা যারা এখন ছায়ানটের টিচার, অনেকেই অনেক বছর ধরে তারা টেলিভিশনে গান করছেন, তো সেটা আছে, যার কারণ তারা ওটাই যেহেতু করেছেন সেটা তারা এগিয়েছেন, সেটা ঠিক আছে। তো এইভাবেই আসলে গান করে যাচ্ছি, গানের সাথে আছি। আর অ্যালবামের যে কথাটি বললেন সেটিও আসলে একেবারেই কাকতালীয় ছিল। আমি যখন আবার মাঝখানে আরেকটা বিরতি হয়েছিল আমার, আমি ঢাকায় আসার পরে যখন আমি আমার পেশায় ব্যস্ত হই, তখন আমি মানে যেহেতু জুনিয়র ডক্টর হিসেবে আমার কাজের চাপটা ছিল একটু বেশি, নিজের মতো করে আমি সময়টা গোছাতে পারতাম না, আমাকে চলতে হতো হাসপাতালের রোস্টার অনুযায়ী। তো সে কারণে তখন আমি গানের জন্য খুব ভালো সময় বের করতে পারতাম না। তো পরে যখন একটু সিনিয়র হলাম, যখন আমি একটু সময় বের করতে পারলাম বা আমি নিজে একটা আমার কাজের জায়গাটাকে ডমিনেট করার মতো একটা পর্যায়ে গেলাম, তখন আমি আবার নতুন করে গান শেখা শুরু করলাম। তো আমি তখন আমার বাসার কাছে অজয় মিত্র, যিনি, তার কথা বলতেই হবে, আমার সঙ্গীত জীবনে তার একটি অবদান আছেন, তিনি একজন
0: জি
1: বাংলাদেশের
0: জি
1: স্বনামধন্য একজন সঙ্গীত পরিচালক, অজয় মিত্র দাদার কাছে গেলাম যে আমি পেশাদারি সঙ্গীতের কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখবো আর কি তার কাছে, ভয়েস থ্রোয়িং, রেকর্ডিং, দম এবং ইত্যাদি কিছু বিষয় আছে। পাশাপাশি আমি কিছু রবীন্দ্রসঙ্গীত আমি তার কাছে তুললাম, শিখলাম। তো অজয়দার কাছে আমি যখন গেলাম, তো তখন অজয়দা একদিন বললো যে উনি একটি মিক্সড অ্যালবাম করছেন নজরুল সঙ্গীতের, সেখানে খালি নাম শাকিল এবং আরো অনেকেই গান করবে। আমাকে বললেন যে একটা খুব বেশি গাওয়া হয় না কিন্তু গান খুব মিষ্টি, এরকম কিছু গান উনি খুঁজছেন। হ্যাঁ, খুব কমন গান না কিন্তু গানটা খুব ভালো, এরকম কিছু নজরুলের গান আছে সুন্দর গান বা সাধারণ শ্রোতার কাছে ভালো লাগবে। তখন আমি উনাকে একটা গান গেয়ে শোনালাম, চোখের নেশার ভালোবাসা। এই গানটি শোনার পরে উনি বললেন যে তুমি তো খুব চমৎকার নজরুল সঙ্গীত গাও। উনি তখন আমার নজরুল সঙ্গীত শোনেননি, তো আমাকে বললো, আমি বললাম দাদা আমি তো নজরুল সঙ্গীতই একটা দীর্ঘ সময় শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি কিন্তু নজরুল সঙ্গীত আমি একদম ছোটবেলা থেকে শিখেছি। বলো যে এই গানটা তো খুবই চমৎকার, তুমি এই গানটি আমার অ্যালবামে করবে। তো তারপরে আমি এই মিক্সড অ্যালবামে ওনার একদম শিল্পী সিলেকশন হয়ে গিয়েছিল, লেজার ভিশন, তখনও কিন্তু অ্যালবাম খুব ঘটা করেই বের হতো, লেজার ভিশন ভালোবাসা দিবসে অ্যালবামটা বের করবে। তো তখন অজয় দা বললেন যে তোমার শিল্পী তো আমাদের মোটামুটি রিজার্ভেশনের সাথে কথা হয়ে গেছে, শিল্পী তো সিলেক্টেড, আমি একরকম জোর করে তোমার নামটা ঢুকিয়েছি। তো
0: আচ্ছা
1: তারপর হ্যাঁ তারপরে আমার এই গানটি রেকর্ড হলো, এবং রেকর্ড শোনার পরে রিজার্ভেশন কর্তৃপক্ষ তারা বলল যে এই গানটি খুবই চমৎকার, এটাকেই আমরা অ্যালবামের টাইটেল সং করব, এবং অ্যালবামটির নাম করলেন, নাম করলেন ওরা চোখের নেশার ভালোবাসা। তো
0: আচ্ছা,
1: এই
0: এই গানটা
1: অ্যালবাম,
0: কি আমরা একটু শুনবো নাকি? এই গানটা মানে এই
1: হ্যাঁ হ্যাঁ
0: আলোচনা,
1: হ্যাঁ
0: এই যে টপিকটা শেষ করে এই গানটা
1: হ্যাঁ
0: শুনবো? হ্যাঁ
1: হ্যাঁ তারপরে এই আমি তো খুবই মানে কি বলবো, খুবই উৎসাহিত হলাম, এবং আমাকে
0: জি জি
1: রিজার্ভেশনের মাঝার ভাই এবং ওনাদের যে যে দুজন ওনার চেয়ারম্যান এমডি, দুই ভাই ওনারা, তারা দুজন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন, এবং আমাকে বললেন যে আমি যদি পরবর্তীতে অ্যালবাম করতে চাই তারা ইন্টারেস্টেড আমার অ্যালবাম করবার জন্য, এবং অজয় দাকেও তারা বললেন যে এর ওনার গানটা খুব ভালো হয়েছে, এবং তারা তখন তো ওই ভালোবাসা দিবসে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং গানটির অ্যালবামটির শিরোনামও করেছেন চোখের নেশার ভালোবাসা। তো আমি তো খুবই ইন্সপায়ার্ড, এবং সেখানে আমার যারা মানে কি বলবো, আমার যারা নমস্য, আমার কাছে যারা স্টার, আমার যারা মানে সারা বাংলাদেশে গাইতে, তারা খায়রুল নাম, শাকিল ভাই, শামীম, সাথী ইসলাম, ময়না, ময়না আপা আমাদের খুবই প্রিয়, তো এরা ছিলেন তখন বিপাশা গোঠাকুর্তা, ছন্দা চক্রবর্তী, পূজন দাস, এরা ছিলেন তখন বিজন বিজন মিস্ত্রি আমার বন্ধু মানুষ, তো ওনারা এই অ্যালবামটিতে ছিলেন। তারপরে আমার গানটিও ওখানে স্থান পায়, এবং এরপরেই শুরু হয়। এরপরে তো আমি একক একটি অ্যালবাম করি রবীন্দ্রনাথের গানের, যেটি অজয় দার সঙ্গীত পরিচালনায়।
0: ওখান থেকে আমরা গান শুনবো, তবে এই যে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এখন যে গানের কথা বলছেন সেটা এখন শুনবো।
1: আচ্ছা, চোখের নিশানে না।
0: জি জি, এই গানটা শুনি।

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগিয়া স্বপ্ন।

চোখের নেশার ভালোবাসা, পুতুল লইয়া খেলা খেলেছো।

খেলা খেলেছো বলে কাবেলা, খেলেছো পরানো লয়ে এমন পুতুলো

বুকের ছলনা সে কি নয়ন জলে ঢাকে গো, চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগে আ।

0: চোখের নেশার ভালোবাসা।
1: বাহ, চমৎকার। গানের কথাগুলো মানে কি গভীর, চিন্তা করলে যে চোখের
0: তবু
1: নেশায় ভালোবাসায়। হ্যাঁ, মানে
0: কি অভিমান, কি কি কি মানে আবেগ! হ্যাঁ, বুকের
1: আবেগ।
0: ছলনা সে কি নয়ন জলে থাকে গো।
1: হুম হুম তারপর স্বপনে আমরা যা দেখি সেটা কতক্ষণ স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী মানে
0: হ্যাঁ
1: স্থায়ী বা ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে আসলে আসলে ভাবলে বা চিন্তা করলে, কথার ভেতরে প্রবেশ করলে আসলে অনেক অনেক কিছু বেরিয়ে আসে। আমরা নজরুল গীতি তো শুনলাম একটু আগে, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তো সেই অ্যালবাম, এটা কি রবীন্দ্রসঙ্গীতের মানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়েই কি অ্যালবামটা ছিল, মানে সব গানই কি
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত ছিল
0: হ্যাঁ
1: নাকি
0: এখন
1: অন্যান্য গানও ছিল? আপনি যে
0: না এটা
1: অ্যালবামের কথা বলছিলেন,
0: মানে 10টি গান ছিল, 10টি রবীন্দ্রসঙ্গীত, এবং ওটি আমার প্রথম একক
1: আচ্ছা
0: অ্যালবাম, এবং
1: একক অ্যালবাম, আচ্ছা
0: একক অ্যালবাম, এবং
1: এই
0: আমি
1: শিরোনামটা কি ছিল, মানে অ্যালবামের নামটা
0: কিশোর
1: একক
0: বাজে,
1: অ্যালবামে কি
0: কিশোর
1: সুর
0: বাজে,
1: বাজে? আচ্ছা
0: কিশোর বাজে, ওটি রবীন্দ্রনাথের একটি গান আছে, বাজে আমার প্রাণে আমি জানি মন জানো, তো সেই লাইনটি কিশোর বাজে, সেটি ছিল আমার গানের অ্যালবাম। আমি আসলে শোনাতে চেয়েছিলাম শ্রোতাদেরকে যে আমার মনে কিশোরটা বাজে।
1: আচ্ছা আচ্ছা বাহ, আমরা ওই অ্যালবাম থেকে একটা গান শুনি।

0: বাহ, চমৎকার, খুব সুন্দর। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করেছেন দেশে বিদেশ থেকে, মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, ইউএসএ থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন, আমাদের শুনছেন, দেখছেন। আমরা একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নিয়মিত নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক নুসরাত জাহান, তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি বগুড়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, অফিসের চাপ আর পরীক্ষার প্রস্তুতিতে সময় পাইনি। আচ্ছা, আজ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে রেকর্ডেড ভার্সন থাকবে, আপনি দেখে নিতে পারেন। তিনি কেমন আছেন? ওয়াসিকা আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অতিথিকে অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। তারপর নার্গিস ভুঁইয়া লিখেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তারপর নাজমা সুলতানা, তিনি লিখেছেন, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমরা অনেক বেশি, আমাদের ভালো লাগে যে আপনারা যখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আমরা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এই এছাড়াও আর কোন কোন গান, গানের সাথে আপনার গানের চর্চার মধ্যে আপনি আছেন, বা ভালো লাগার জায়গা যদি ধরি বলি, কোন মানে ধারা বা কোন ক্ষেত্রটা আপনার কাছে ভালো?
1: আমি যদি আমার কমফোর্ট জোন বলি, তাহলে হচ্ছে আসলে নজরুলসঙ্গীতের পরেই হচ্ছে পুরাতনী বাংলা গান, রবীন্দ্রনাথের গান, মানে পঞ্চকবির গানের
0: আচ্ছা আচ্ছা,
1: পাশাপাশি পুরাতনী বাংলা গান। পুরাতনী মানে প্রাক রবীন্দ্র যুগের যে বাংলা গানগুলি আছে সেগুলোকে আমরা পুরাতনী বাংলা গান বলি।
0: আচ্ছা, প্রাক রবীন্দ্র যুগে তো আসলে টপ্পা গান বা এগুলো ছিল, যে
1: হ্যাঁ
0: রামনীতি
1: হ্যাঁ
0: গুপ্ত বা নীলুবাবু, তারা টপ্পা গানের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমার
0: বা
1: আমি
0: তখন তো আসলে সত্যি কথা বলতে,
1: বাংলা গানের বর্তমান যে ধারাটি সেটি তখনো দাঁড়ায়নি। তখন বাংলা গান বলতে আমরা বুঝতাম কীর্তন, খ্যামটা, তরজা, এই টাইপের কিছু গান, আখড়াই, হাফ আখড়াই, এই টাইপের কিছু গান, যেগুলো এবং কবি গান, যেগুলো আসলে মূলত নাগরিক সঙ্গীত হয়ে ওঠেনি বা খুব পরিশীলিত হয়ে ওঠেনি। কবি গানগুলোতে প্রচুর অশ্লীল শব্দের প্রয়োগ ছিল। আর যেগুলোর কথা বললাম, যে কীর্তন এবং কিছু ভক্তি গীতি, শাক্ত সঙ্গীত ছিল তো সেগুলো, বা রামপ্রসাদের রামপ্রসাদী গানগুলো ছিল কেমন, তো সেগুলোতে আসলে মূলত দেবদেবীকে উপলক্ষে সে তাদের স্তব কীর্তন করেই গানগুলো করা হতো, তো সেটি ছিল। কিন্তু আধুনিক বাংলা গানের যে
0: রবীন্দ্র
1: বর্তমান,
0: যুগে তো আসলে মধ্যযুগীয় পর্যায়ে, তখন এমনিতেও সাহিত্যে,
1: হ্যাঁ মধ্যযুগেরই আসলে এটা একটা যুগ সন্ধিক্ষণ ছিল আসলে প্রাক রবীন্দ্র
0: সাহিত্যে
1: যুগটা।
0: দেখা যেত,
1: হ্যাঁ সাহিত্যেও তখন মধ্যযুগের একটা প্রভাব ছিল এবং একটা যুগ সন্ধিক্ষণ ছিল তখন 1800-এর সময়টা। তো গানের ক্ষেত্রে একই রকম ব্যাপারটা হয়েছে, তখন যে আগেকার যুগের যে পদাবলী কীর্তন বা সেখান থেকে এসে আধুনিক বাংলা গানের একটা ধারা তৈরি হতে শুরু করলো, যেখানে কাব্য সঙ্গীত বা যেখানে রোমান্টিসিজম আসতো, পরনারীর প্রেম সেটা ভাবা ভাবা যেত না আরকি, গানের মধ্যে নরনারী প্রেম আসবে এটা তো ভাবতেই পারতো মানুষ, তো সেটা তখন আসতো এবং তারা এটাকে অবক্ষয় মনে করতো আর কি তখন, তো সেটা ছিল। এবং একটা মানুষের সঙ্গীতের মধ্যে মানুষের কল্পনা বিলাসিতা বা রোমান্টিকতা সেটা আসছে, সুরের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে বিভিন্ন ধরনের ইয়েতে। তো সেই সময়টায় আমি বলবো যে মৃদুবাবুই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলা গানে কাব্য সঙ্গীতের একটা প্রবর্তন করেন বা নাগরিক কাব্য ধারাকে প্রবর্তন তিনি বাংলা গানে, এবং তখন একটা বাংলা গান
0: যেহেতু বাংলা বাংলা গানে টপ্পা গানের প্রবর্তক রামনীতি গুপ্ত ছাড়া,
1: শুধু টপ্পা গান না, আমি বলবো যে এটি আমাদের বর্তমান যে বাংলা গানের যে ধারাটি সেই ধারার সূত্রপাতই, আমাদের গানে যে রোমান্টিক কাব্যের যে একটা প্রভাব বা সেটাকেই বেস করে তখন এখন আমাদের গান হয়, যে গান আসলে মূলত একটি কবিতা, তো সেটি কিন্তু রামনীতি গুপ্তর মধ্য দিয়ে আমরা প্রথম জানতে পারি। এবং নাগরিক সঙ্গীতের আমি বলবো যে সূত্রপাতটা তিনি করেন, এবং এরপরে সেটি আরেকটু পরিশীলিত হয়ে পরবর্তীতে তার যারা ছিলেন শ্রীধর কথক এবং আরো তার যারা রায়চাঁদ বড়াল, তারা এই গানটিকে নাগরিক সঙ্গীতকে বাংলা সঙ্গীত কালপাই এগিয়ে নিয়ে যান এবং রবীন্দ্রনাথ এরপরে আসেন, এবং রবীন্দ্রনাথ মোটামুটি বলা যায় যে এক হাতে অনেক দূর নিয়ে গেলেন এবং নজরুল সেটিকে একটি পরিপূর্ণতার দিকে নিয়ে যান। এবং এরপরে 50-60-70 বা এক পর্যন্ত যে বাংলা গানের যে আধুনিক ধারাটি, আমি বলবো যেটি নজরুলের প্রবর্তিত কাব্য সঙ্গীত বা আধুনিক গানের একটি পরবর্তী ধারা গান, ওই ধারাটাকে টেনে এনে যাওয়া হয়েছে পরবর্তীতে।
0: আমরা কি ওই প্রাক রবীন্দ্র যুগের কোনো গানকে এখন শুনতে পারি?
1: হ্যাঁ
0: আপনার যদি
1: নিশ্চয়ই।
0: ভালো লাগার জায়গা।
1: কান তরে বৃষ্টি জাগরাই, কার তরে নিশি জাগরাই, তুমি যার আশার আশে।

0: কার তরে নিশি জাগরা।
1: চমৎকার। এই যে কার তরে নিশি জাগো রাই, তখন আসলে রাই বলার সাথে সাথে মনে হয় যেন একটা তবলার একটা ছোঁয়া বা একটা সোম, যেটাই বলি, যে
0: হ্যাঁ
1: আসলে
0: হ্যাঁ
1: তখন হচ্ছিল।
0: হ্যাঁ সোমটা খুব মিস করি। নিশি জাগরা, এইগুলো আসলে আদ্যতালের গান, এরকম করলে সত্যিকার বৈঠকি
1: আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে এখন সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরে এর মধ্যে থেকেও যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা
0: হ্যাঁ হ্যাঁ
1: করছি, এই যে আলোচনাটাও, এই আলোচনাটার মধ্যেও মনে হয় যেন অনেক কিছু চলে আসলো, বা অনেক আলোচনাটাও
0: হ্যাঁ
1: মানে আমার কাছে, আমার তো ভালো লাগছে। আমি জানি না দর্শকদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, দেখি তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, এই ভালো লাগাতে আরো কিছুক্ষণ ধরে রাখতে চাই। আমরা আপনার আরো গান শুনবো, আপনার এই যে সঙ্গীত শিল্পীদের কথা বলছিলেন যে ইন্সপায়ার হন যাদেরকে দেখে, আর সেই প্রিয় শিল্পীদের গান শুনবো। তবে একটা একটু জানতে চাই যে আদর্শ সঙ্গীত শিল্পী বলতে আপনি কি বলছেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবেই নিব। আর সেটা হচ্ছে কি, সঙ্গীতে তো বিভিন্ন ধারা রয়েছে, তো সেই ধারায় একজন মানে সমান পারদর্শিতা, নাকি একটা নির্দিষ্ট ধারায় এগিয়ে গিয়ে তার শিখরে ওঠা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ব্যাখ্যা করেন আদর্শ সঙ্গীত।
0: মাল্টিটাস্কিং বা মাল্টি স্কিল হওয়াটা এক ধরনের ব্যাপার, আবার একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি গভীর উৎপত্তি অর্জন করা, সেটাও আরেক রকমের ব্যাপার। যারা কাজ করতে বিনোদন মাধ্যমে তারা প্রত্যেকে মাল্টিটাস্কিং ছিলেন, যেমন নজরুল তিনি নানান রকমের কাজ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং চলচ্চিত্রের জন্য গান লেখা আছেই, চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করেছেন। রবীন্দ্রনাথও তার সময় কিন্তু যথেষ্ট নানান রকম ভার্সেটাইল ছিলেন, ছবি আঁকা থেকে শুরু করে এক সময় তারা মঞ্চে অভিনয় করতেন, রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় করা তারা আত্মজীবনীতে পাই, সেখান থেকে তিনি গান করেছেন, তিনি গানের সুর দিয়েছেন, তারাও কিন্তু এবং কবিতা লিখেছেন, মাল্টিটাস্কিং ছিলেন বা পলিম্যাথ ছিলেন। এরপরে একটি সময় দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেখানে আমরা দেখি যে তিনি শুরু করেন এবং গানের ধারাগুলো আস্তে আস্তে নির্দিষ্ট ধারাতেই গান করছেন। এই ব্যাপারটাকে ধ্বংস করেন নজরুল রবীন্দ্রনাথ যখন গান সৃষ্টি করেন, তারা কিন্তু কখনো লোকগান থেকে মানে এই বৈচিত্র্য ভার্সেটালিটি আমি যে কোনো ক্লাসিক্যাল ক্যারেক্টার ব্যক্তিগত ভাবেও আমি সব আবার চেষ্টা করেছি, বা আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, আমার ভালো লেগেছে। আমি পেশাগত জীবনেও তাই আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমার নিজের কাজগত প্রতি ধারা পরিবর্তন, এটা আমার একটি আমি কখনো হসপিটাল ম্যানেজমেন্ট, কখনো আমি জেনারেল মেডিসিনে করেছি, আমি কখনো আমি ক্যান্সার পড়াশোনা করেছি, জেনারেল অনকোলজি আর কি, সেখানে আমি কিছুদিন পরে আবার যাই হোক, অনেক কিছু করতে করতে এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এখন পরিবর্তন এখন কাজ করি গানের ক্ষেত্রে। এখন ভার্সেটাইল সিঙ্গারদের আমার সবসময় ভালো লাগে, সত্যিকারের শিল্পীদের যেমন মান্না দে, তো আমরা সবসময় সবসময় করে আমাদের বাংলাদেশের ওনারাও কিন্তু ভার্সেটাইল বিনন্দী দাদা, তো অনেক ধরনের গান সঙ্গীত প্রধান সঙ্গীত থেকে লোকসঙ্গীত শিখেছেন এবং লোকসঙ্গীত দলের সদস্য ছিলেন, তিনি তান দাসের প্রতিনিধি, তো সুবিধা কিন্তু আবার সাংঘাতিক নজরুলসঙ্গীত ছিলেন, কিন্তু প্রথম দিকে নজরুল, পরবর্তীতে তিনি আধুনিক, তো এই যে সেখানেও কিন্তু তার বলে আমি এটা বলবো না যে যারা গান করেন তারা ভালো গান করেন, আবার গান তারা শিল্পী নন সেটা আমি বলবো না। যেমন আমাদের রেজনা চৌধুরী জীবন রবীন্দ্রসঙ্গীতটাই মূলত করেছেন, এছাড়া তিনি তিন কবির গান করেছেন, কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের আদলেই ওই জায়গা থেকেই করেছেন, বা তিনি রবীন্দ্রসঙ্গীত মন্ত্রমুগ্ধ, এত চমৎকার নিবেদন তার গান। তো এই যে তারা যে অন্য গান করে তারা প্রত্যেকের মন সেটার জন্য তারা কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়, তারা তাদের জায়গা থেকে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে করি সেটা অনেক ভালো। ভুল কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা যেন ভালো করেন এবং আপনার ভালো লাগা থেকে করেন এবং সেটা যেন ভালো হয়, মানে আমাদেরও যেন করতে ভালো লাগে, ভালোভাবে যেন আপনার যেন তাহলে সেটা ভার্সেটাইল হতেও পারে, আবার নির্দিষ্ট ধারাতেও হতে পারে।
1: তিনি দেখেছেন আমার সবচেয়ে প্রিয় প্রোগ্রাম, তো থ্যাংক ইউ, অনেক ভালো লাগে আসলে, সুন্দর সুন্দর কমেন্ট আসলে আপনারা সবাই অনেক ভালো লাগে। আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো, আপনার কোন প্রিয় শিল্পী হোক বা আপনার প্রিয় কোন গান আমরা এখন শুনতে
0: যাচ্ছি? নজরুলসঙ্গীতই করি একটি, যাতে আমার খুব প্রিয়, আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে, কারণ একটি গান অনেক এতক্ষণ অনেক আনকমন এবং গান করলাম একটু প্রচলিত পরিচিত নজরুলসঙ্গীত করি।

0: ভরা ফুল।
1: চমৎকার। এই চমৎকার গান শুনতে শুনতে বেশ কিছু চমৎকার কমেন্ট পেয়েছি। নুসরাত জাহান লিখেছেন, অনলাইনের সেরা অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন এইটি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে। মাঝে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। দারুণ লাগছে, সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা সাথে আছেন দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গিয়েছে আজকের এই আয়োজন, এত মানে ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো, তারপর গান শুনতে শুনতে এরপরে আমরা বিদায় নিব। তো আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের গান আছে, মানে আপনার আমি আমি এটা ইউটিউবে শুনেছিলাম, তো আমি আজকে আমাদের দর্শকদেরকে, দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। সেই গানটি হচ্ছে চোখের আলোয় দেখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা করি এই গানটি,
0: ও
1: এই
0: থ্যাংক
1: গানটি
0: ইউ।
1: যদি আপনি একটু
0: হ্যাঁ,
1: শোনেন এবং এই গানের মাধ্যমে আমার,
0: এই গানটিও আমার ইউটিউবের যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আছে তার মধ্যে এই গানটিও কিন্তু অনেক শ্রোতারা ভিউ করেছেন এবং পছন্দ করেছেন। এটা আমারও খুব পছন্দের গান।

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলো দেখে

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্ড শ্লোক, বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত, দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোঁফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক। আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা, সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়। আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দ্য টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওন কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, শিওর। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে, যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি এটা প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলা ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলা হচ্ছে সেইগুলা নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে হচ্ছে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি। কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোন রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। সো উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন। আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকান মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিনের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলে শেয়ার করতে চাই। এটা অনেকেই অপেক্ষা করছেন।
0: হ্যাঁ, এখনই দিয়ে দিবেন নিশ্চয়ই। আর হচ্ছে যে এই আপনারা যারা যেখান থেকে দেখছেন, যেমন সালাম পাঠান রাসেল ঢাকা থেকে দেখছি, সরকার সাদেক দেখছি নরসিংহী থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং পাঁচটা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন? এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন, রিমা খান সাভার থেকে দেখছি। তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম। এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি,
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া পাঁচটা ইন্টারেস্টিং ঘটনা যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবিট টাফ যে এরকম পাঁচটা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখনো এইরকম যদি বলে না যে পাঁচটা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি একটা জোক বলি, এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্র মহিলা গেছেন একটা কিনতে, অন্য একটা দেশের এক ভদ্র মহিলা, যে বুঝছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো। তো সেই ভদ্র মহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। হ্যাঁ তোতা পাখি হাউ আর ইউ, তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে 2টার দিকে ততভাই আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো ততভাই বললে আপনার চরিত্র খারাপ। তা আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই ততভাইকে আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে ততভাইকে 3-4 বার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলেন শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে ততভাইকে বলো তো রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তারপর বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 2টা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো আমি রাত্রে 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতাবাকি নিজেই বলে এই কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা, মানে সে বলে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলা, মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরে খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। এর আগেই বলছি ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খাইতে না, তারপরে ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধরেন আগে থেকে বলছি, তারপর স্কুল নিয়ে বলতো না যে ওর মাংস গুলা আপনার, হাড্ডি গুলা খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10 পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, তো আমি আবার হাতে রাখি যে এই এটা 99%, ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওটাই মরে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত নুরসাদ জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোরওভার দুই তিন বছর, চার পাঁচ বছর ধরে শুরু হয়েছে, দুই তিন বছর হয় এটা খুব একসেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসবো,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, মানে হাসাইতে না পারলে কি হবে আপনার, আপনি বুঝতে পারছেন অবস্থা কি হবে
1: না? এটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই, কারণ আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে ভাই না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো, যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কভার করে দিবে আর কি, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম সাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম মানে অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট হার্ট হার্ট, আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলায় এটা মনে হইলো, যাই না আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো মুভি নিয়ে, না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরা ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে নাকি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছে যে ও আর সিনেমা দেখতে পারবে না হাতল এমন।
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, বেশি আপন না করতে যাওয়াই ভালো পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে আর একটু শেয়ার করে দেন, অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ এই তো হৃদয়, আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো আয়োজন পাওয়া গেল যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই এন্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ। ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন, এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন, ঢাকা থেকে দেখছি। আশরাফুদ্দিন আসিফ লিখেছেন, আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া। আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতির, হাতিলের, ও হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা, আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে। সো আমরা ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে। এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। সো আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি, গত ভাষা দিবসে। তো ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম। তো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999-এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম। বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক, আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন। হ্যাঁ
1: আচ্ছা, মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে, এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিনতাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে। তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম, বিতর্ক করতাম। সো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল। সো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে, লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম। তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম, ও টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে, আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে। সো আমরাও ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়। তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দুই চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এইরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে। তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই, আমরা যারা ঢাকায় থাকি আর কি। তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে, যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে। তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে। তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব, উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন, তারপরে
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল। তো ওই সময় আমি অডিশন দিতে যাই। তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম। তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যায় আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তার উপর মনটা খারাপ হয়, মানে তারে আর পছন্দ হইলো না আরকি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্কর দা। তো ফাইনালি শুভঙ্কর দার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেনে অডিশন দিছি, মিরাকেল এইটে অডিশন দিছি, মিরাকেল নাইনে অডিশন দিছি। আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হয়েছি, প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি। এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাকেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাউন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়। আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাব ভাইবা রাস্তায় বেরোইছি দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্স এর দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইনের অডিশন ফেস করি, মিরাক্কেল নাইনের অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা
0: কোন সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে।
0: মজার কিন্তু, যারা রসিকতা করতে পারে তারা ভালো স্টুডেন্ট, এটা খুবই খুবই ভালো। তারপর
1: ওই আর কি, তো তখন আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছিল, আমার তখন হচ্ছে পাঁচটা কোর্স, তার মধ্যে দুইটা কোর্সের পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্সের পরীক্ষা হবে। সো আমাকে ওই দুইটা কোর্সের পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাব, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাব তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে, তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না, তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো, স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুতভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সে জাস্ট আমার বলে কংগ্রেচুলেশন কবে যাবা, হ্যাঁ তুই যাও বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ করে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা হচ্ছে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয় ফার্স্টে, যে ফার্স্ট 3টা এপিসোডে ওরা 3 জন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না। এবং এইটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি, এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এটা একটা মানিজ্যতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করা তিনজনকে আমি খুব হ্যাপি যে থার্ড ওয়ান আমি থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হলো, সামহাও আগের দিন আবার আমি বাদ আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাক্কেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড বাদ করেছি, আমি উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
0: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানেন।
1: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
0: মনে আছে
1: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমার, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু আমি যদি একটু মনে করি, যদি আমার ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত। এবং ব্যাক টু ব্যাক না এইটার আমি অনেকগুলো সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে সার্চ, আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এইটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলে তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাক্কেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
0: এটা ভালো হয়েছে, এটা মানে আমি কয়েকটা পড়ি কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি। তিনি লিখেছেন হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে, মা মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ, মোহাম্মদ নাইমুদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন, রিপন সরকার নবীপুর নরসিংদী থেকে, ও গুড নরসিংদী নবীপুর থেকে, নরসিংদী আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি। নুসাদ জাহান আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুসাদ জাহান লিখেছেন। নুসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনীয় আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ।
1: আমার প্রশ্ন হচ্ছে হাত তুললে নুসাদ দেখবেন কিভাবে?
0: হ্যাঁ নুসাদ কিভাবে দেখবেন হাত তুললে? আচ্ছা আপনারা হাত তুলে আমরা দেখাই দিব, আমরা এখানে আছি। নুসরাত জাহান তারপরে লিখেছেন আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই। তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু,
1: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী ভাই, আমি একটু ইন্টারাপ্ট করব, একদম মাঝখানে সাহায্য, আমার কিন্তু মনে হয় না যে আমি, মানে আমি জানি না এটা, আমি এমন কেউ না আসলে, মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হইছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে, আমি দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলো দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে, ছক্কা কোনোটা হয়তো আপনার 100 90 পায় 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75 নিচে নাই, এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপর আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা। লাবণী আহমেদ লিখেন স্বামী ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলা অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি নাকি লক্ষ্মীপুরের নি কেন, বুঝলাম বুঝলাম বুঝলাম, আশি জায়ারি বইতাম চাই না, আশি জায়ারি প্রিয় ভাইয়া খুবই সুন্দর অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ। তারপরে সবাই লিখছে তাই, মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকে লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না, আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না, আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে, মানে এরকম।
1: না কিন্তু আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আই এম প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে বলে,
0: আমিও তাই, আমিও তাই, ধর আমার আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই দিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি, যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম, যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে, যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাক্কেলের অডিশন দিছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে, তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে, এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি সেটা হচ্ছে আমার বাবা মা, আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাতেই বেশি, আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি, তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি, স্যার আমি নদীতে ঝাঁপ দিব, তাহলে ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি, স্যার আমি ডাঙা ধুটি যাবো, ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি, স্যার আমি তাহলে গাছে উঠবো, আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি, স্যার আপনি কি বাঘের হককে না আর হককে, আনে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন,
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি এর মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব, দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা, যাই হোক, আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের এক বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সেই ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিছে আর গাছ কি ডারে কয়েছে আসাই গনি গণন লাইক তো না নামি আয় নামি আয়। আচ্ছা এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: ট্রেমেন্ডাস রিয়াকশন, এটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাকেলে গেছিলাম আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি শাউন মজুমদার ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ বাজানো হচ্ছে, একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম, তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবেই এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা, তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হইছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হইছি, যে অ্যাট লিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো বুঝলাম না কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ তো এই ওই সময়টা তো আমি ছিলাম, মিরাকেল যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন অত শর্ট টাইমে আসে নাই, ধরেন মিরাকেল যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে মিরাকেল থেকে বিরাট তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট এই সেই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাকেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, তো আমাদের কো এজুকেশন ছিল, তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই যে মেয়েটা, ওই যে মেয়েটা,
1: না সেরকম সেই রকম কিছু না, যাই হোক
0: সিরিয়াসলি বলেন, সিরিয়াসলি বলেন, অবভিয়াসলি কারণ আপনি যে আপনি আপনি যখন বলতেছিলেন যে ওই যে আগে যারা পাত্তা দিত না, তখন আপনার মুখ থেকে মুখটা এমন কষ্টে কষ্টে পরিপূর্ণ মানে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে।
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যে জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়ে ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল, প্রেমের তো ব্যাপারই না। এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয় কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই, তো ওই সময়ের কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি।
0: এটা ভালো, আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন আপনার আপনার মোবাইল থেকে, আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা দেখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড

0: ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, বা বিফোর মিরাক্কেল, বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই। তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। বলে ঠিক আছে, শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
1: আয়মান সাজিদ বলছে আমার কমেন্ট পড়লোই না, কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো আয়মান সাজিদ আপনার কমেন্ট। হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিসের সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা আয়মান সাজিদ আপনার
0: আচ্ছা
1: পাশে
0: আয়মান সাজিদ, হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল,
1: আচ্ছা
0: মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন আর কি।
1: আচ্ছা আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লোই না, ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায় তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
0: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিস এর ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মার এর নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্স আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি। ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। তো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন। এবং 1 মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস সে যারা মানে যদি দে ক্যানট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
1: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে?
0: এইটা হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
1: আমরা আপনাকে 70 সেকেন্ডস না, আপনাকে আমরা 5 মিনিট টাইম দিব, তার আগে আমরা আপনি চিন্তা করেন আমরা এর মধ্যে সবাইকে আমি বিদায় নিয়ে আপনাকে মাইক্রোফোন দিয়ে দিব। তার আগে বলে নিই আজকে আমরা খুবই লাকি, আমাদের সঙ্গে খায়রুল বাবু যুক্ত হয়েছেন। খায়রুল বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি রেগুলার।

0: আসি। খালিল বাবা লিখেছে, দেখছি, শুনছি, কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিকভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খাইরুল বাবুই ভাই হচ্ছেন, আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খাইরুল বাবুই হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড স্ক্রিপ্ট লেখা সৌভাগ্য হয়েছিল আমার, যেটা অলরেডি 100 এপিসোড ক্রস করছে, নানান কারণে সময় করে এখন লেখা হচ্ছে না, বাট ওই অনুষ্ঠানটা আমরা একসাথেই শুরু করি, আমি খাইরুল বাবুই ভাই এবং আবু হেনা রনি, সো মানে সে আসলে আমাদের খুব কাছের আর কি, আমার জন্য ব্লেসিং যে সে দেখছে।
0: বাবুই, তোমার তোমাকে তো আমরা পুরো এপিসোড দিয়ে দিলাম বাবুইকে নিয়ে। এখন আমরা একদম শেষ পর্যায়ে, সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব। আর আপনারা যারা কে কোথেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRETTLBNGLA ইউএসএ, এটাতে আপনার রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
1: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে, অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি, প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়ে, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়ে। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলা ভিশনের যেতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস, যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম, এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও, আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
0: এটা এটা কারণ আছে, এটা কারণটা হলো কি, অনেকে কিন্তু আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন, তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
1: এক্স্যাক্টলি, এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি, এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই, আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো আমরা মিরাক্কেলের 8-10 জন মিলে যখন আড্ডা দিই, চায়ের আড্ডায় যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম শাহেদ। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
0: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে। সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটা শুনে রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম, ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোন ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোড হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
1: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে বা অন্য কোনো ভাবে শামীম সাহেব ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতো এই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব, মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতো সে না, অগোছালো করে কথা বলি, ও করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো। পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে ওঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী, এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম, যারা শুনছেন রেডিও চিতাল বাংলায় তাদের জন্য স্বাগতম। আমরা আজকে পেয়েছি আমাদের পছন্দের একজন মানুষ, বেসিক্যালি আমার খুবই পছন্দের, যে মেয়েটাকে দেখে আমি মানে ছোটবেলা থেকে তার ছোটবেলা থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আমার বড়বেলা বলা যায়। তো আর শুরুতে একটু বলে নিই, আজকে আমাদের অতিথি আসনা হাবিব ভাবনা। এটা আসলে ভাবনার বিষয়, কারণ একই সঙ্গে তার পেইন্টিং, তার তার অভিনয়, তার নাচ, তার প্রেম ভালোবাসা সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা যারা রেডিও চিতাল বাংলা ইউএস এর সঙ্গে আছেন তাদের জন্য স্বাগতম। আপনারা কোথা থেকে দেখছেন সেটা একটু আমাদের জানাবেন। আমরা একই সঙ্গে এটা iOS অ্যাপে আছে আর একই সঙ্গে অ্যান্ড্রয়েডে আছে। আমরা আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে দেবেন। আমরা মাত্র শুরু

0: বললাম, ভাবনা কি খবর, কেমন আছো তুমি?
1: হ্যালো, খুব ভালো। আপনার সাথে এতদিন পর এইভাবে দেখা হবে এটা বুঝি নাই যে আমাদের এভাবেও আড্ডা হতে পারে, এটা খুব
0: সেটাই সেটাই,
1: অবাক।
0: হ্যাঁ
1: আর আপনি যে বললেন ছোটবেলা থেকে, আমি তো ভাবতেছিলাম আপনার ছোটবেলা থেকে বলতেছেন।
0: না না, এটা তোমার ছোটবেলা, আমার বড়বেলা। আমি একজন সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন তাদের জন্য বলি, এই মানে অনলাইন অনুষ্ঠান করার একটা সুবিধা হচ্ছে, এটা বছরের পর বছর মানুষ দেখতেই থাকে। আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে বন্যা একবার তার চুল বাঁধলো, কি একটা করলো, তাতে দেখি যে পরদিনের 40,000 ভিউ। প্রথম দিকে কিন্তু খুব একটা ইয়ে ছিল না, তো এটা একটা মুশকিল। তো আমি ধরেন টেলিভিশন চ্যানেলে যতদিন কাজ করেছি তার মধ্যে আমি দেখেছি টেলিভিশনের মধ্যে অনেক আনুষ্ঠানিকতা থাকে, বাট সোশ্যাল মিডিয়াটায় আনুষ্ঠানিকতা কম থাকে। তো আমি একবার একটা পিকনিকে গেলাম, সে পিকনিকটা হচ্ছিল কোথায়, তা আমি যে দেখলাম যে একটা মেয়ে সাদা জামা পরলো, সাদা এই জামাটা এরকম যে স্কার্ট টাইপের, কি বলে, একটা আমেরিকান স্টাইলের জামা পরে সে মঞ্চে উঠলো, জাস্ট এরকম হিল পরে টকবক টকবক করতে করতে মঞ্চে উঠলো, উঠে কি কি যেন বললো, সবাই হা হা করতে হাসতে হাসতে শেষ, আবার মেয়েটা নামলো, নেমে চলে গেল। আমার বউ আমাকে জিজ্ঞেস করে, তুমি ওর দিকে হয়ে তাকিয়ে আছো কেন? আমি বললাম যে হ্যাঁ, ও হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে আসনা হাবিব ভাবনা। এখন এই মেয়েটার চাঞ্চল্য আমাকে মুগ্ধ করে, আমাদের সবার সবাই কিরকম মুগ্ধ হয়ে তাকালো। তারপর কিছুদিন আগে আমার সঙ্গে বন্যার দেখা নিউ ইয়র্কে, বন্যা এখন নিউ ইয়র্কে আছে। তো বন্যাকে আমি বললাম যে ভাবনা যে এই এত সুন্দর পেন্টিং করে, এইটা তো আমি জানতাম না এবং আমি ভাবতেও পারি নাই যে ভাবনা এত সুন্দর পেন্টিং করে। বন্যা বলল যে ও আমার সামনে চারকোল দিয়ে ছবি আঁকলো এবং এইটা ওর গড গিফটেড ব্যাপার। আমি অনেক কথা বলছি কারণ ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আরো কয়েকটা পয়েন্ট আমার বলতে হবে। যখন আমি বাংলা ভিশনে কাজ করি তখন আমরা নাচের প্রোগ্রাম করতাম, আমি নাচ দেখে খুব মুগ্ধ হই। তারপরে একদিন হঠাৎ করে আমরা একক নৃত্যের দিকে গেলাম যে যাতে একজন মানুষের সবগুলো বিষয় তুলে ধরা যায়। তারপরে আমরা ঠিক করলাম কার নাচ করা যায়, আমরা ওপির নাচ করেছি, রিয়ার নাচ করেছি, আরো অনেকে করেছি। তো হঠাৎ আমার মনে হলো, আচ্ছা এই যে মেয়েটা নাচে ওর মধ্যে যেই স্পিড আছে, যে চাঞ্চল্য আছে, সেইটা তো আমরা তাকে এই সুযোগটা দিতে পারি। তারপর সুযোগ দেব কি, সে নিজেই একের পর এক নাচ তুলে তুলে অস্থির। তো ভাবনা, এই যে আমরা এতগুলো কথা বললাম, তোমার কি মনে হয় আসলে, তোমার যদি আমরা একটা একটা করে আসি, ধরো তোমার পেইন্টিং, পেইন্টিংটা আমি সবার আগে বলতে চাই, বন্যাও মুগ্ধ আমরাও মুগ্ধ, আমার ধারণা তুমি নিজে, তুমি এর আগে কেন পেন্টিং করো না এবং কিভাবে তুমি নিজের মধ্যে এটা খুঁজে পেলে?
1: শামীম ভাই, প্রথমে আপনি নাচের কথাটা বলে আমাকে মানে খুব মানে ইমোশনাল করে দিছেন, বিকজ আপনি যখন আমার একক নৃত্যানুষ্ঠানটা করছেন আমি তখন একেবারেই নতুন ছিলাম। এটা আমার মনে হয় একজন চ্যানেলের হেড হিসাবে এটা অসম্ভব সাহসী একটা কাজ আপনি করছেন, এবং সেইটুকুন কাজ করার জন্য অন্যরা হয়তো নানান কিছু করত, সেটা আপনি কিছুই করেন নাই। এবং আপনি যেভাবে মানে আমার ওই সময় এত মানে আই ওয়াজ সো ইয়াং, এবং মানে হয় না যে মানে আমার তখন 19ও হয় নাই ওই সময়, একক নৃত্যানুষ্ঠান মানে এটা আমার জন্য অনেক বিগ একটা বিষয় ছিল, এবং আমার মানে হয় না যে এটা একটা সিনেমার চাইতে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমি একজন ডান্সার। সো ওইটা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এখন লাইভে এটা বলি
0: ধন্যবাদ,
1: যে থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটা আমার মনে হয় আমি যখন বুড়ি হয়ে যাব, আমার যখন নাতিপুতিও হয়ে যাবে, তখন আমি আপনার কাছে থ্যাঙ্কফুল থাকবো এই নাচের প্রোগ্রামটার জন্য, বিকজ
0: ধন্যবাদ
1: এটা আমার
0: ধন্যবাদ।
1: ফেভারিট একটা কাজ, এটা আমার অনেক
0: কিন্তু
1: প্রিয়।
0: মাঝখানে একটা প্রশ্ন করি, তুমি কি বুড়ি হবা আদৌ? কারণ তোমাকে তো আমি সেই প্রথমে যা দেখেছি সেরকম সুন্দরই লাগছে, এই 20 বছর পরেও আরো ইয়াং।
1: হ্যাঁ, আমাদের সিনিয়র আপুরা ইয়াং হচ্ছে, তাই আমরাও দেখে দেখে ইয়াং হচ্ছি।
0: আমি অবশ্য, তুমি এটা কেন বলেছো আমি বুঝতে পারি নাই, আমি তো একটু সরল সহজ মানুষ। আচ্ছা তাকে বলো, তুমি তুমি দেখো আমরা কিন্তু আমাদের যতটুকু কাজ করতাম তার চেয়ে বেশি আমাদের রুমের মধ্যে আড্ডা হইতো না? না না, হ্যাঁ হ্যাঁ, তারপর নাচ থেকে, তারপর নাচটা যখন তুমি করলে তোমার কেমন লাগলো? তোমার একক নৃত্য হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে,
1: আমার দেখেন মানে আমার জন্য মানে এত বিশাল একটা পাওয়া ছিল, একক নৃত্যানুষ্ঠান হচ্ছে সেটা না, মানে একসাথে আমার 5টা নাচ আমি নাচতেছি, এবং আমার মনে আছে আমি ঈদের সময় সব নাটক ক্যান্সেল করে আমি প্রত্যেকদিন বাংলা ভিশনে যে রিহার্সাল,
0: একদম তাই,
1: মানে আমি অবাক হয়ে যাই যে আমি সব না নাটক ক্যান্সেল করে দিছি ইদের, যে না এখন করতে পারবো না, আমি নাচের প্রোগ্রাম করছি। এবং আমার আশেপাশে সবাই খুব অবাক, আরে নাচের প্রোগ্রাম করছে তো কি হয়েছে, রাত্রে কই রাত, না আমি ভালো ছাত্রীর মতো সকালবেলা উঠে বাংলা ভিশনে যাচ্ছি, রাত 8টা সময় রিহার্সাল শেষ হচ্ছে। এবং আমার এত ভাল লাগতেছিল, আমি পিজা তারেক ভাইকে অনেক জ্বালাইছি, তারেক ভাইকে প্রত্যেকদিন বলতাম পিজা খাবো, এই খাবো, সেই খাবো।
0: আর সুপ্রিয় দর্শক, বাংলা বিশ্বের 12 তলায় একটা বড় স্পেস আছে, ভাবনা প্রতিদিন সকালে 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসতো এবং সন্ধ্যা 8টা 9টা 10টা পর্যন্ত সে একটা না রিহার্সাল করতো। মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে একটা মানুষের ডেডিকেশন কি পরিমাণ হতে পারে। এবং এটা কিন্তু আমরা ওপির মধ্যে দেখেছি, রিয়ার মধ্যে দেখেছি, নাদিয়ার মধ্যে দেখেছি, যতগুলো কাজ আমরা করেছি নাচের প্রত্যেকের। এটা কি নৃত্যশিল্পীদের একটা বৈশিষ্ট্য যে এই পরিমাণ ডেডিকেশন না থাকলে নৃত্যশিল্পী হওয়া যায় না? তোমার কি মনে হয়?
1: আমার মনে হয় কি, নাচটা আসলে আমরা সবাই এত ছোটবেলা থেকে করি, হয় না, ফার্স্ট লাভ এর মতো এটা আসলে বিষয়টা। আমি যখন প্রথম সিনেমার শটটা দেই, আমার মনে হচ্ছিল কি যে মনে হয় এখন আমি স্টেজ পারফরমেন্স করার পর বা নাচের একবার একটা ডান্স শেষ হওয়ার পর আমার যে অনুভূতিটা আসে, আমার মনে হয় যে ফার্স্ট সিনেমার পর আমার ইচ্ছেতে একটা অন্যরকম অনুভূতি আসবে নাচের চেয়ে বেশি। বাট এটা আমি সিনেমা করার পরও আমার ওই অনুভূতিটা আসে নাই, ওই আরামটা যেটা আসলে আমি নেচে আনন্দটা পাই, আমি নেচে যে আনন্দটা পাই ওইটা আমি অন্য কিছুতে পাই না। এটা আমার মনে হয় যেহেতু এটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে, শিল্পের নাচের মাধ্যমের সাথে আমার প্রথম পরিচয়, তো আমার মনে হয় এটা একটা কানেকশন হতে পারে। আর যেহেতু ছোটবেলা থেকেই নাচ করি, সো আমার মনে হয় যে এটার জন্য হতে পারে। আর নাচের মেয়েরা অনেক হার্ড ওয়ার্কিং, সরি ভাই, খুবই হার্ড ওয়ার্কিং।
0: করেক্ট করেক্ট। এবং আমাদের মিডিয়াতে আমরা যাদেরকে পেয়েছি পরবর্তী সময়ে খুব প্রতাপশালী অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী, তাদের বেশিরভাগই নাচের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাফিয়া হাসান, তারপরে রাফিয়া হাসান টাঙ্গাইল থেকে, পানি নিয়ে ভাবনা, আর না আর না শুধু কামনা দুজনের জন্য, অন্ধকার সোহাগ, ফয়সাল আহমেদ মজুমদার, ওয়াও রিয়েলি দ্যাটস অসম, রওদাতুল জান্নাত, রওদাতুল জান্নাত দেখছেন সুইজারল্যান্ড থেকে, বা আপনাদের ধন্যবাদ। ভাবনার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, যে কোনো বিষয়ে। এই একটা মেয়ে অত্যন্ত সাহসী, যে কোনো বিষয়ে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত। ফয়সাল আহমেদ মজুমদার ভালো ছিল, ওয়াসিকা আফরিন নাচকে যে মন থেকে একবার ভালোবেসেছে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। হ্যাঁ, ওয়াসিকা আফরিন তিনিও নাচ করে। হ্যাঁ, আমি আমার আমি জানি তাকে, সে নাচ করে। এই যে নাচকে যে মন থেকে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। শারমিনা সিরাজ, হ্যালো ভাবনা এবং শামিম ভাই। শারমিনা সিরাজ হচ্ছে নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় মুখ, উপস্থাপক, বাংলাদেশেও কাজ করতো, এখন নিউ ইয়র্কে থাকে। ফারহানা মিশু, আপু বিয়ে করবেন কবে? আচ্ছা, এই প্রশ্নটা করে ফেলি। ফারহানা মিশু খুব সাহসের সঙ্গে, আপু বিয়ে করবেন কবে? কিন্তু বিয়ে করাটা কি জরুরি? একটা বিষয় বলতে চাই, ভাবনার বই বেরিয়েছে, ভাবনা বইয়ের মধ্যে একটা জায়গায় লিখেছে ভূমিকাতে যে আমার আব্বু ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে কিভাবে একজন নারী হিসাবে বেঁচে থাকা যায়, বিয়ে করে ঘরণী হয়ে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটা আমি বিশ্বাস করি না। আমার আব্বু সেটা আমার মধ্যে দিয়েছে, আমি আব্বুকে ধন্যবাদ দিতে পারছি না, এই বইয়ের মধ্যে ধন্যবাদ দিলাম, তাই তো ছিল ভূমিকাটা। হ্যাঁ, তো আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো যে নারী হিসেবে ভাবনার কি ভাবনা। তার আগে আপনাদের বলতে চাই, আপনার প্রশ্ন করলে আমাদের লিখে দেন, আর কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেন, আমরা এখানে পড়ার চেষ্টা করব। ভাবনা, এই যে তোমার বইয়ের মধ্যে যে ভূমিকা ছিল যে নারী হিসাবে ডিপেন্ডেন্ট হয়ে না বাঁচা, একজন নারী হিসাবে মানুষ হিসাবে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতো দাঁড়ানো, এবং বাবা সেটা তোমার মতে দিয়েছে, তোমার ভাবনাটা আসলে কি?
1: আসলে আমার যেটা মনে হয় কি যে মেয়েদেরকে খুব ছোটবেলা থেকে মা বাবার উচিত ফিনান্সিয়ালি যে আসলে তাকে রিচ থাকতে হবে, ফিনান্সিয়ালি তাকে হেলদি থাকতে হবে। আমি বলছি না যে মানে বড় লোক হইতে হবে, টাকা ইনকাম করতে হবে, আর কিছু করা যাবে না, এরকম না। বাট আমার মনে হয় যে ফিনান্সিয়ালি তাকে অসম্ভব শক্তিশালী থাকতে হবে, এটা ছোটবেলা থেকে শিখাইতে হবে। আমার মা বাবা যেরকম বা আমি যেরকম আমার বোনকে বলেছি, দেখো তোমাকে কিছু না কিছু করতে হবে, তুমি পড়াশোনা করো বাট তার সাথে সাথে তোমাকে কিছু না কিছু করতে হবে। তখন হয় কি, একটা মানুষ যখন কাজ করে না শামিম ভাই, তখন হয় কি মানুষের ইয়েটা বাড়ে, সেলফ কনফিডেন্সটা বাড়ে, তখন নিজেকে অনেকভাবে আবিষ্কার করতে চায়। আর মেয়েদের আমি বলছিলাম, আজকে আমি বলছিলাম আমার বন্ধুদের সাথে যে আমি মিনা বাজারে আমার একটা বোনের বাচ্চার জন্য, মেয়ে বাচ্চার জন্য গিফট কিনতে গেছি। তো আমি যাওয়ার পর আমি দেখি যে
0: অডিওটা ড্রপ করেছিল। হ্যাঁ,
1: ফোন আসলে এরকম হয়ে যায়, ফোন আসে এরকম হয়ে যায়।
0: কারেক্ট, ওকে। তারপর মিনা বাজারে
1: যাওয়ার পর আমি দেখলাম যে বাচ্চাদের সেকশনে আমি গিফট কিনবো একটা মেয়ে বাচ্চার জন্য, ওখানে মেয়েদের শুধু গিফট, শুধু তারা ফেরি, ফেরি পুতুল, হ্যাঁ, বা মারমেড, হ্যাঁ, বা মানে বার্বি, দ্যাটস ইট। আর ছেলেদের জন্য তারা ক্যাপ্টেন, এরকম বয় কার্টুন ক্যাপ্টেন হওয়া, তারপর হচ্ছে ডক্টর, তারপর হচ্ছে প্লেন চালাচ্ছে বয় বাচ্চা, এরকম কার্টুন প্লেনের মধ্যে, হ্যাঁ, তারপর বিশাল বড় বড় বল, সব ছেলেদের সেকশনে। আর মেয়েদের সেকশনে আপনি পাবেন শুধু বার্বি পুতুল এবং মানে মৎস্যকন্যা, এই টাইপের। সো আপনি একটা জিনিস খেয়াল করেন যে ছোটবেলা থেকে একটা মেয়েকে ফেরি বানানোর একটা প্রচেষ্টা চলছে, তুমি ফেরি বাবা, ওকে, মানে মেয়ের জন্য প্লেন কিনে আনতেছে না কেউ, যে আচ্ছা ও প্লেন ওকে দেয়া হোক বা ওকে একটা ফুটবল দেয়া হোক, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস নাই। মানে আমার তখন এত বিরক্ত লাগছে, আমি ওটা থেকে কিছু গিফটই কিনি নাই, যে কি মেয়েদের জন্য জাস্ট ফেরি ডল এন্ড জাস্ট বার্বি, হোয়াট ইজ দিস? আমাদের সময় থেকে বার্বি আসতেছে, আমি কোনো মেয়েকে পুতুলি দিতে চাই না, আমার বিরক্ত হয়ে গেছে আমি পুতুল দেওয়াতে।
0: খুবই সুন্দর ফাইন্ডিং। আমি একটু বলতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা আপনারা দেখছেন এবং শুনছেন, ভাবনা একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। ভাবনা বললো যে আমাদের ছোটবেলা থেকেই একজন একজন মেয়েকে মেয়ে হিসেবে তৈরি করে ফেলার চেষ্টা হয় আমাদের সোসাইটিতে, তাকে হয় একটা পুতুল কিনে দেওয়া হয় অথবা একটা ফেইরি ডল অথবা একটা এমন কিছু যেটাতে তার মনে হয় যে সে আসলে একটা ওইভাবে নিজেকে শক্ত সামর্থ্য ভাবতে হয়তো কোথাও যে একটু সন্দিহান। আবার একটা ছেলেকে দেওয়া হচ্ছে একটা গাড়ি, একটা পিস্তল, একটা ঘোড়া, যেটাকে তাকে মনে হচ্ছে সে আসলে আরো বেশি রকমের নিজেকে পাওয়ারফুল ভাবতে শুরু করে। তো এইটা আমরা ভাবনা শুনছিলাম, আপনারা শুনুন, আপনাদের কোনো ভাবনা থাকলে লিখে দেবেন। হ্যাঁ, তারপরে তারপরে তোমার কি সিদ্ধান্ত হলো যখন এটা দেখলে?
1: আমি আর গিফট কিনলাম না, এবং আমি ছোটবেলায় খুব বল খেলতাম, ছোট ছোট বল দিয়ে আমি খেলতাম সবসময়, আমি কখনো পুতুল টুতুল খেলিনি আমার লাইফে, আমার ভালো লাগতো না। আর আমি যখন আম্মু আব্বুর কাছে হয়েছি তখন আমার কোনো ভাই বোনও ছিল না, আমি যেহেতু বড়, তো আমি একা একাই বড় হয়েছি বেশিরভাগ সময়। আব্বুর থিয়েটারে যে বসে থাকতাম, আব্বু তখন থিয়েটার করতো, ওইখানে গিয়ে বসে থাকতাম, টিএসি তে বসে থাকতাম, আমাকে চারুকলায় রেখে আব্বু আম্মু রিহার্সাল করতো, মানে এভাবে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আমার মধ্যে আসলে অনেক বন্ধু নাই আমার, কারণ আমার বন্ধু আপনারা হয়েছেন পরবর্তীতে, সব বয়স্করা আমার বন্ধু হয়েছে, আমার বয়সে আমার কোনো বন্ধু নাই। তো এটার কারণে আমার জন্য ভালো হয়েছে, আপনারা আমার আশেপাশে থাকে আমার জন্য বেটার হয়েছে, একদমই খারাপ কিছু হয় নাই, বেটার হয়েছে, কারণ আমি আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারছি। বাট আমার যেটা মনে হয় কি, ফ্যামিলিতে এটা একটা মেয়ের মাথার মধ্যে এই জিনিসটা দেওয়া উচিত না, হ্যাঁ, যে তুমি মেয়ে, তোমাকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেয়া হবে, হ্যাঁ, বা ভালো মতো পড়াশোনা করো, তা না হলে কিন্তু ভালো হাজবেন্ড পাবা না, কোনো ভালো প্রপোজাল আসবে না, মানে পড়াশোনা করতে হবে ভালো প্রপোজাল আসার জন্য। এটা বলা হচ্ছে না যে তুমি ভালো মতো পড়াশোনা করে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও।
0: একদমই তাই, এবং সেই কারণে ভাবনা দেখো, বাংলাদেশে যখন একটা মেয়ে ডিভোর্সড হয় তখন সে কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে, যখন একটা মেয়ে রেপড হয় তখন সে মনে করে তার বেঁচে থাকার কোন রকমের কোনো ইয়ে নাই, সে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু এই তাই না? আবার যে রেপ করছে তার সাথে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে আমাদের ওই ছেলেটা তার ওই ছেলেটার সাথেই তাকে থাকতো, কি ইনসাল্টিং একটা ব্যাপার।
1: দেখেন যে রেপ হয় তার ছবি সব নিউজ পোর্টালে আসে, মানে এটা কিছুদিন যাবত মানে জিনিসটা খুব সচেতন ভাবে না করা হচ্ছে, কয়েকটা জায়গায়
0: আগে একটু বেশি আসতো,
1: বাট মানে এটা কত বড় একটা ক্রাইম, সেই মেয়েটার নিউজ সব জায়গায় আসে, সব জায়গায় তনু তনু তনু তনু তনু, তনুর সাথে কারা এই কাজটা করলো, কি করলো, তাদের কিছু, তাদের কোনো ছবি এখন পর্যন্ত কেউ বের করতে পারলো না, মানে আসলে কি হয়েছে কি শামীম ভাই, আমাদের মানে আমাদের আশেপাশের মানুষদের কথা শুনলেও আমার এত অবাক লাগে যে এখনো এই 2021 সালেও আমার আশেপাশেই একজন কারো মেয়ে হয়েছে, তো একটু মানে হ্যাঁ মেয়ে হয়েছে, তোর মন খারাপ কেন, মেয়ে হয়েছে হাসতেছে, মানে বলতেছে ওনা মানে ঠিক সেটাকে হাইড করবে। আমি বললাম আন্টি আপনার কেন এরকম লাগছে, বলে না ওর মেয়ে হয়েছে, তো বুঝছো, শুনুন একটা বংশের
0: বাবা মন খারাপ করো না, তা আমি বলছি হ্যাঁ আসলে অনেক মন খারাপ হয়েছে আন্টি,
1: মানে চিন্তা করেন যে বাবা মন খারাপ করো না,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যে বাবা মন খারাপ করো না, সেটা কিন্তু আপনার আমার আশেপাশের মানুষে বলছে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যে আমরা
0: পারে।
1: তো বই পড়তেছি, আমরা এত এত প্রগতিশীল কথাবার্তা বলতেছি, হ্যাঁ এখনো 2021 সালে কে হিন্দু কে মুসলমান সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি।
0: করেক্ট করেক্ট, আমরা এই প্রসঙ্গে আসবো, খুবই সেন্সিটিভ একটা পয়েন্ট এটা, আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের সঙ্গে ইউকে থেকে যুক্ত হয়েছে ফয়সাল আহমেদ মজুমদার, ঢাকা থেকে তো ওয়াসিকা আফরিন আছে, শারমিনা সিরাজ খুব ভালো হচ্ছে, ভাবনা ইজ এ মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট অ্যান্ড শি ইজ এ স্ট্রং পার্সোনালিটি, গুড গুড গুড কমেন্ট শারমিনা সিরাজ। মোহাম্মদ শরীফ আহমেদ লিখেছেন, শারমিনা সিরাজ আরো লিখেছেন, স্যাং সামি ভাই ইউ আর ভেরি জেনারাস অ্যান্ড মডেস্ট অ্যাজ ওয়েল, ও আমার প্রশংসা করেছে, থ্যাংক ইউ শারমিনা সিরাজ, তার খাওয়া পান আছে। আমরা এবার একটু নাচের দিকে একটু ব্যাক করতে চাই, আবার আমরা এটাতে আসবো। তারপরে যখন
1: ছবি আঁকাটাই তো প্রথম প্রশ্নের উত্তরই দেই না,
0: এই ছবি আঁকাটা আমাদের এটা একটু ক্লাইম্যাক্স হিসেবে থাকলো, কারণ আমরা এটার মধ্যে আরো কিছু বিষয় আছে, কারণ আমি ওই ছবি আঁকার বিষয়টাতে আমি অত্যন্ত মুগ্ধ। সেটা হচ্ছে যে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলেছ, আমি ভাবনাকে সবসময় তুমি করে বলি সুপ্রিয় দর্শক, সেই জন্য আমরা বলছি দর্শক শ্রোতা, তুমি বলেছো তোমার বন্ধুত্ব হয়তো সবসময় বয়স্ক মানুষের সঙ্গে। আমি এটা একটা ব্যাখ্যা আমি দেখি যে আসলে যার ওয়েভ লেংথ যত বেশি তার তো আসলে তার সঙ্গেই হবে। যদি আমার বয়সে কোনো বন্ধুদের সাথে আমার খুব না মেলে, যদি আমার চেয়ে বয়স্কদের সাথে আমার ভাবনা মেলে, তাহলে তার সাথেই বন্ধুত্ব হবে। তোমার সব সব বন্ধুরা তোমার চেয়ে বড়, তুমি বলেছো, এটা কি স্কুল লাইফ থেকে এরকম ছিল বা এটার কারণ কি?
1: আমার মনে হয় আমি আমার বাবার বন্ধুদের সাথে অনেক বেশি কানেক্টেড ছিলাম। আমার ক্লাস 5 পর্যন্ত মনে হতো কি সবার বাবারাই ডিরেকশন দেয়, সবার বাবে
0: সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভাবনার সাথে কথা বলছি, ভাবার ভাবনার বাবা হাবিব ভাই হচ্ছেন একজন নির্দেশক। হ্যাঁ, তারপর
1: আমি যখন ক্লাস 5-এ পড়ি,
0: হ্যাঁ অনেক ফোন আসছে, আমরা অডিওটা আবারও চলে গেছে ফোন আসার কারণে,
1: ফোন দিচ্ছে গ্রুপ কলে তার জন্য। যখন আমি পড়ি তখন আমি আমার অন্য বন্ধুদের বলছি যে আচ্ছা তোমরা শুটিং এ, শুটিং এ গেলে তখন একটা মজা জিনিস, শুটিং এ গেলে অনেক মজা মজার খাওয়া পাওয়া যেত, মানে আব্বুর শুটিং মানে অনেক মজা মজার খাওয়া খেতে পারবো।
0: তখন ছোটবেলা থেকে এটা মনে হইতো যে তোমার আব্বু আব্বু শুটিং এ যাচ্ছো, এখানে একটা মজার খাওয়া পাওয়া যাবে। আচ্ছা অডিও অডিও পাচ্ছি না, না এখনো না, না এখনো পাচ্ছি না, এখনো পাচ্ছি না। আচ্ছা তুমি কথা বলে ওঠো, তোমার কথার উত্তর আমি দেবো। তার আগে আমি একটু বলতে থাকি, সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা জানেন রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এবং এটা আসলে রেডিও কিন্তু এর টেলিভিশন ভার্সন আছে ইউটিউব ফেসবুকে আপনারা পাবেন। আমাদের আমরা কথা বলছিলাম ভাবনার সঙ্গে, আমাদের পছন্দের মানুষ আশনা হাবিব ভাবনা, নৃত্যশিল্পী, পেইন্টার এবং একই সঙ্গে লেখক, আমরা অভিনেত্রী। আমরা কি ভাবনার অডিও পেয়েছি এখনো? না, পাওয়া যাচ্ছে না। তো আপনারা ওয়াসিক আফরিন এখানে একটু লিখেছে যে এদেশে এখনো এই বিষয় থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এই বিষয়ে বেশি বলা হয় কিন্তু রিয়েল লাইফে আমরা এখনো অনেক পিছিয়ে আছি, সময় লাগবে, লাগলেও আশা করি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা ভাবনাকে আবার যোগ করতে হবে, না অডিও আসছে না। হ্যাঁ, আমরা ভাবনাকে আবার পাবো। তার মধ্যে আমরা একটু কথা বলতে চাই যে আমরা রেডিও ত্রিতাল বাংলায় আজকে ভাবনার সাথে আমরা কথা বলছি। ভাবনা এমন একজন মানুষ যে খুবই সাহসী এবং একই সঙ্গে যে কোনো বিষয়ে অকপটে কথা বলতে প্রস্তুত, কোনো রকমের টেনশন করে না এবং কোনো রকমের কোনো কিছু ভাবনা আলাদা করে ভাবে না, তার নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে। আমরা ভাবনাকে পেয়েছি, মাঝখানে অডিওতে ঝামেলা হচ্ছিল, আমরা কথা বলছিলাম এই যে বাবা যে বড় করলো ভাবনাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে, আমাদের বাবা মাদের কি বিষয়টি মাথায় রেখে তাদের সন্তানদের বড় করা উচিত?
1: মানুষ হিসেবে বড় করা উচিত, ওই ছেলে মেয়ে এই বিষয়টা মানে ভুলে যাওয়া উচিত এখন আমাদের। আমার মনে হয় যে ছোটবেলা থেকে এটা বুঝাই দেওয়া উচিত যে দেখো তুমি একজন মানুষ এবং তোমার আশেপাশের মানুষরা তোমাকে এইভাবে ডিস্টার্ব করতে পারে, তোমার আশেপাশের সোসাইটি তোমাকে এগুলো এগুলো বলতে পারে, বাট আমি তোমার প্যারেন্টস, আমি তোমার পাশে আছি, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, তুমি যে প্রফেশনে যেতে ইচ্ছা করে তুমি সেই প্রফেশনে যাও, তুমি আমার সাথে শেয়ার করো। আর আরেকটা জিনিস যেটা আমাদের খুব ঝামেলা সেটা হচ্ছে আমরা মা বাবার সাথে সবকিছু শেয়ার করতে পারি না, আমি আমার কথা বলছি না, ইন জেনারেল আমি দেখি আমার বন্ধুদের বাবাকে তারা আপনি করে সম্বোধন, মানে সেটা তো কোনো সমস্যা নেই, আপনি করে কেউ বলতে পারে, বাট এই যে দূরত্বটা, যে বাবা মার সাথে যে দূরত্বটা থাকে, যে কখনো বলতেই পারে না যে আমি আসলে আমি পড়তে চাই না, আমি ডাক্তারি পড়তে চাই না, বা আমি আসলে ফ্যাশন ডিজাইনিং পড়তে চাই, বা আমি বিয়ে করতে চাই না এখন। এবং আপনি মানে আপনি দেখবেন সব সময় যে একটা মেয়েকে বিয়ে দিতে দিতে দিয়ে দিতে পারলে তারা বাঁচে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, যদিও এটা মানে ভাইরাল হয়ে যেতে পারে, যে বিয়ের সময় দেখেন মেয়েদেরকে মানে বলে কি মেয়েদেরকে টাকা দিয়ে কিনার মতো একটা বিষয়, যে যেটা হয় না কি যেন ওটাকে কি বলে,
0: যৌতুক?
1: না না যৌতুক না, মানে যে এটা এত টাকার ধার্য করে, তাহলে ছেলে আমিও দিব, মানে আমারটাও আমি দিতে চাই, তারটাও দেখ, মানে দুইজন মিলে দেখ এটা হোক, এটা খুব মানে আমার কাছে ডিসরেসপেক্ট লাগে, মানে হোয়াট ইজ দিস? এবং এবং সবাই এটা একটা কম্পিটিশন, আই তোর কত 50 লাখ, 1 কোটির নিচে দিবি না কিন্তু, মানে এবং এগুলো একটা ফান, বাট দিস ইজ নট ফান আসলে, এটা বোঝা যায় না যে এখানে কিন্তু একটা অসম্মান করা হচ্ছে একটা মেয়ে।
0: দেন মোহর, দেন মোহর,
1: দেন মোহর, রাইট রাইট, দেন মোহর। তো এই বিষয়টা, এটা কিন্তু একটা আমার কাছে এটা অসম্মান লাগে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার কাছে এটা লাগে। তারপর আপনি দেখবেন যে আমাকে বলা হবে যে একটা ভালো ছেলে তোমাকে পেতে হবে, বড় লোক ছেলে পেতে হবে, পয়সাওয়ালা থাকতে হবে, অলসো ডিসরেসপেক্টিং থিং, আমাকে বিয়ে করতে হবে একটা পয়সাওয়ালা লোকের সাথে, কেন? আমার ভরণ পোষণ, আমার সমস্ত কিছু দায়িত্ব সেই ছেলেটার, সে আমাকে যেভাবে পালবে, সে আমাকে যেভাবে রাখবে, আমি সেভাবে থাকবো। এবং মা বাবার একটা কম্পিটিশন থাকে যে আমার মেয়েকে কোন বড় লোক পুরুষের সাথে বিয়ে দেয়া হবে। এবং আমার এবার এবারের বইয়ের গল্প সেটা, যে বিদেশি পাত্র পাইলে যে মারা বিয়ে দিতে চায়, যে বিদেশি পাত্র মানে বিয়ে দিতে হবে, বিদেশি পাসপোর্ট আছে, দ্যাট মিন্স দ্যাট ইট জাস্ট।
0: আমি আমি আমি তোমাকে একটু বলি, আমি যখন বিয়ে করি, আমি তখন প্রথমতে কাজ করতাম, জিজ্ঞেস করে যে ছেলে কি করে, সাংবাদিক, আর কি করে, আর কি করে, হ্যাঁ হ্যাঁ ও তো সাংবাদিক, সংবাদপত্রে কাজ করে, তা আর কি করে, এরকম। আবার আমার পরিচিত আমি অনেককে দেখেছি, ও মেয়ে তো এটা করছে, এটা পড়ছে, এটা পড়ছে, ছেলে কি করে, ছেলে আমেরিকা থাকে, ওকে আমেরিকা থাকে কি করবে সেটা জানতে হবে না,
1: আমেরিকা থাকে,
0: তারপরে কি হচ্ছে, আমেরিকা এসে দেখছে যে মেয়েটা যা স্বপ্ন দেখেছিল সেই অনুযায়ী ছেলের সঙ্গে স্বপ্ন মিলছে না, এখানে তার কষ্টের দিন শুরু হয়, তখন তার ডমিনেশন শুরু হয়,
1: এবারের উপন্যাসের,
0: ও তাই, ও গুড গুড। আর এটা সুপ্রিয় দর্শক, ভাবনার বইটি বেরিয়েছে তাম্রলিপি থেকে, তাই না?
1: তাম্রলিপি থেকে, হ্যাঁ
0: হ্যাঁ, তাম্রলিপি থেকে। এই বইটা আমরা কালেক্ট করব। তারপরে আমরা একটু শুনছিলাম যে এই যে মেয়েদেরকে কিভাবে বড় করতে হবে বাবা মাদের জন্য।
1: দেখেন তো এই জিনিসগুলো, আমি যেরকম আমার ছোট বোন পেয়েছি, আমি আমি যেরকম আমার ছোট বোনকে কখনোই বলি না যে তোমার কবে বিয়ে করা উচিত। হ্যাঁ দেখেন মেয়েদেরকে নিয়ে কত আজে বাজে কথা বলে, যে আরে ভাই 25-এর মধ্যে বাচ্চা নিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হতে পারে বাচ্চা নিয়ে। এটা কখনো কি একটা ছেলেকে শুনতে হয়? তো বাচ্চা তো দুইজনই একসাথে নিবে, তাই না? তো ছেলের তো বয়সের কোনো কিছু যায় আসে না, বাট মেয়ের বয়সের যায় আসে। এবং আপনি ইন্ডাস্ট্রিতে দেখেন কত একটা মানে একটা বিরক্তিকর বিষয়, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে আর নায়িকা হইতে পারবে না, বাচ্চা হয়ে গেলে সে আর নায়িকা হইতে পারবে না, বাট আমরা আমাদের আঙ্কেলদের সাথে অ্যাক্টিং করে যাচ্ছি এখনো,
0: সেটাই
1: এখনো কেউ জিজ্ঞেস করে না যে মোশারফ করিমের এইজ কত, সবাই ব্যস্ত জয়া আহসান কত বয়স, জয়া আহসানের বয়স উনি এখন পর্যন্ত কিসের জন্য ইয়াং আছে, আরে ভাই এটা তার ক্রেডিট, সে এখনো ইয়াং আছে, কেউ জিজ্ঞেস করতেছে না যে মোশারফ করিমের এইজ কত ভাই, এটা কেউ কেয়ার করে না। আপনি দেখেন এটাই হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে পুরুষের যত ইচ্ছা তত বয়স হোক সে নায়ক হতে পারবে, বাট একটা মেয়ে নায়িকা হতে পারবে না, কারণ সে বুড়ি হয়ে গেছে, তার মানে কি তার 30-এর বেশি বয়স, তার 40 হয়ে গেছে, তার মানে সে বুড়ি, তাকে আর নায়িকা করা যাবে না, নায়িকা শুড বি 16, হোয়াট ইজ দিস?
0: করেক্ট করেক্ট করেক্ট। এখন এই ভাবনা দূর হবে কিভাবে, এটা একটা ভাবনার বিষয়, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাবনার বিষয়, ভাবনার বিষয়ে আমরা একটু নাচে আসি। এই যে যখন নাচ হলো তখন আমাদেরকে অনেকে বললো, ভাই কেন ভাবনার নাচ, ও তো একটা বাচ্চা মেয়ে, ও তো নাচের, ও নাচের কি বুঝে। তারপর আমরা কোনো কথা জবাব দিলাম না, আমরা যখন অনুষ্ঠানটা প্রচার করলাম চারদিক থেকে ভূয়সী প্রশংসা, এখন এই ভাবনা কখন নাচ শিখলো, কবে নাচে এলো এবং নাচটাকে সে কতটুকু ফিল করে, এটা একটু জানতে চাই।
1: এখনো কিন্তু এগুলা অন গোয়িং আছে। হ্যাঁ, এখনো আমি কোনো কাজ
0: ও
1: করলে
0: ভাই
1: সবাই বলে কেন ভাবনা তো
0: এখনো
1: এগুলো।
0: আছে?
1: হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হয় এখনো থাকবে, মানে সারা জীবন
0: আচ্ছা
1: আমার মনে হয় থাকবে। আমার নাচ আমি শুরু করছি স্কুলে ভর্তি হওয়ার আগে। আমার ফার্স্ট স্কুল হচ্ছে বাফা। সো আমি
0: হুম
1: অনেকদিন পর্যন্ত যেরকম জানতাম যে সবার বাবাই ডিরেকশন দেয়, সেরকম অনেকদিন পর্যন্ত জানতাম যে নাচের স্কুলই মানুষের মেইন স্কুল, এবং
0: আচ্ছা
1: পড়াশোনাটাই আসলে এটা মানে হয়তো একটা না করলেও চলে, বিকজ আমি লাইক করতাম না, আমি নাচের স্কুলে যেতেই লাইক করতাম। আর আমার ফার্স্ট টিচার হচ্ছে রিয়া আপু, আমার প্রথম গুরু, তো
0: ফারজানা রিয়া চৌধুরী,
1: ফারজানা রিয়া চৌধুরী
0: আমাদের
1: আমার,
0: খুবই পছন্দের মানুষ।
1: হ্যাঁ, তো সে আমার প্রথম গুরু এবং তার কাছে আমি প্রথম হাতে খড়ি আর কি, সে আমাকে প্রথম নাচ শিখিয়েছে। তো নাচের স্কুলে প্রথম যাওয়ার পর থেকেই আসলে আমি এত এনজয় করতে শুরু করি নাচ। আর আমি আসলে রিয়া আপুকে দেখতাম তো আমার সামনে, আমার কাছে এখনো স্টিল বাংলাদেশে তার মতো সুন্দরী কেউ নাই, মানে
0: এটা
1: ইজ
0: আমিও একমত,
1: সো বিউটিফুল,
0: আমিও একমত, একদমই তাই, 100%। রিয়া অত্যন্ত সুন্দরী,
1: ইন্ডাস্ট্রিতেও তার মতো আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি, এত
0: সুন্দরী,
1: সুন্দর।
0: একটা সুন্দর জীবনের অধিকারী, সুন্দর করে তার নিজের জীবনটা ইয়ে
1: হ্যাঁ
0: করেছে,
1: কিন্তু
0: নিজেকে
1: আছেই, বাট
0: একটা গ্রুপ ট্র্যাকে
1: সে
0: রেখেছে।
1: গর্জিয়াস, মানে সে আসলে বিউটিফুল।
0: কারেক্ট কারেক্ট,
1: তো আমি যখন রিয়াপুকে দেখতাম না, আমার মনে হতো যে আমি আসলে তার মতো হতে চাই, আমি রিয়াপুর মতো নাচ করতে চাই, আমি আমি একদম রিয়াপুর মতো হইতে চাই। তো রিয়াপু তো তখন সেলিব্রিটি ছিল, রিয়াপুকে টেলিভিশনে দেখা যাইতো, সবসময় অ্যাড হইতো, মানে নাটক হচ্ছে, তো আমি সবসময় রিয়াপুর মতো হইতে চাইছি। মানে আমি কখনোই মানে মানে আমি কিন্তু নাটক, আমাদের সময় আসলে কেউ নাটক দেখতো না, যেটা সত্যি কথা স্বীকার করতে হবে, কারণ আমাদের সময় বিটিভি আমাদের সময় নতুন করে ছিল না, আমাদের সময় বিটিভিতে এত নাটকেও বিটিভি দেখতো না, মানে দিস ইজ রিয়ালিটি। এখন আমি নাটক করার পর অনেক নাটক দেখছি, বাট আমরা কিন্তু নাটকের খুব ফ্যান না, আমাদের জেনারেশন, আমরা কিন্তু খুব নাটক দেখে বড় হই নাই, আমরা তিনমিয়াপুর বাঙালিং দেশ, মানে আমরা পাগল হয়ে গেছি তিন্নিকে দেখে, ওয়াও, মানে এত সুন্দর মেয়ে, মানে এত মানে দি বেস্ট। সো তিনমিয়াপুর অ্যাড দেখে আমরা বড় হয়েছি, আমরা রিয়াপুকে দেখছি, আমরা এরকম দেখছি, আমরা কিন্তু নাটকের ওরকম ফ্যান ছিলাম না। সো আমি না সবসময় রিয়াপুর মতো হতে চাইতাম, যে রিয়াপুর মতো এরকম আমি ডান্স করবো, সোহেল ভাইয়ের সাথে নাচ করতো, মানে জুটি ছিল ওরা, এত মানে পপুলার ছিল, ওইটাই আমার ইচ্ছা করতো যে আমি রিয়াপুর মতো নাচতে চাই, আমি রিয়াপুর মতো করতে চাই, সবসময় আমার এটাই ইচ্ছা ছিল। তো এই আর কি, তখন থেকেই আমার নাচের প্রতি ভালোবাসা, আমার ভাল লাগতো নাচতে অনেক। আমার একটা নাচ তোলার পর যে আরামটা হইতো, ওইটা আসলে ওই সম্পাদ্য উপপাদ্য করে আমার ওই আরাম লাগতো না।
0: ওয়েল সেইড, গুড। তাহলে আমরা একটা
1: আমি মানে
0: প্রশ্ন,
1: কি হয়েছে, এত উপপাদ্য পড়ে আমার জীবনে কোনো কাজে আসতেছে না,
0: কাজে বরং নাচটা করে কাজে লাগছে, তাই না?
1: আসলে
0: আচ্ছা,
1: আমার আমি আমার ইচ্ছা করে যে আমি আমার রাইফেলস পাবলিকের ম্যাথ টিচার আগরওয়ালা স্যার, উনি আমাকে এত জ্বালাইছে জীবনে, আমার মনে হয়েছে ওনাকে জিজ্ঞেস করে যে স্যার পিথাগোরাসের উপপাদ্যটা আমার পৃথিবী আমার জীবনে কোন কাজে আসছে, আপনি আমাকে বল, এটা যদি আমি না লিখতাম পরীক্ষার হলে কি আমার আমার ক্ষতি হতো।
0: আচ্ছা, ভাবনার কাছে আমরা একটা জিনিস জানতে চাইবো যে প্রেমের সংজ্ঞা কি এবং প্রেমে পড়েছো কয়বার। এটা আমরা জানার আগে বলছি যে এখানে আমাদের বেশ কয়েকজন আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, মানে
1: আমার সকল প্রেমের সাক্ষী,
0: আমরা সবটা নাই বা বলি, আমাদের সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার একটা সুবিধা হচ্ছে, সুইজারল্যান্ড থেকে দেখছে, ইউকে থেকে দেখছে, নরসিংদী, বাংলাদেশ থেকে দেখছে, জায়দা সরকার, লাকি, আলভি আহমেদ, আলভি লিখেছে যে শাহিম ভাই দিন দিন সুন্দর, আমাদের আমাদের অ্যাক্ট্রেস আলভি, হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে আপনাদের অনুষ্ঠান এবং ভাবনা খুব সুন্দর বলছে, হ্যাঁ। আর বাকি ফজলুল করিম, সে দেখছে বাফেলো থেকে, ফজলুল করিম, মানে সোশ্যাল মিডিয়ার এটা একটা সুবিধা যে চারদিক থেকে মানুষজন দেখতে দেখতে পারে এবং দেখতে থাকে। আমরা প্রেম ভালোবাসার অংশে যাব, যে ভাবনা ভাবনার দৃষ্টিতে প্রেমের সংজ্ঞা কিটা আমরা যাব, ভাবনা প্রেমে পড়েছে কয়বার সেটাও যাব। তার আগে আমরা একটু পেন্টিং হয়ে আসি, কিভাবে পেন্টিং করা সম্ভব, কিভাবে এত সুন্দর পেন্টিং এর ভাবনা হঠাৎ করে আসলো
1: আমি জানি না, এটা ট্রাস্ট মি শামিম ভাই, আমি এটা নিজেই জানি না, এবং আমার মনে হয় করোনা একটা মানে করোনা একটা বাজে সময়, বাট আমার জন্য করোনা এত ব্লেসিং হয়ে আসছে আমার লাইফে, মানে আমার জন্য এটা একদম মানে সাপে পড়ার মতো, মানে কোভিড যদি না হতো আমি কখনো এতদিন বাসায় একা থাকতাম না বা বাসায় বসে থাকতাম না, যে বাসায় কোনো কাজ নাই। আমি তো আমার লাইফে ছোটবেলা থেকে কাজ ছাড়া বাসায় বসে থাকি না, বাসায় থাকারই মানুষ না। এই কোভিড এর সময় প্রথম 3 মাস বসে থাকতে আপনি কতক্ষণ আসলে বই পড়বেন বা কতক্ষণ?
0: করেক্ট।
1: শোনা যাচ্ছে কথা?
0: একদম একদম এখন শোনা যাচ্ছে।
1: আচ্ছা, তো কোভিড এর সময় আসলে বাসায় থাকতে থাকতে যেটা হয়েছে যে আমি বই পড়ে বা সিনেমা দেখে আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম। আর আমি লেখালেখি বলেন সবকিছু আমি না আমার মেকআপ টেবিলে বসে করি, মানে ওখানেই আমার সবকিছু, আমার মেকআপ টেবিলে সেই আমি
0: মানে শুটিং শুটিং করার সময় মেকআপ মেকআপ টেবিলে মেকআপ রুমে
1: আমি সমস্ত কিছু করি। এরপর আমি মেকআপ টেবিলে বসে বসে আমি ভাবছিলাম যে আমার মেকআপ গুলার কোনো ইউজ নাই অনেকদিন।
0: ও সেখান থেকে পেইন্ট, সেই মেকআপ দিয়ে পেইন্টিং শুরু?
1: হ্যাঁ, এবং কালকে আমি সেটা শেয়ার দিছি, আমার 1 বছর
0: হলো ছবি আঁকার।
1: ছবি আঁকার 1 বছর হতো, রাতের বেলা মনে হয় 1টা-1টার সময় মার্চের 29 তারিখে, এই 1 বছর হলো গতকাল, মার্চের 29 তারিখে আমি বসে বসে আমার নেল পলিশ, আমার লিপস্টিক এসব আমি পেজে, আমি তো খাতায় লিখে ওই ওই লেখার খাতার মধ্যেই আমি সব নেল পলিশ টেল পলিশ দিয়ে এমনি আমি একটা গাছের মতো আঁকছি আর কি, আমার সব মেকআপ দিয়ে, হ্যাঁ লিপস্টিক নেল পলিশ আইশ্যাডো এসব দিয়ে। তো আমি আঁকার পর দেন আমি সেটা ফেসবুকে পোস্ট করছি যে আমার কাছে কোনো রং টং কিছু নাই, বাট আমি খুব বোর্ড, দ্যাটস আমি আমার মেকআপ দিয়ে গাছ আঁকছি। গাছ ছিল মানে আমি আর এখনকার পেন্টিং দেখে আমার মনে হয় যে মানুষ আসলে মানুষের প্রশংসাও নেওয়া উচিত না, মানুষের খারাপ বলাও নেওয়া উচিত না। আমাকে মানুষ অনেক ইন্সপায়ার করছে সেদিন, আমার হয়েছে কি ওই প্রশংসার লোভে আরেকটা কিছু আঁকি, আরেকটা কিছু আঁকি। এবং সবাই খুব অবাক হয়েছে আমার, যারা ফেসবুকে আমার অ্যাকাউন্টে যারা পেইন্টাররা ছিল, যারা আসলে আর্টিস্ট, তারা খুব অবাক হয়েছে যে মেকআপ মিডিয়াম করে তুমি আঁকতেছো, দিস ইজ ভেরি ইউনিক। তারা খুব অবাক হয়েছে। এবং তারপর আমি একটার পর মেকআপ দিয়ে ছবি আঁকতে শুরু করছি এবং সবাই খুব পছন্দ করছে। তারপর হঠাৎ করে অনিমেষ আইচ বললো যে শুনো তুমি তোমার দামি দামি মেকআপ গুলো এইভাবে নষ্ট করো না, আমি তোমাকে রং এনে দিতেছি, তুমি রং দেব। বাট আমি সেখানেও খুব ভয় পাচ্ছিলাম যে আমি তো আসলে কখনো রং
0: তুলি না। কিন্তু আমি জিজ্ঞেস করব এই যে রং, অনিমেষ আইচের সাথে বন্ধুত্ব সেটাও কিন্তু আমরা আলোচনা করব, তার আগে আমরা একটু শুনে নিই। তারপর অনিমেষ আইচ, হ্যাঁ তারপরে রং রং এনে দিল, তারপরে কি হলো
1: তখন?
0: হ্যাঁ আমরা আবার অডিও ফোন আসছে বোধহয়, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি,
1: খালি ফোন আসতেছে আমার। তারপর যখন রং তুলিটা এনে দিল তখন আমি প্রথমে বলছিলাম যে না, আমি অনিমেষকে বলছিলাম যে, এবং আমি যখন ইয়ে দিয়ে মেকআপ দিয়ে পেইন্টিং করা শুরু করি, আপনি বিলিভ করবেন না, আমার এক্সিবিশনের অফার আসতে শুরু করলো ঢাকা থেকে। হ্যাঁ, এবং
0: তারা সবাই খুব পছন্দ করছিল
1: এই মেকআপের ছবিগুলো, তারা এগুলো দিয়ে তারা এক্সিবিশন করতে চায়, ঠিক আছে, আমার সাথে তারা কন্টাক্ট করতেছে, তারা এই মেকআপের ছবি দিয়ে তারা এক্সিবিশন করে। তো অনিমেষ আমাকে বলছে দেখো তুমি রং দিয়ে ছবি আঁকো তোমার আরো ভালো লাগবে, বাট ও তো বলতে পারছে না যে তোমার এই ছবিগুলো আসলে কিছুই হয় নাই, এটা তো
0: সেটাই অনিমেষ আজকে পেলে ভালো হইতো আর কি। হ্যাঁ,
1: তারপর এটা বলতে পারতেছে না যে এগুলো কিছু হয় নাই, আর এসব লেখার কাগজে এই পেন্টিং কিছু হবে না, এটার ভবিষ্যৎ নাই, রং টং দিয়ে ভালো ছবি আঁকতে হবে। তো আমি আমি বলছি যে না ভাই, আমি ক্লাস 5 এর পর আমি পেন্সিলই ধরি না, আমি কিভাবে রং দিয়ে ছবি আঁকবো, এটা কিভাবে সম্ভব, আমি এটা পারবো না। অনিমেষ এক একজনের এক একটা স্টাইল, আমি আসলে মেকআপ দিয়ে ছবি আঁকতে চাই এবং আমি এভাবেই ছোট ছোট ছবি আঁকতে চাই, আমি এইসব বড় বড় ক্যানভাসে ছবি আঁকবো না, এক একজন আর্টিস্টের এক একটা স্টাইল হতে হবে, এটা আমার স্টাইল, বুঝছেন? কারণ আমি ওই বইটা ধরতে চাই না, আমার মনে হয় পারবো না, তো আমি এটাকে খুব স্টাইল করে ফেলছি। তো অনিমেষ বলছে নো, তোমাকে ট্রাই করতে হবে, ভাবনা তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো, তোমার যদি না ইচ্ছা করে তো তুমি করবা না, বাট তুমি ট্রাই করো। তারপর যখন রং টং এনে দিল, তারপর যখন আমি ট্রাই করলাম, আমি দেখলাম আমি সেটাতেও পারতেছি। এবং সেটা করার পর আমার আরো ভালো লাগা শুরু হলো, এবং আমি একটার পর একটা বড় বড় ছবি আঁকতে শুরু করলাম। এবং হয় না যে আই জাস্ট লাভ ইট, শামিম ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি সকাল 10টা একটা ছবি আঁকতে শুরু করতাম, রাতে 10টা 11টা পর্যন্ত সেই ছবি এঁকে, এবং এমনও দিন হয়েছে আমি 3টা ছবি আঁকছি কোভিড এর সময়, একদিনে 3টা 4টা ছবি, এবং আমি পাগলের মতো ছবি আঁকতেছি ছবি আঁকতেছি, এবং মানুষ আমার ছবি কিনতে চাচ্ছে, এবং আমি কোভিডে 2,80,000 টাকার ছবি বিক্রি করছি, যেটা আমি পরে কোভিড যাদের পজিটিভ ছিল যাদের এরকম মানুষদেরকে আমি হেল্প করছি। তো আমার কাছে না এই বিষয়টা একদম অবাক করা বিষয়, মানে এটা আমি নিজে
0: সেটাই
1: খুব অবাক ছিল।
0: হ্যাঁ এটা ঠিক, আমরা আমরা দেখেছি যে একটা বঙ্গবন্ধুকে নিয়ে তোমার একটা পেইন্টিং আছে খুবই অসাধারণ। এখানে রেবেকা সুলতান একটা কমেন্ট করেছে, দুই প্রিয় মানুষ বিয়ের সময় ছেলেদের যোগ্যতা মেয়েদের চেয়ে বেশি হতে হবে, মেয়ের যত উচ্চ শিক্ষিত হোক ছেলেকে তার চেয়ে বেশি শিক্ষিত হতে হবে এবং বেশি উপার্জন করতে হবে, বয়সও বেশি হতে হবে। এটাই প্রমাণ করে যে আমরা এখন সামাজিকভাবে আশা করি ছেলেরাই অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রভাব সৃষ্টি করবে। আমরা এই পেইন্টিং আলোচনা থাকে একটা জিনিস বলতে চাই, ধরো এই যে তুমি যে সাহসটা পাও, ধরো তুমি আমাদের দেশে স্লিভলেস জামা পড়া খুবই প্রবলেম, বাংলাদেশে মনে হয় যে এইখানে প্রবলেম, এতটুকু ব্লাউজ থাকলে সমস্যা, এইটুকু থাকলে সমস্যা। তারপরে ধরো তুমি যেভাবে তোমার জীবন যাপন করছো, কোনো বিষয়ে কোনো রকমের চিন্তা ভাবনা নাই, এই সাহসটা কি তোমার পরিবার তোমাকে সাপোর্ট দিচ্ছে বলে, নাকি একটা মানুষ তার অন্তর থেকে একটা মানুষ সেটা লালন করতে পারছে না বলে? তুমি আমাদের দেশের মেয়েদের জন্য কি বলবে?
1: পরিবার সাপোর্ট আমার মনে হয় আমার পরিবার তো অনেকের কাছে দায়বদ্ধ, আমার অনেক আত্মীয় স্বজন আছে, বা আমার মার অনেক আত্মীয় স্বজন থাকে, আমার বাবার অনেক আত্মীয় স্বজন, তারা অনেক বেশি কনসার্ন আসলে নিজেদের সন্তানদের চাইতে বাইরের সন্তানদের নিয়ে, যে তাদের জীবনে ধরেন আপনার আজকে ভাত না থাকলে কেউ আইসা আপনারা খাবার দিবে না, বাট কথা শোনানোর সময় তারা বলবে, ধরেন আমার অনেক আশেপাশের মানুষ হবে যে তারা জীবনে আমেরিকায় যাওয়ার জন্য লাইফে ধরেন জুতা ছিঁড়ে ফেলছে বাট আমেরিকায় যাইতে পারে না, বাট আমি আমাকে যে মানুষ আমেরিকায় নিজের টাকা ওদের টাকায় নিয়ে যে আমাকে পেমেন্ট দিয়ে আমি শো করে আসলাম, সেটাতে সেটাকে তারা কিছু মনে করবে না, তারা মনে করবে যে সামথিং রং, ওকে দ্যাটস ওয়াই এটা হচ্ছে। তো ফ্যামিলির যে খুব সাপোর্ট, ফ্যামিলির মানুষ আসলে এন্ড অফ দ্য ডে দিতে পারে সেটা হয় না। আমার ফ্যামিলি ইটস ভেরি ডিফারেন্ট বিকজ আমার আমার বাবা আসলে আমাকে অন্যরকম ভাবে বড় করছে, আমাকে কখনো কখনো আমার বাবা আমাকে মেয়ে হিসেবে বড় করে যে তুমি মেয়ে, ওকে, তো এটা আমার মধ্যে
0: এই ক্ষেত্রে তো তুমি অনেক লাকি, কিন্তু যে মেয়েটা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে সে কিভাবে নিজেকে শক্তিশালী করবে?
1: আমি লাকি না বিকজ আমার মা তার অপোজিট, ওকে, এবং আমার বাবাই তো আমার ফুল ফ্যামিলি না, আমার অনেক অনেক পরিবারের অনেক মানুষ আছে, বাট আমি এগুলো পাত্তা দেই না,
0: ওকে,
1: আমি এগুলো জাস্ট পাত্তা দেই না, এবং আমি এটা যদি আমি পাত্তা দিতে শুরু করি তখন আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাধা পাবো,
0: দ্বিতীয়ত হচ্ছে এই যে সোশ্যাল বাধা বাধ্যবাধকতা বা এই যে কথাবার্তা গুলোকে সেগুলোকে খুবই হয় বুদ্ধি করে এড়িয়ে যেতে হবে অথবা পাত্তা না দেওয়ার বিষয় থাকে। তারপর কারণ আমরা চাই যে ভাবনার কথাগুলো শুনে আমাদের মেয়েরা যেন একটু শক্তিশালী হয়, তাদের নিজেদেরকে ওইভাবে তৈরি করে।
1: আর আপনি বললেন না শামিম ভাই যে তুমি তোমার মা বাবার সন্তান বা এরকম, এটা আমি প্রথমে মনে করি আমরা প্রকৃতির সন্তান, আমি প্রথমে এটা বিশ্বাস করি যে আমার আমার জন্ম হয়েছে, তো আমার মা বাবার প্রতি তো ডেফিনেটলি আমার দায়িত্ব আছে, আমার নেচারের প্রতিও আমার দায়িত্ব আছে, ওকে, তো আপনার আপনার যে কাকগুলো আছে আপনার কাকের প্রতিও আপনার দায়িত্ব আছে, আমি আমার কাকরা আসে আমার টেরেসে, আমি আমার কাকরা ভাত খায় আমার সাথে, আমার আমার মনে হয় আমি ওদের সাথে কথা বললে ওরা আমার কথা বুঝে, এটা খুব ফানি লাগবে বাট আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এবং
0: না ফানি লাগবে কেন, এটা তো একটা কমিউনিকেশন হতেই পারে, কারণ তোমার সাথে একটা মানুষের মানুষ যে কিভাবে কার সাথে কমিউনিকেট করে আমরা তো জানি না। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছের সঙ্গে কথা বলতেন, আমি দেখেছি হুমায়ুন আহমেদ স্যারকে গাছের সঙ্গে কথা বলতে, উনি নিশ্চয়ই সেটা ফিল করতেন। আমি তো আমার জায়গা থেকে দেখেছি যে আমি আমি যখন একা থাকি বা আমার হাতে একটা বই থাকে আমি সেই বইয়ের সঙ্গে কথা বলি, ফলে কাকের সঙ্গে তোমার কথা বলা, এটা তো খুবই লজিক্যাল। তারপর তোমার কাক সিরিজটা খুব জনপ্রিয় হচ্ছে,
1: আপনার কাছে কাছে লজিক্যাল, কিন্তু ধরেন আপনার আরেক বন্ধুর কাছে সেটা লজিক্যাল না,
0: নাও হতে পারে।
1: ওকে, বিকজ আমরা স্বামী ভাই আরেকটা জিনিস কি, আমরা ধরেন মিশি, আমরা সব আমরা একই সার্কেলের মানুষের সাথে ঘুরে ফিরে মিশি, আমরা কিন্তু জানি না যে বাইরের মানুষের আসলে কিছুই চেঞ্জ হয় নাই, তারা সেমই আছে। ওকে, তার জন্য এখনো ধরেন তার জন্য এখনো এখনো মানে সোশ্যাল মিডিয়াতে দিলারা জামান কালকে একটা ছবি দিছে, তার ছবির নিচে লেখা যে আপনার কোনো ভয় নাই, কিছুদিন পর আপনাকে মরতে হবে। সো আপনি ভাবেন যে দিলারা জামান তো আমার মতো স্লিভলেস ড্রেস পরতেছে না, হাফ প্যান্ট পরে ছবি দিচ্ছে না, সে তো বয়স্ক একজন, সে ওইভাবেই ছবি দিছে, শাড়ি টাড়ি পরে। একজন বয়স্ক মাকেও তারা বলতেছে যে আপনার কোনো লজ্জা নাই, আপনি তো মারা যাবেন কিছুদিন পর। এইটা যদি হয়ে থাকে আমাদের সোসাইটির মাইন্ডসেট, তো আপনি কি বলবেন?
0: করেক্ট, করেক্ট। আচ্ছা, এখন আমরা বলি যে অনিমেষ আজ কেন তোমাকে রংতলি কিনে দিল?
1: অনিমেষ আজকে জিজ্ঞেস করেন,
0: আচ্ছা তোমার ব্যাখ্যাটা কি? অনিমেষ আজকে জিজ্ঞেস করেন, ওকে বুঝলাম, তোমার ব্যাখ্যাটা কি, তুমি কি মনে করো?
1: এটাও আমার একটা প্রশ্ন আছে, দেখেন সবাই আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ অনিমেষ,
0: হ্যাঁ গুড পয়েন্ট, গুড পয়েন্ট।
1: কারণ আমি তাকে কেউ জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: পাওয়ারফুল,
0: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। আমি কিন্তু আমি এটাতে আমি আমি তোমাকে কথা দিলাম, আমি অনিমেষ আজকে এই প্রশ্নটা করব।
1: ইন্ডাস্ট্রির মানুষ, আপনি অনিমেষ আজকে জিজ্ঞেস করবেন,
0: আমি করব,
1: জিজ্ঞেস করে আরে অনিমেষ আজকে নাটক করে, আরে অনিমেষ আজকে আমাকে নাই কেন?
0: সেটা আচ্ছা, অনিমেষ আজ কেন তোমাকে রং তুলি কিনে দিল, এটা আমি অনিমেষ আজকে জিজ্ঞেস করবো। আমি এটা কথা দিলাম, আমাদের এইখানে রেডিও ত্রিতাল বাংলা অনুষ্ঠানে জিজ্ঞেস করবো, তোমার ব্যাখ্যাটা আগে শুনি। তোমার তোমার সাথে কথা বলা কিন্তু অনেক বিপজ্জনক, কারণ তুমি কিন্তু বিপদে ফেলে দাও উল্টা। অনিমেষ আজকে জিজ্ঞেস করেন,
1: আমার ব্যাখ্যা হচ্ছে আমি অনিমেষকে সবসময় একটা অনিমেষের সাথে আমার এত দিন একসঙ্গে বন্ধুত্ব, একসঙ্গে কথাবার্তা, এত ঝগড়া হওয়ার পরও একসঙ্গে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে উই হ্যাভ এ গ্রেট ক্রিয়েটিভ পার্টনারশিপ।
0: করেক্ট।
1: এবং এটার কারণেই তার আমাকে রং কিনে দেয়া, বা এটার কারণে আমার তাকে ইন্সপায়ার করা যে না আপনার বই লিখতে হবে। ঠিক আছে, আপনি হাজার হাজার সিনেমা লেখেন বা গল্প লেখেন, দ্যাটস ফাইন, বাট আপনি বই কেন লেখেন না? আপনি মোটা মোটা বই লেখেন, আমি তো অত সাহিত্যিক না নামিম ভাই, আমি আমার অনুভূতি লিখতে পারি। তো আমি অনিমেষকে বলি দেখেন আপনি আপনি বই লেখেন, আপনি মরে যাওয়ার পর আপনার বইগুলো থাকবে, আমি আপনাকে ওইটা বলতে চাই, স্বামী ভাই আপনি বই লেখেন, কন্টিনিউ করেন লেখাটা, বুঝছেন, ছাড়বেন
0: আমাকে, আমাকে মরার কথা মনে করায় দিলা। আচ্ছা, তাই তো,
1: ট্রু। এবং আমি সেটা প্রতিদিন ভাবি যে ভাই ইউ নেভার নো, আমি কালকে মরে যেতে পারি, অ্যাট লিস্ট আমার তিনটা বই তো থাকবে, আমার তিনটা বই, আমার আমার অসংখ্য লাইন থাকবে যেগুলো আমাকে প্রমাণ করবে যে আমি মানুষ হিসেবে কেমন ছিলাম, বা মানুষ হিসেবে আমার আমার কি ভয়েস ছিল, আমি কি বলতে চাইছি।
0: একটা বিষয় আমি একটু দর্শকদের বলতে চাই, ধরেন আপনারা এই যে ভাবনা বললো না যে অনিমেষ আইচ আমার খুবই ভালো বন্ধু, ক্রিয়েটিভ বন্ধু, যেখানে ক্রিয়েটিভিটি আমরা শেয়ার করতে পারি, একটা বিষয় আমরা ভাবনার মধ্যে দেখেছি, সেটা হচ্ছে বিশ্বস্ততা। যখন আমি ভাবনাকে মনে করি যে আমার বন্ধু, তখন আমি জানি যে বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকুক, ভাবনার সামনে যে কেউ আমার নামে দুইটা বাজে কথা বললে চলে আসতে পারবে না, সে তার কলার ধরবে যে কি বললা তুমি, স্বামী সচনা দাঁড়াও আমাকে বলো। সেই একই রকম বিষয় আমার কাছে কেউ এসে ভাবনার বিষয় বলতে পারবে না, কারণ আমি তাকে আমার বন্ধু হিসেবে মনে করি। ফলে এই যে বিশ্বস্ততা বা এই যে নিজেদের মধ্যে সেই রিলেশনশিপটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে হয়তো অনিমেষ আইচের সঙ্গে আমাদের সবারই একটা কমন ফ্রেন্ডশিপ আছে, একটা ক্রিয়েটিভ বিষয় শেয়ার করার বিষয় আছে। কারণ অনিমেষ যখন কিছু করে তখন আমি এখান থেকে রোমাঞ্চিত হই, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন অনিমেষ আইচও সেই রোমাঞ্চটা ফিল করে বলে আমি মনে করি। তো এইটা একটা বিষয়। এখন আমরা জানতে চাই যে এই যে নাচ, এই যে অভিনয়, এই যে পেইন্টিং, এই যে বই লেখা, এখনকার তোমার তো আমি দেখেছি যে অনেক ক্রিয়েটিভ মানুষই সেরকম হয় যে তাদের একটা নিয়ে নানা রকম রোমাঞ্চ থাকে এবং একটা নিয়ে পাগল থাকে। তোমার সামনের পাগলামি কি নিয়ে, বা তুমি কি মনে করছো সামনে এটা এটা নিয়ে আমার আর একটু ভাল লাগছে, বা পেইন্টিংটা ভাল লাগছে, বা নাচটা ভাল লাগছে, বা বই লিখতে ভাল লাগছে, এখনকার পাগলামি কি নিয়ে?
1: আমার জন্য খুব আরাম হয়েছে কি, আমি তো 30 দিন অভিনয় করি না, এটা আমার জন্য খুব আরাম হয়েছে, বিকজ আমি সবসময়, আপনি জানেন যে আমি খুবই সিলেক্টিভ কাজ করছি একদম শুরু থেকে। আমি যখন কাজ করা শুরু করছি তখন আমাকে ইবনে হাসান খান বলছিল যে তুমি তুমি প্রথমে এত ভালো কাজ খুঁজো কেন, তো মানুষের চিন্তা হবে আগে, তুমি আগে স্টার হও, তারপর তুমি ভালো কাজ খুঁজো বা ভালো ভালো ডিরেক্টর, ভালো গল্প, তুমি তোমাকে তো কেউ চিনেই না, তোমাকে তো আগে লোকের চিনতে হবে।
0: তখন তুমি কি উত্তর দিয়েছো?
1: তো ওইটা সে এমন বয়সে করছিল, আমি আসলে উত্তর, আমার উত্তর আমি তাকে শুনাই দিতে পারি নাই কিছু, বাট আমার মনে হচ্ছিল যে আমি জানি না স্টার কিভাবে হতে হয় সেটার বিষয়টা আমি জানি না, বাট আমি আসলে আমার মতো স্টার হতে চাই।
0: করেক্ট করেক্ট,
1: আমি আমি আমার মতো স্টার, অফকোর্স আমি স্টার হতে চাই, আমি ডেফিনেটলি, আমি একটা সিনেমা করি, আমি চাই লোকে আমার সিনেমা দেখুক, আমি চাই লোকে আমার বই কিনুক, বাট ইন মাই ওয়ে, মানুষের ওয়েতে না, মানুষ যেভাবে, এটা তাদের বিষয়, এক একজন এক এক রকম ভাবে স্টার হবে, আমি আমার মতো করে স্টার হতে চাই। আমার আমার দর্শকরা, আমার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, এবং আমি কখনোই কোনো ওই টাকা পয়সা দিয়ে বুস্ট টুস্ট করে এগুলো আমি করি না, বিকজ আমার মনে হয় না যে এগুলো দরকার আছে। তো আমি কিন্তু আমার কাকের ভিডিও দিই, বা আমি ছবি আঁকতেছি, আমি ছবি আঁকার পোজ দিই, তো আমি চাই যে আমার দর্শকরা আমার সাথে আমার টেস্টের হোক, ইউ নো হোয়াট আই মিন, মানে আমি চাই যে আমার দর্শকরা আমি যা পছন্দ করি, আমি যেমন মানুষ, তারা আমাকে চিনবে। আমি কে কিভাবে স্টার হলো, আমার শুধু সংখ্যা বাড়াইতে হবে, আমাকে স্ক্রিনে থাকতে হবে 30 দিন শুটিং করে, সেটা আমি বিলিভই করি না শামিম ভাই, এবং আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ওগুলার কিছু যাই আসে না, আর আমার আসলে লোভটা একটু কম, কারণ আমি খুব মানে ওইটা আমার মনে হয় যে আমি জানি না, আমার লোভ অনেক কম, আমি সারা আমি অনেক টাকাওয়ালা মানুষ দেখছি আমার জীবনে, আমি অনেক আশেপাশে বড় লোক দেখছি, আমাকে ওইসব টানে না, এটা আমি বুঝতে পাইছি যে আমাকে আসলে ওই টাকা পয়সা এসব আমাকে টানে না, আমার আমার মনে হয় যে ঠিক আছে ইটস ফাইন, আমি 30 দিন অভিনয় করলে অনেক টাকা ইনকাম করতে পারবো আমি হয়তো, বাট আমার শুটিং এ যে যদি কান্না পায় যে আমি এই কমেডি নাটকটা করতে চাচ্ছি না, বাট আমি জানি আমার ইচ্ছা করতেছে না এই সস্তা কমেডি নাটকটা করতে, আমার ইচ্ছা, আমি কমেডি নাটককে ছোট বলতেছি না, বাট যেভাবে দেখায়
0: আমি ফিল করছি না, হ্যাঁ হ্যাঁ সেটা, আমাকে কেন করতে হবে তাহলে,
1: করছি না বাট তবু আমাকে করতে হবে, বিকজ আমাকে টিআরপি তে থাকতে হবে, বিকজ আমাকে এটাই থাকতে হবে, ওয়াই আমি আমার মুখ আসমান দিয়ে মানুষের কাছে থাকব,
0: করেক্ট করেক্ট,
1: আমি আমার মতো থাকব ভাই, আমি আমার কাজ করব, আমি দেখেন আমি অনিমেষ আইচের সিনেমা করছি আজ থেকে 4 বছর আগে, আমি 4 বছর ধরে অ্যাট লিস্ট 4টা সিনেমার অফার তো আমি পাইছি অ্যাট লিস্ট 4 বছর, বাট আমি সেকেন্ড সিনেমা করছি নুরলাল মাতিকের লাল মুরগের ঝুটি, আমি জানি এই সিনেমা দেখতে কেউ আসবে না, আই নো দ্যাট, আমি জানি কিন্তু এটা রিলিজ হয়নি তাও বলতেছি, আমি জানি যে এই সিনেমার দর্শক কারা, আমি জানি এই সিনেমা সুপার হিট হয়ে যাবে না, এই সিনেমাতে শাকিব খান নাই, এই সিনেমাতে অনেক কিছু নাই, বাট এটাই আমি চাই করতে, আই ওয়ান্ট দ্যাট, আমি চাই, আমি যেটা চাই আমি সেটাই করব, সেটাতে আমি যদি স্টার না হই ইটস ওকে।
0: আমি তো মনে করি যে আজকে তোমার এই কথা শুনে তো আরো আরো 5,000 পুরুষ তোমার প্রেমে পড়ে যাবে, আমি আবারও পড়ে গেলাম, কারণ এই দেখো যে নিজের নিজের জগৎ নিয়ে
1: আমি
0: আমি আমি
1: ফোন দেন না, আপনি এই কাজের জন্য ফোন দেন, আপনি আমেরিকায়
0: গিয়ে পুরো ফালতু হয়ে গেছেন, আমি খুব মিস করি, আমি খুব মিস করি,
1: আপনি বাংলাদেশে আসেন তো আপনার আর থাকতে হবে না,
0: না আসবো খুব তাড়াতাড়ি আসবো। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, ধরেন এই যে যখনই একটা মানুষ বুস্টিং করছে বা অন্যের জন্য কাজ করছে, তখন তার বেঁচে থাকা বা আনন্দিত হওয়ার সুইচটা চলে যায় অন্যের হাতে, আর যখন আপনি নিজের জন্য বাঁচতেছেন, যখন আপনি নিজের জগৎ নিয়ে নিজের ভালো লাগা নিয়ে বাঁচতেছেন, তখন কিন্তু ভালো থাকা এবং ভালো জীবন যাপন করার সুইচটা থাকে আপনার হাতে, সেই ক্ষেত্রে ভাবনা অনেক লাকি। ভাবনা এখন আমরা যদি বলতে চাই যে আসলে জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে তুমি অনুভব করো, কারণ আমাদের খুব জানা দরকার, কারণ প্রত্যেকটা বিষয়ে একটা ডিফারেন্ট ভাবনা আমরা তোমার কাছ থেকে পেয়েছি, এটা একটা মেয়ে হিসেবে জন্মানোর ভাবনা, বাবা মার সঙ্গে সম্পর্কের ভাবনা, তোমার পেইন্টিং এর ভাবনা, তোমার পেইন্টিং এর কে তোমার নিজের মতো করে ভালোবাসার ভাবনা, তারপরে অভিনয় নাচ সব, জীবনকে কিভাবে অনুভব করাটা জরুরি, তুমি কিভাবে প্রতিটা মুহূর্ত ফিল করো, কোন মোমেন্টটা তোমার জন্য আনন্দের?
1: আমার ভাল লাগে কি প্রতিদিন আমি যদি কোনো একটা ক্রিয়েটিভ কিছু করে ঘুমাতে পারি, এটা আমার লাইফের একটা প্রমিস আমার নিজের কাছে নিজের, সেটা এক লাইন লেখা হোক, বাট আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে আমার ভালো লাগে না, মানে সেটা এক লাইন লেখা হোক, সেটা নাচ হোক, সেটা শুটিং করা হোক, হোয়াট এভার, সেটা যাই হোক না কেন, বাট আমাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে, সেটা আমাকে আনন্দ দেয়। আর আমি ধরেন এই সিলিং এর উপর আমি মাঝে মাঝে টিকটিকি টিকটিক টিক টিক টিক করে, হ্যাঁ, তো কোভিড এর সময় তো আমরা সবাই আটকানো ছিলাম, তো আমরা ঘরেও মরে পচে থাকতে পারতাম সবাই, আর কেউ নাও বাইরে বের হতে পারতো। তো আমি না, আমি আসলে ওই টিকটিকির মানসিকতাটাও ভাবি যে ও আসলে কি ভাবে আমাকে দেখে, এমন তো হতে পারে আমি ওকে টিকটিকি ভাবতেছি যে ও খুব, ওর আসলে কোনো পাওয়ার নাই, ও খুবই ছোট একটা টিকটিকি, ও তো আমাকে ভাবতে পারে যে আমার কোনো পাওয়ার নাই, ওদের তো এটা অবাক লাগতে পারে যে এরা খাটে ঘুমায় গেম,
0: কারেক্ট কারেক্ট,
1: ওদের তো আমরা কখনো জানি না, কাক
0: হ্যাঁ
1: আমাদেরকে নিয়ে হাসতে পারে, আমরা বলি, মানুষ বলে, আমাকে মানুষ বলে, আরে তুমি কি কাকদেরকে প্রত্যেক দিন খাবার খাওয়া, আবার তুমি লিখছো কাকরা খিচুড়ি পছন্দ করে, কাকরা
0: হ্যাঁ
1: খিচুড়ি চিনে নাকি, ভাত ছিটাইলে কাকের অভাব নাই, এটা
0: হ্যাঁ
1: মানে কি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ
1: ওরাও তো হাসতে পারে যে আরে এরা কি, এরাই তো আসলে প্রাণী, রুমে দরজার মধ্যে আটকায় থাকে,
0: কারেক্ট,
1: এদের
0: হ্যাঁ
1: গাড়ি লাগে চলাচল করতে, কাকের তো গাড়ি লাগে না, কাকে
0: হ্যাঁ,
1: যেখানে
0: উঠতে পারে না, যেতে পারে না
1: উঠতে
0: কোথাও,
1: পারতো,
0: হ্যাঁ গুড,
1: আমি আমি ওদের ওদের কথা ভাবি। এবং আমি, আমার মনে হয় যে মানে আমরা যখন, আমি অনেক স্বপ্ন দেখি বুঝছেন, এর জন্য আমার প্রত্যেক লেখায় আমার ক্যারেক্টাররাও অনেক স্বপ্ন দেখে, এবং আমি
0: আচ্ছা
1: খুব হ্যাপি যে প্রত্যেক দিন মানুষ ঘুমাইতে পারে, এটার যে সিস্টেমটা আছে যে প্রতিদিন মানুষ রাতে ঘুমাবে, দিস ইজ সো নাইস, আল্লাহ এটা
0: হ্যাঁ
1: একটা খুব
0: হ্যাঁ
1: ভালো সিস্টেম করছে যে মানুষ এভরিডে ঘুমাবে, এবং
0: কারেক্ট,
1: ঘুমের সময় আমি যে এমন এমন জায়গায় চলে যাই, আই
0: হ্যাঁ
1: লাভ ইট, আমার এত
0: গুড,
1: ভালো লাগে, এবং আমার খুব ভালো লাগে স্বপ্ন দেখতে, এবং আমি প্রতিদিন দোয়া করি যে আল্লাহ হ্যাঁ আজকে আরেকটু ডিফারেন্ট কিছু স্বপ্ন দেখায়ও, বা আরেকটু ডিফারেন্ট কিছু এটা করো,
0: হ্যাঁ
1: মানে এরকম আমি আসলে, আমার মনে হয় প্রকৃতির সাথে বাঁচতে চাই। আর প্রকৃতির এই যে দেখা, আমি শুটিং করছিলাম এখানে কেউ থাকে নাতে, তো আমাদের
0: হ্যাঁ
1: জঙ্গলে শুটিং হচ্ছিল, তো একটা গাছের মধ্যে আমি, আমার শুটিং একটা গাছের পাশে আমি দাঁড়ায় আছি, তো
0: হ্যাঁ
1: তখন আমি দেখছিলাম যে অরুণা বিশ্বাস দাঁড়ায় আছে আমার পাশে, তো আমি অরুণা দিকে বলতেছি, গাছের দিকে তাকায় আমি, শুনো এই গাছটা না প্রেগনেন্ট, তো অরুণাদি আমার দিকে এভাবে তাকাইছে, বলে কি কি এই গাছটা, মানে এই গাছটা প্রেগনেন্ট, মানে এটা তুই কি বললি, আমি জানি না কি বললাম, কিন্তু আমার গাছটা দেখে মনে হচ্ছে ও একটা মা গাছ, এবং ওর
0: হ্যাঁ
1: বাচ্চা হবে, এই যে এখানে ওর পেট হয়েছে, মানে কিরকম একটা, এরকম একটা গোল জায়গা ছিল গাছের মধ্যে, এবং একটা হাড় মতো, হ্যাঁ অনেক, মানে মধুপুরের জঙ্গল তো মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাছ, হ্যাঁ
0: রাইট,
1: এইরকম একটা মাঝখান থেকে, হ্যাঁ আমি সেই, এই যে এটাই ওর পেট,
0: হ্যাঁ
1: এখানেই ওর বাচ্চা আছে, ওর বাচ্চা হবে, তো অরুণাদি আমার কথা শুনে তাকায় আছে আমার দিকে, তারপর আমাকে বলে কি, শোন তুই না এলিয়েন, তুই মানুষ না,
0: কিন্তু আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ খুবই খুবই সারপ্রাইজিং, আসলে তুমি মানুষ, সেটা হলো কি, ধরো তোমার মধ্যে এই যে ইমাজিনেশন পাওয়ারটা কোত্থেকে আসলো? কারণ আমি দেখেছি, ধরো আমার, তোমার কোন একটা পেইন্টিং টিচার হয়তো ছোটবেলায় তোমাকে খুব সেই বিষয়টা তা তোমার মধ্যে দিয়েছিল, হয়তো তোমার মনে নাই, কারণ এই যে তুমি বলছো একটা গাছ দেখে তার ভেতরে গাছটা প্রেগনেন্ট, বা এই যে শেপ থেকে তুমি ভাবছো, আমরা অনেক জিনিস তাকাই কিন্তু আমরা দেখতে পাই না, তুমি হয়তো তাকালে দেখবে যে হ্যাঁ এখানে একটা মানুষের মুখ পাচ্ছি, এখানে একটা গোলাপ ফুল পাচ্ছি, বা এইখানে আমি একটা কোনো একটা ফিল আনন্দ অনুভব করছি, এটা নিশ্চয়ই কোনো একজন পেইন্টিং টিচার তোমার মধ্যে সেটা দিয়েছিল, যে ভাবনা থেকে তুমি এখনো সেই ফিলটা করো, যেটা করা খুব জরুরি, এবং আমি মনে করি তুমি সেটা মানুষ, কিন্তু তোমার কি এরকম কিছু মনে পড়ে যে তুমি, তোমার ভাবনাগুলো কেন ডিফারেন্ট?
1: আমি জানি না, বাট আমার এটা ছোটবেলা থেকেই ছিল শামীম ভাই, আমি কখনো, কালকে আমার আমার একটা, আমার একটা বান্ধবী ও লন্ডনে থাকে, আমি লাস্ট ইয়ারে 2 বার লন্ডনে ছিলাম, 2 মাস 2 মাস করে, তো ও আমার বেস্ট ফ্রেন্ড, তো কালকে ও আমাকে বলতেছিল তুই কি জানিস যে তুই এক, তুই কি, আমি ছোটবেলার কথা সব ভুলে গেছি, আমি অনেক কিছু মনে নাই আমার, আমার শুধু আমার স্কুলের কথা তো আমি একদমই মনে নাই, আমার অনেক কিছু মনে নাই, তো ও আমাকে বলতেছে তুই কি জানিস যে তুই সবসময় তোর মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব তো, এবং তুই ছেলেদের সাথে শুধু মারামারি করতে, তাই আমার মনে নাই, তো তোর মনে নাই তুই লিমনের সাথে 10 টাকার জন্য মারামারি করছিলি, না আমার, আমার একদম মনে নাই, মানে তুই কিন্তু মেয়েদের জন্য অনেক অনেক ইয়ে করতি, সবসময় ঝগড়া করতি, কোনো ছেলে কোনো মেয়ের সাথে কিছু করলে, আমি কিরকম বলে, একবার মনে নাই তোর, আমাদের একটা সিনিয়র আপু, ও হচ্ছে কি যেন খাচ্ছিল, তো ওর জুস খাচ্ছিল বা কোক খাচ্ছিল, কিছু একটা ক্যান ক্যান খাচ্ছিল, ক্যান ছিল কিছু
0: হ্যাঁ
1: একটা খাচ্ছিল, তো ওর ক্যানের ভিতরে কেউ চকলেট দিয়ে দিছে কোন একটা ছেলে, এবং আমি
0: হ্যাঁ
1: নাকি ওই ছেলেকে যে মারছি, এবং ও বলার পর আমার সেটা মনে পড়ছে যে হ্যাঁ, তখন আমি ক্লাস 6 এ পড়তাম, আমি যে কলেজের ভাইয়াদেরকে মারতেছি, তো আমি
0: আমার কিন্তু এই জন্য তোমার সাথে দেখা হওয়ার পর থেকে একটু ভয়ে ভয়ে থাকতে হয় অলওয়েজ।
1: আমার আমি নিজেও জানি না, ট্রাস্ট মি, আমার ড্রয়িং টিচার আমি জানি না, বাট আমি এটা সবসময় অনিমেষকে বলতাম, যেহেতু অনিমেষ চারুকলার স্টুডেন্ট, তো আমি ওকে সবসময় বলতাম, শুনেন আপনি এত পার্ট দেখেন না, আমি সারা জীবন ড্রয়িং এ 50-এ 50 পাইছি। তো অনিমেষ সবসময় হাসতো যে তাই না, তুমি ড্রয়িং এ 50-এ কি আঁকতাম? আমি গ্রামের দৃশ্য আঁকতাম, কাঠ

0: সে একটা নাইস অ্যান্সার দিছে, এটা হতে পারে শামিম ভাই,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই যে ফারজানা শাকিক
0: এটা হতে
1: আমাদের,
0: পারে।
1: হ্যাঁ সিস্টার ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য, ফারজানা শাকিক। আর এ আর আরজু, এ আর রাজু খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই বোন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা নাহার ইসলাম, ভাবনার সাথে আমি একমত, ভাবনা কি আমার ফ্রেন্ড হবে? ভাবনা কি নাদিরা নাহার ইসলামের ফ্রেন্ড হবে? অবশ্যই
0: হ্যাঁ
1: আমার, আমি হ্যাঁ ভাবনা ছাড়াই বলে দিলাম, কারণ ভাবনা তার সমমনা যারা, তার ভাবনাগুলো যাদের সাথে শেয়ার করে তাদেরই ফ্রেন্ড। যেমন আমরা ভাবনাকে যেরকম বন্ধু মনে করি, আমরা ভয়েও থাকি, ভাবনা কিন্তু মায়েরও দেয়। আচ্ছা এখন ভাবনা, এখনকার এই যে পেইন্টিং বা এই যে অভিনয়ের একক নাচ কিংবা নানাবিধ জায়গাতে যখন অন্যরা নেগেটিভ কথা বলতো, তোমার কি মনে হতো?
0: এখনো বলে, বলতো মানে কি,
1: ওকে ওকে আচ্ছা,
0: এখনো বলে
1: তখন তুমি নিজেকে কিভাবে শক্তি দাও বা কি মনে হয় যখন একটা বাজে কথা শোনো?
0: দেখেন যখন মানে অপরিচিত মানুষ, দেখেন কমেন্টে গালি খেতে হয় সবাইকে,
1: মানে
0: মেয়েদের
1: আমি একটু একটু মিলিয়ে দিই, আরো কয়েকটা পয়েন্ট মিলিয়ে দিই। যখন বলে যে হ্যাঁ অনিমেষ আইচের সঙ্গে বন্ধুত্বটাও তারা আমাদের সোসাইটি তো সুন্দর করে নিতে পারে না, যখন দেখি যে তোমার বাবা মা সহ তোমরা একসাথে ছবি তুলছো, আমরা দূর থেকে মনে করি যে বাহ কি সাহসী একটা পরিবার এবং কি সুন্দর একটা পরিবার। তো এই সব বিষয় নিয়ে তো তোমাকে কথা শুনতে হয় আমার ধারণা, তো তখন তুমি কিভাবে নিজেকে শক্তি দেবা, কি মনে হয়?
0: আমার কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে। আমি যদি এখন বলি না আমার কিছু কষ্ট লাগে না, তো এটা মিথ্যা হবে, ডেফিনেটলি আমার কষ্ট লাগে। বাট আমি আসলে থেমে থাকি না। কালকে আমি একটা লেখা দিয়েছিলাম যে আমার সবকিছু অনেক প্রমাণ করতে হয় যে আমি ছবিটা আমি এঁকেছি বা আমার লেখাটা আমি লিখেছি,
1: গুড অবজারভেশন। হ্যাঁ
0: তো এটা আমার অলওয়েজ আমাকে প্রমাণ করতে হয়। আমি এবার শুটিং এর ইচ্ছা করে আমি মেকআপ রুমে বসে বসে আমি ছবি আঁকছি, এবং আমার কলিগরা সবাই দেখতে স্যার বলছে ও তার মানে তোর ছবি তুই আঁকিস। সো
1: ও মাই গড,
0: হয়তো
1: হ্যাঁ
0: তারা পজিটিভলি, তারা যারা ছিল তারা
1: ওকে,
0: আমার ক্লোজ যারা আমার সাথে ছিল, বাট সবাই তো আর পজিটিভলি বলে না। তো মানুষ
1: হ্যাঁ
0: ভাবে যে খুব স্বাভাবিক ভাবে, অনিমেষ যেহেতু চারুকলার স্টুডেন্ট এবং অনিমেষ যেহেতু পড়েছে এই বিষয়ে, তো অনিমেষই আমাকে ছবিগুলো এঁকে দেয়, যেহেতু অনিমেষ আগে থেকে রাইটার, যেহেতু আমার বাবাও রাইটার ছিল। সো ডেফিনেটলি আমার বাবা আমাকে হেল্প করে বা অনিমেষ আমাকে হেল্প করে আমার লেখালেখিতে। ওরা আসলে বইটা পড়ে না, বইটা পড়লে ওরা বুঝতো যে এটা ভাবনা অনিমেষের লেখা না, এটা ভাবনা লিখেছে। তো এটা হচ্ছে কি, এটাও আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ যে আমরা ভাবতে পারি না যে মেয়েরা একা কিছু করতে পারে। ওকে, সো এটা দেখেন, এটা এটা কেউ কখনো, এটা তো আমি আসলে কাউকে বলতে যাব না বা ওগুলা বলা হয় না, যে আমার যখন বই আমি লেখা শুরু করবো, আমার আমাকে যখন প্রকাশকরা এত বারবার বলছে দেখেন আপনি এত ফেসবুকে লেখালেখি করেন, এই করেন, আপনি কেন বই লেখেন, আপনি বই লেখেন, আপনি বই লেখেন, আমি সবাইকে আরো বলি যে আপনারা অনিমেষ আইচের বই লেখেন জানো, কারণ
1: সেটাই
0: আমি জানি যে অনেকে চাইলে অনিমেষকে রিচ করতে পারে না ওর পার্সোনালিটি কারণে। কেউ ফোন দিতে ভয় পায়, অনিমেষ যেরকম একটা চেহারা নিয়ে থাকে সবাই তো ওর অরিজিনাল পার্সোনালিটি বুঝে না। তো এটা কিন্তু ধরেন, এটা কেউ কিন্তু বুঝবে না যে আসলে দুইজন দুইজনকে ইন্সপায়ার করতে হয়। আর যদি অনিমেষ যদি আমাকে হেল্পও করে তাতেও বা ক্ষতি কি, যদিও সেটা করে না, যদি করে থাকে তাতেও সমস্যা কোথায়? সমস্যা নাই তো। এখন এত লোকের এত প্রশ্ন, এখন আমি যদি লোকের প্রশ্নই জবাব দিতে থাকি তাহলে আমি আমার নিজের কাজ করব কেন? সবাই ভাবে অনিমেষের আমি একই বাসায় থাকি। এখন যারা আমার বাসায় আসে শুধু তারাই জানে যে অনিমেষের আমি একই বাসায় থাকি না। একটা নর্মাল মেয়ে যেরকম প্রেম করে আমিও সেরকম প্রেম করি, এখন প্রেম একটা নর্মাল বিষয়, তো আমি প্রেম করতে পারি, এক বাসা না থেকেও প্রেম করা সম্ভব, এটা এটা এরকম কিছু না। সো আমি এর জন্যই শুটিং এ বসে বসে ছবি আঁকছি, এবং আমার কবিতার বই বের হয়েছে এবার প্রথম, এবং আমি কবিতার বই কারেকশন করছি, এবং মামুনুর রশিদ আমার বইটা মধুপুর থেকে পাঠক সমাবেশে দিয়ে গেছে, ওইখান থেকে আমি কারেকশন করে পাঠাইছি, বিকজ আমি 20 দিন ওখানেই থাকবো। তো হয় না, আমার কলিগরা তখন দেখছে যে না না ভাবনার কাজগুলো ভাবনা নিজে নিজে করে, তবুও তবুও তারা বিলিভ করবে না। ওকে, এবং আমাকে তো মানুষ, আমাকে শামীম ভাই বাংলা ভিশনে গেছিল, আমার প্রথম উপন্যাসের টেলিফিল্ম বানাইছিল অনিমেষ গুলনেহার,
1: আচ্ছা
0: গুলনেহার নামের সেই গল্পটা ছিল, একটা 85 বছরের বৃদ্ধার গল্প, সেটা বাংলা ভিশনে গেছিল, দিলার আন্টি করছিল ওই ক্যারেক্টারটা। এবং ওই শুটিংটায় আমার দুইটা শট ছিল, যে ফ্ল্যাশব্যাক এর দুইটা দৃশ্য ছিল, তাও তার মানে তারেক ভাই জোর জবরদস্তি যে দাদা ভাবনাকে একটু রাইখেন, মানে কোনো নায়ক নায়িকা নাই, যেভাবে নাটক চলে বেসিক্যালি।

0: গুলনেহারে ছিল আসলে কোনো ওরকম নায়ক নায়িকা কিছু ছিল না, ওটা দিলারা জামানের উপর স্টোরি, এবং সেখানে রোকেয়া প্রাচী, জর্জ ভাই, তারপরে শাহাদাত ভাই, তারপর তমালিকা কর্মকার, তারপরে আরণ্যকের আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা। তো ওখানে হয়েছে কি কোনো যেটা বুস্ট হয় যা দিয়ে বা হয় না যে ভাইরাল, ওরকম কিছু নাই। তো তারেক ভাই বলছে দাদা প্লিজ ভাবনার শট নিচ্ছেন তো, বেশি বেশি ভাবনার শট নি। তারেক ভাই আমাকে শুটিং এর সময় ফোন দিয়ে বলছে তুই কয়টা সিন করছিস, আমি বলছি এই তো ভাইয়া 5-6টা আসলে একটু আসলে একটা না আর কিছুক্ষণ দাঁড়ান আসলে একটাও না। তো আমি দুইটা দৃশ্য করছি শুধু। এরপর সেই নাটকের সেটে আমার লেখা উপন্যাস থেকে নাটক বানাচ্ছে, এবং যারা অভিনয় করছে তারা প্রত্যেকে হাসতে হাসতে বলতেছে যে আমি এটা বিশ্বাসই করি না তুই লেখছিস, মানে তারা হাসতে হাসতেই বলতেছে।
1: কিন্তু দেখো মানে একই সঙ্গে কিন্তু তুমি যেরকম ভাবে সহজ ভাবে তুমি তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিচ্ছ, কিন্তু এটা তো একই সঙ্গে ইনসাল্টিং ও, যে তুই এটা লিখিস না এই অন্য। হ্যাঁ এখন দেখো আমি তোমাকে বলি,
0: ইনসাল্টিং অফ কোর্স, বাট আমার তাদের সাথে কাজ করতে হবে, আমার কিছু করার নাই, এবং আমাকে তো আমার কলিগরা সারা জীবন হেও করছে, এন্ড দিস ইজ ট্রু। এখন হয়তো তারা মুখের উপরে কিছু বলে না, এবং আমার নারী কলিগরা আমাকে সবচেয়ে বেশি হেও করছে পুরুষ কলিগদের চাইতে। সবসময় আমরা বলি না যে পুরুষরা মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি ই করে, অনেক বেশি ই করে, আমি তো আমার নারী কলিগদের কাছ থেকে অনেক বেশি হয়ে গেছি।
1: ওকে
0: সো অনেক কথা আসলে বলা হয় না, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। শামিম ভাই আমি এত ছোট বয়সে ক্যারিয়ার শুরু করছি, আমি সিনেমা করছি যখন তখন আমি মানে 18 ও ছিলাম না, আমি যখন সিনেমা শুটিং শুরু করছি রিলিজ হয়েছে তখন আমি 19-20। তো ওই সময় মানে আমি বুঝি না যে এরা কি জানেও না যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে আচরণ করতে হয়, মানে আই ডোন্ট নো ওয়াই, মানে আমার হয় কি যে মানুষ জানি না, আমি ইমোশনাল হয়ে যাই এইসব কথা বাদ দেয়।
1: বলো বলো আমার ভালো লাগছে কেন, তুমি বেশ কয়েকটা পয়েন্টই বলেছো। ধরো তুমি দুইটা প্রশ্ন খুব ডিফারেন্ট ওয়েতে করেছো যেটা আমি দেখেছি। ধরো প্রথম যখন আমি তোমাকে বললাম যে অনিমেষ কেন তোমার জন্য রং তুলি কিনে দিল, তুমি একদমই সারপ্রাইজিংলি বললা যে এইটা প্রশ্নটা মানে অনিমেষকে করেন, এটা আমি ভাবি নাই। দ্বিতীয় পয়েন্টটা আরেকটা বলেছো, ধরো এই যে তোমার তোমার ভাবনাগুলো যখন তুমি ভাবো, তুমি যখন কাকের সাথে কথা বলছো, তুমি যখন এ বলছো, তখন তুমি বলেছো যে তোমার তোমার ভাবনাগুলো তোমাকে তোমার কলিগদের যে ভাবনা বা এটা এটা সহ তোমার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাকে এখনো ফাইট করে যেতে হয় প্রতিটা মুহূর্তে। তো একজন ভাবনাকে যে একটা প্রগতিশীল ভাবনা নিয়েই চলছে, তাকে এখনো কেন প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হবে, এটা খুবই সারপ্রাইজিং লাগে। তাহলে আমাদের বাকি মেয়েদের কি হবে?
0: আই ডোন্ট নো, বাট এটা অসম্ভব একটা কি বলবো, খুব কষ্টের এই বিষয়টা, খুব কষ্টের। এবং আমি তো আমার আমার একটা বন্ধু আছে সুব্রা, তো ও আমাকে সবসময় বলে যে ভাবনা তুমি প্র্যাকটিস করো তাই না ভালো থাকার, মানে তুমি প্র্যাকটিস করো পজিটিভিটির। তো আমি ওকে বলি যে হ্যাঁ আমি এটা করি, বিকজ আমাকে করতে হয়। আমার হয়তো অনেক মন খারাপ যে আমার খুব রাগ উঠতেছে, বাট তখন আমি আসলে একটা কিছু লিখে ফেলি, বা আমি তখন ছবি আঁকতে শুরু করি, বা আমি অন্য কিছু করে ফেলি, কারণ আমার মনে হয় যে আমি আমি আসলে একটা দিন নষ্ট করতে চাই না, কারণ আমি সব সময় ফিল করি যে আমি একটা সময় থাকব না পৃথিবীতে, বাট আই ওয়ান্ট টু বি সেলিব্রেটেড, এবং সেটা সেটা আমার কাজের মাধ্যমেই সম্ভব। হয়তো এখন আমাকে বুঝতে পারবে না অনেকে, বাট আমি জানি আজ থেকে 50 বছর পর ডেফিনেটলি ভাবনার মতো অন্য আরেকজন মেয়ে আসবে যে যে আমাকে বুঝতে পারবে যে ভাবনা কি কি কাজ করছে, যে আমাকে বুঝতে পারবে যে না ভাবনাকে এটা বলাটা উচিত হয় না, এটা একটা মেয়েকে এটা বলা যায় না, একটা মেয়েকে এভাবে সরাসরি এই প্রশ্নটা করা যায় না। আমি আজকে ধানমন্ডিতে থাকি, আমি অড্রে হ্যাপবার্নকে নিয়ে পড়াশোনা করি, আমি অড্রে হ্যাপবার্নের অনেক ফ্যান, আমি কোথায় থাকে সে কোথায় ছিল তাই না, বাট আমি তাকে ফিল করি। সো ডেফিনেটলি এরকমও কেউ থাকবে যে আমাকে ফিল করবে ডেফিনেটলি,
1: করেক্ট করেক্ট, আমরা একদম শেষ পর্যায়ে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেকেই অনেক কিছু লিখেছেন, আমরা সবগুলো পড়তে পারছি না, কারণ অনেক আমরা সামনে হয়তো কোনো এক সময় ভাবনাকে ডিফারেন্ট ওয়েতে পাবো,
0: আমাদের আড্ডাই শেষ হচ্ছে না তাই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। আমরা যখন বাংলা ভিশনে কাজ করতাম তখন ভাবনা এলে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের আলোচনা হতো, আমাদের আড্ডাটা চমৎকার হতো, এবং অনুভূতি শেয়ার করার যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত বেশি রকম হতো। এখন আমরা সেটা ফিল করি যে ভাবনা ওখান থেকে যা ভাবছে সেটা আমাকে, আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারি, ওয়েভ লেংথটা কাছাকাছি। একটা বিষয় ভাবনা বলেছে,
0: শামিম ভাই ট্রাস্ট মি, ওই কফি খাওয়ার আড্ডা গুলাও কিন্তু আমার আমার জীবনে মানে হ্যাঁ, অনেক মানুষ আমাকে কটাক্ষ করে বা অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে বা এখনো হয়তো করে বা এখনো আমাকে ওপেনলি মানুষ ফেসবুকে লিখে দেয়, কিন্তু আবার অনেক ভালো ভালো মানুষ আমি পাইছি, আমি আপনাকে পাইছি দেখেন। বাংলা ভিশনকে আমি হয়তো অন্য আরেকটা চ্যানেল আমাকে ব্যান করে রাখছে যে না ওই কাজ করার দরকার নাই, বাট আরেকটা চ্যানেল আমাকে এত সম্মান দিয়ে কাজ দিচ্ছে, এরকম আমার সাথে হয় যে তখন হয় কি ওগুলা আমি ছেড়ে চলে আসি, হয়তো আমার জিনিসটা দেরিতে হয় যে হয়তো আস্তে আস্তে হচ্ছে, হয়তো আমি 4 বছরে 5টা সিনেমা করতে পারি নাই, বাট আমার মনে হয় ফাইন, মানে আমি যেভাবে আসলে বিশ্বাস করি, দেখেন আমি একটা একক নৃত্যানুষ্ঠান করে ফেলছি আমার এত ইয়াং এজে, এবং সেটা আপনি না থাকলে হইতো না, আসলেই হইতো না, সো এটলিস্ট আপনি তো আমাকে বিলিভ করছেন তখন।
1: আমাদেরকে আমাদেরকে এর মধ্যে অনেক কথা শুনতে হয়েছে, অনেকেই বলছে ভাই আমরা একটু এটা একে আমরা যাকে দূরে রাখতে চাই আপনারা তাকে তাকে স্পেস দেন। আমি শুধু এটুকু বলেছি, দেখেন আমি মনে করি টেলিভিশন চ্যানেল হবে আমাদের আর্টিস্টের আশ্রয়ের জায়গা, কারণ টেলিভিশন চ্যানেল কখনো আর্টিস্ট ছাড়া চলতে পারে না। আর আপনি কি, আপনার কোনো দাম আছে যদি আপনি কোয়ালিটি, আপনার যদি কন্টেন্ট না থাকে তো কন্টেন্ট বানায় আর্টিস্ট, একজন অভিনেতা অভিনেত্রী, একজন লেখক, একজন নির্দেশক, একজন পারফর্মার, একজন সংবাদ পাঠক, একজন সাংবাদিক, এরাই তো ইয়ে, ফলে তাদেরকে আপনি কিভাবে দূরে রাখবেন এইটা। আর তোমার কথায় আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি খুব, তুমি বলেছো যে আমাকে খুব প্রমাণ করতে হয় যে আমি এটা করছি, তাহলে সেটা হচ্ছে যে মানুষজন ভাবতে পারে না যে তোমার উচ্চতা কত উপরে, মানুষজন ভাবতে পারে না যে তুমি অন্যের সহযোগিতা ছাড়াও বা তুমিও যে নিজে এই কাজটা করে ফেলতে পারো। তবে এইটা পজিটিভ
0: যে পোশাক দিয়ে জাজ করে মানুষ,
1: পোশাক দিয়ে জাজ করে,
0: ডাইরেক্টলি বলে যে তোমাকে দেখে মনে হয় না, এটা কি ধরনের কথা, এত ছেলেকে তো কখনো দেখে কেউ বলে না যে আপনাকে দেখে মনে হয় না আপনি লিখতে পারেন, আপনাকে দেখে মনে হয় না যে আপনি কাফকার বই পড়ছেন কখনো, ও তুমি কাফকাকে চেনো, আচ্ছা আচ্ছা, তোমাকে দেখে মনে হয়, এটা দেখে মনে হওয়ার বিষয় নাকি, হোয়াট ইজ দিস। আমরা না আমরা ড্রেস কোড সেট করে ফেলছি বুঝছেন, যে ভদ্র মেয়ে ফুল হাতা সালোয়ার কামিজ পরবে, খারাপ মেয়ে হাতা কাটা ড্রেস পরবে, ঠিক আছে, তো বই লেখে সুতির শাড়ি পরে টিপ পরেই যাইতে হবে বইমেলায়, আমি জিন্স টি শার্ট পরে যাওয়া যাবে, হোয়াট ইজ দিস, এটা কেন আমার আমার পোশাক দিয়ে কেন আমাকে মানে ইয়ে করতে হবে যে ভাই আমি ভালো মেয়ে বা আমি খারাপ মেয়ে, এটা কেমন কথা। আমরা তো আলিয়া ভাটের পোশাক নিয়ে জাজ করি না যে আলিয়া ভাট কত কেমন মানের অভিনেত্রী, আজকে দেখো টুইঙ্কল খান্না বই রিলিজ করছে, সে একটা শর্ট স্কার্ট পরে বুক লঞ্চ করতেছে 5-star হোটেলে, সেখানে আপনি বই লঞ্চ করবেন আপনার বর্তলায় করতে হবে, শাড়ি পরে টিপ পরে, আমার তো ইচ্ছা করতে পারে আমি ওয়েস্টার্নে বুক লঞ্চ করবো, আমার ইচ্ছা করতে পারে,
1: এটা খুব জরুরি। আমরা আমাদের এখানে প্রমিতাজ লিখেছেন ব্রাইটার থিঙ্কার, যে উজ্জ্বল চিন্তাকর, প্রমিতাজ এখানে অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নিউ ইয়র্কে, মোটামুটি আমেরিকাতে, হ্যাঁ বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত, উনি নিজে অত্যন্ত ভালো গান করেন। এ আর রাজু লিখেছেন যে সবাই এক নয় ভাই, আমি এই কথাটা বলতে চাই আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেটা ব্যতিক্রমকে নিয়ে, সবাই এক নয় এটা আমরা জানি, অনেক ভালো মানুষ আছেন যারা এখনো অ্যাডভান্স চিন্তা করেন, অনেক ভালো মানুষ আছেন যারা ভাবনার এই চিন্তাটাকে প্রথমেই অত্যন্ত পজিটিভলি নেবেন, এবং আমি এটুকু বলতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেষ পর্যায়ে এসে, যে আপনারা একজন মেয়ে এবং একজন পুরুষের মধ্যে বা ছেলের মধ্যে যে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় ভাবনার কথা থেকে সেই বিষয়টা আপনারা আপনাদের মধ্যে নিতে পারেন, এবং একই সঙ্গে নিজেকে অতটা ডিপেন্ডেন্ট না ভাবাই ভালো। এবং আরেকটা যেটা আমাদের একটু আগে আমাদের একজন বন্ধু লিখেছিলেন যে ছেলেদেরকে কি অলওয়েজ তাদের বয়স বেশি হতে হবে বিয়ে করার জন্য? অলওয়েজ কি তাকে আর্নিং বেশি করতে হবে? অলওয়েজ তাকে বেশি যোগ্য হতে হবে? সেটা নাও হতে পারে, সেটাকে সহজভাবে মেনে নিতে হবে। আবার আমাদের অন্যান্য যারা লিখেছেন, আমরা আশা করি আমরা অনেকক্ষণ ভাবনাকে আটকে রেখেছি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে ভাবনাকে পেয়েছি, ভালো লেগেছে, সত্যি সেটা মিন করছি। কারণ এর মধ্যে হয়তো তুমি একটা গল্পের বই পড়তা, একটা ছবি আঁকতা, কিংবা হয়তো অন্য, আমি জানি না তুমি কতটুকু আলোচনা এনজয় করেছো, আমাদের ভালো লেগেছে।
0: শামীম ভাই, আমি ভীষণ এনজয় করছি, এবং আপনার সাথে আমার এইভাবে কখনো কথা হয় নাই। আমার মনে হয় আপনার এটা করা উচিত অনেক আর্টিস্টদের সাথে। আমরা তাহলে অনেক কিছু
1: আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলি, এটুকুই আমার
0: ইচ্ছা। এটা আপনি করেন, এটা আপনি করেন, বিকজ হয় না যে আমি আপনার সাথে যেভাবে কথা বলতে পারতেছি সেভাবে তো অনেকের সাথে কথা বলতে পারবো না। আমি জানি যে এরকম অনেকে সেলিব্রিটি আছে যারা আপনার সামনে অনেক অন্যভাবে কথা বলতে পারবে, সো আমরা তাদেরকে অনেক অন্যভাবে জানতে পারবো। আদারওয়াইজ তো ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড়বেলার ঈদ কেমন ছিল, দ্যাটস অল।
1: হ্যাঁ, মল্লিকা খান মোনা, তিনি এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন জার্নালিস্ট, তিনি লিখেছেন, ভাবনার ভাবনাগুলো শুনে ভীষণ ভালো লাগলো। জেরিন মাইশা, জেরিন মাইশা এখানে নাচ করে, জেরিন মাইশা লিখেছে, বিউটিফুল থট আপু, ভেরি ইন্সপায়ারিং, ইন্সপিরেশনাল, আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর ডান্সিং অ্যান্ড ইয়োর অ্যাক্টিং। আরেকটা ওয়াসিকা আফরিন, তো আবার ধন্যবাদ জানিয়েছে। আমার মনে হয় কি, এই যে আমরা আজকে যে কমেন্টগুলো পেয়েছি তাদের কমেন্ট আমরা আগে পাইনি, তার মানে এই যে জেরিন মাইশা এখানে অত্যন্ত আধুনিক একজন তরুণী, এবং সে এখন নিজের মতো করে তার নিজের জীবনটা যাপন করে, করতে চায়, করতে পারে, সে ওই সাহসটা তার আছে। তা মল্লিকা খান মোনা, তিনি নিজেও তার অত্যন্ত সাহসী একজন মানুষ, এখানে সরি নারী পুরুষের ভাবনা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে। ওয়াসিকা আফরিন নরসিংদীতে থাকে, নরসিংদীতে থেকে নাচ করে, কিন্তু সেও কিন্তু তার নিজের মতো করে তার জীবনটা যাপন করছে। আমরা এই কথাগুলো বলার অর্থ, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যদি তার কারোর মধ্যে কোনো পুরুষ থেকে থাকেন যে ধরেন নারীদেরকে ছোট করে ভাবছেন, আমার মনে ভাবনার পরিবর্তন দরকার। কোনো মেয়ে যদি নিজেকে ছোট করে ভেবে থাকেন, সেই ভাবনাটারও পরিবর্তন দরকার। ভাবনা একটা কথা বলেছে যে আমাদের আসলে এগুলো বাদ দিয়ে এগোতে হবে, এবং পুরুষ নারী, নারী অলওয়েজ ডিপেন্ডেন্ট হবে, এই ভাবনাগুলো সরিয়ে ফেলতে হবে। শেষ পর্যায়ে ভাবনা, আমাদের মনে হয় আর 2 মিনিট তুমি কিছু বলতে পারো আমাদের সবার জন্য। আমরা আজকে এমন সব দর্শকদের পেয়েছি, প্রমিতাজ, তারপরে এ আর রাজু, জেরিন মাইশা, মল্লিকা খান মোনা, ওয়াসিকা আফরিন, এরা সবাই খুব চুপচাপ দেখে কথা বলেন, আজকে কথা বলেছে, ধন্যবাদ সবাইকে। এখন ভাবনার শেষ বক্তব্য।
0: বা খুব, এটা এই যে এরা কথা বলে না, কথা বলেছে, এটা আমার মনে হয় কি যে কারো কথা বলা উচিত। কেউ কথা বললে আমরা কিন্তু সাহস পাই, কেউ যদি এভাবে বলে তখন হয় কি যে আরেকজন বলতে সাহস পায়। হ্যাঁ, আমাকে যেরকম ইনস্টাগ্রামে অনেকে, ফেসবুকে অনেক মেয়েরা লেখে যে আপু আমি বলতে পারি না এভাবে, আমি চাই না বাসায় থাকতে, আমি কাজ করতে চাই, বা আমি ম্যারিড বাট আমি কাজ করতে চাই, আমি বই লিখতে চাই। আমাকে একজন লিখছে কিছুদিন আগে, আপু আমি বই বের করতে চাই কিন্তু আমার হাজবেন্ড দিবে না, আপনার কি কোনো উপায় আছে? আমি বলছি আপনি আমাকে পাণ্ডুলিপি পাঠান, আমি আপনার বই বের, আপনি আমাকে পাঠান পাণ্ডুলিপি, আমি কথা বলবো। তো মানুষটা চায়ও, মানুষ কিন্তু
1: হাজবেন্ড দিবে না মানে কি, আমি বই লিখবো, আমি বের করবো, আমি হাজবেন্ড দিবে না,
0: আমার হাজবেন্ড দিবে না। হ্যাঁ, তো এই ধরনের আমি অনেক মানুষকে পাই, কিন্তু আমি আসলে বলতে চাই কি যে মেয়েদের আয়নায় নিজেকে দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর এই যে আমার মা কি বলবে, আমার বাপ কি বলবে, আমার প্রেমিক কি বলবে, আমার বয়ফ্রেন্ড কি বলবে, এটা ভাবাই উচিত না। আর এটাও ভাবা উচিত না যে আমার হাজবেন্ডই আমার সবকিছু করবে, আর তুমি কেন করো, দুজন একসাথে করো না, ইটস ফাইন,
1: সেটাই,
0: দুজন একসাথে, দুজন একসাথে করো, দুজন একসাথে একটা গাড়ি কিনো, দুজন একসাথে একটা ফ্ল্যাট কিনো, সো হোয়াট, ওইটাতে আরো আরামটা হয় বেশি। আমি একজনের কান্ধের উপর বসে আছি, ও আমারে খাওয়াবে, আমি বসে বসে খাবো, আমার দরকারটা কি ভাই?
1: সেটাই,
0: তাহলে তো আর কোনো সেলফ রেসপেক্ট থাকলো না। আমার দায়িত্ব কেন আমার বাপের নিতে হবে, তারপর আমার জামাইয়ের নিতে হবে? আমার দায়িত্ব আমি নিবো, বরং আমি ওদের দায়িত্ব নিবো।
1: করেক্ট, করেক্ট,
0: আমি ওদের দায়িত্ব নিতে চাই, আমার দায়িত্ব কারো নেওয়ার দরকার নাই।
1: হ্যাঁ, এই ভাবনাগুলো আসলে কনভে করে সেটা নিজের মধ্যে নিয়ে সেইভাবে আসলে অ্যাক্ট করতে হবে। কারণ শুধু শুধু আপনি আজকে যদি বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন, তাহলে সেখানে বসে আপনি সেই ভাবনাগুলো নিজের মধ্যে নিয়ে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে, এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, যাতে আপনি এই কথাগুলো উচ্চারণ করে সেটাকে আপনি আবার ধরে রাখতে পারেন। তো আমরা, আমার মনে হয় যে আমরা আরেকদিন কথা বলবো ভাবনা, আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছি, আমার কাছে মনে হয় যে 5 মিনিট কথা বলেছি।
0: সুইট, আমারও তাই মনে হচ্ছে শামীম ভাই, আপনি তাড়াতাড়ি আসেন তো দেশে।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা আসবো, দেখা হবে ভাবনা। আমরা তাহলে
0: হ্যাঁ
1: আনুষ্ঠানিক
0: নো
1: ভাবে বিদায়
0: প্রবলেম,
1: নিচ্ছি, ভালো
0: ওকে
1: থাকবেন সবাই।
0: সবিতা, থ্যাংক ইউ সো মাচ,
1: হ্যাঁ,
0: থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ ভাবনা।
0: বাই বাই।

0: হ্যালো, আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, তাদের সবাইকে শুভ শুভেচ্ছা, শুভকামনা। আমরা নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে। আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ দুই জায়গাতে আপনি রেডিও ত্রিতাল বাংলাকে পাবেন, পাশাপাশি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পাচ্ছেন। আমরা আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ রন্ধন শিল্পী, যার রান্না খুবই প্রশংসিত। শুধু মুখে খেয়ে প্রশংসিত না, আনুষ্ঠানিক ভাবে প্রশংসিত। আপনারা যারা টেলিভিশন মিডিয়া দেখেন এখন, তারা প্রায় দেখবেন যে তিনি রান্না করছেন এবং অন্যরা সেটা প্রশংসা করছে। আমাদের আজকের অতিথি হাসিনা আনসার, কেমন আছেন সিস্টার, ভালো আছেন?
1: হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
0: জি, আমি ভালো আছি। আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয় যে সবসময় ভালো থাকতে হবে।
1: আর আপনি যেভাবে ভাইয়া সিস্টার বলে ডাকেন, সত্যি ভালো না থেকে পারার কোনো উপায় নেই। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যখনই আপনি সিস্টার বলে ডাকেন মনে হয় যে না, আমার একজন বড় ভাই আছেন, আমার একজন গার্জিয়ান আছে,
0: না
1: খুব ভালো
0: অবশ্যই
1: লাগে।
0: অবশ্যই। আপনাদের আপনাদের এই যে বাংলাদেশে এত বড় বড় কাজ করছেন, আমাদের যেখানে আমরা একই সঙ্গে দেখি যে অনেকে পরাজিত হয়ে নিজের হাল ছেড়ে দেয়, সেখানে আপনারা একই সঙ্গে সাকসেস আনছেন একের পর এক। এই যে দেখেন, আমাদের বাঁধন, আমাদের অভিনেত্রী, আমাদের যে আবদুল্লাহ ইউসুফ সাদ, তাদের যে ফিল্মটা এখন ক্যানে পুরস্কৃত হচ্ছে বা ক্যানে প্রদর্শিত হচ্ছে, এটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে এই যে আপনি রান্না করছেন, আপনার বই আছে, আপনার অ্যাচিভমেন্ট আছে, নানাবিধ বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপর আরো অনেকে, আপনি ধরেন নিউ ইয়র্কে দুইজন নারী, তারা এখন আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবে, একদম একদমই তাদের আমাদের লোকাল লোকসভা এবং অন্যান্য জায়গাগুলোতে। তো এই যে অ্যাচিভমেন্ট, এইটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমাদের দেশব্যাপী এবং দেশের ভেতরে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা শুধু সাকসেস দেখতে পাচ্ছি চারদিকে। তো আপনি বলেন যে আপনি এই যে রন্ধন শিল্পী হলেন, আপনার একাধারে বই আছে, আপনি একটা বই বের করেছেন 100 নারী উদ্যোক্তাদের নিয়ে, বেহুলা বাংলা এটি বের করেছে, দাম হচ্ছে 260 টাকা। তারপরে ঐতিহ্যবাহী রান্না, তারপরে আপনি আপনার আপনার আপনার পরিবারটাও অনেক বড়। আপনার বাবা আনসারুদ্দিন আহমেদ রাজা, যিনি কুষ্টিয়াতে রাজা মেম্বারের নামে পরিচিত, ফলে তার কন্যা হিসেবে আপনার এই সাকসেস আপনার কেমন লাগে?
1: শুরুতে বলি, আসলে আব্বু একজন সমাজ সেবক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। আমরা দেখেছি যে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা আব্বু থেকে আমরা শিখেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে সমাজ এবং সমাজ পরিবেশ এবং মেয়েদের জন্য কিছু একটা করার। তো সেটার তাগিদে আমি তো একজন রন্ধনশিল্পী, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে কাজ করছি, আমি প্রশিক্ষক। কিন্তু তারপরে আমার মনে হলো এই করোনাকালীন টাইমে আসলে আমরা যারা নারী উদ্যোক্তারা ছিলাম, যারা রন্ধন শিল্পী ছিলাম, সবাই ঝিমিয়ে পড়েছিলাম, মানে কোনো উৎসাহ ছিল না, স্পিরিট ছিল না আমাদের মধ্যে। তখন আমার মনে হলো যে কিছু এমন কিছু করা উচিত যে আমাদের এই রন্ধন শিল্পীদের মধ্যে একটা স্পিরিট ফিরে আসবে। তখন আমি আমার আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী, তো সে আমি আমার পেজে একটি বিজ্ঞাপন দিই যে এরকম 100 নারী উদ্যোক্তার 100 রেসিপির একটি বই 64টা জেলা থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা যদি দিতে চান আমার পেজে আমাকে দিতে পারেন, আমার সম্পাদনায় এই বইটা বের হবে। এবং তখন ভাইয়া বিশ্বাস করবেন না, 7 দিনের মধ্যে রেসিপিতে ভরে গেল আমার মেসেঞ্জার, এবং বিভিন্ন গ্রুপ গুলো আমাকে এত হেল্প করেছে, আমি 7 দিনে 100 রেসিপি পেয়ে গিয়েছি। মানে মেয়েদের মধ্যে একটা অন্যরকম স্পিরিট চলে আসলো, এবং তারপরে আমি আমার সম্পাদনায় এই বইটি বের করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100 রেসিপি, ঐতিহ্যবাহী রান্না সেরা 100 রেসিপির 100টি বই। এখানে আমি 64টা জেলা কাভার করতে পারিনি, এখানে 32টা জেলার রন্ধনশিল্পী রেসিপি দিয়েছেন। ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় খণ্ডে আমার 64টা জেলা কাভার হয়ে যাবে। এবং আমি ভাইয়া
0: একটা প্রশ্ন করি যে আপনার এটাতে আসলে কি কি ধরনের রান্না আছে, যে 100 রেসিপি, এই 100টা রেসিপির মধ্যে কি কি আছে? তার আগে একটু বলি, বগুড়া থেকে নুরশাদ জাহান দেখছেন, বগুড়া বাংলাদেশ থেকে দেখছেন নুরশাদ জাহান, আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আমাদের লিখে দেবেন। নুরশাদ জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরশাদ জাহান আমাদের বন্ধু, তিনি একটু অসুস্থ, আমরা দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আপনারা আমাদের লিখে দেবেন। আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাই সিস্টার, ধরেন আপনি তো এখন রান্না করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন যে কোন রান্নাটা মানুষের কাছে প্রশংসিত হবে, কোন রান্নাটা টেস্টি হবে, কোনটা হবে না? এবং আমি যেটা জেনেছি যে এক এক দিনের এক এক মুডের উপরও নির্ভর করে, যে আপনার মুডটা আজকে কেমন, আপনার মুড যদি আজকে ভালো হয় তাহলে রান্না ভালো হবে, মুড খারাপ হলে রান্না খারাপ হবে, আসলে কি তাই?
1: আসলে ভাইয়া সত্যি কথা বলতে, আপনি যে কাজটাই করেন না কেন সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি অনীহা অনিচ্ছা এগুলো নিয়ে যে কাজ করবেন সেই কাজ কিন্তু খারাপই হবে। রান্না, আমি যখন রন্ধনশিল্পী অবশ্যই আমার রান্নাকে ভালোবাসতে হবে, তারপরে আমাকে প্রফেশনে আসতে হবে। এটা যে কোনো প্রফেশনে গেলে তো রান্না যখন খারাপ হয়, আসলে কথাটা ঠিকই বলেছেন, ওই সময় অনেক সময় ভয় আপসেট থাকি আমরা, মন মানসিকতা ওই সময় যায় না আমাদের সাথে, যার কারণে উদাসীনতার কারণে অনেক সময় রান্নাটা কিন্তু খারাপ হয়। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, 10টা যদি রেসিপি 10 জন একই রেসিপি যদি 10 জনকে দিয়ে আপনি করান, 10 রকম কিন্তু টেস্ট আসবে, এক টেস্ট কিন্তু আসে না। হাতেরও একটা বিষয় আছে, একটা পারিবারিক ব্যাপার স্যাপার আছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসেন সেক্টরে, তো অবশ্যই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন ভাইয়া, আমি কিন্তু আমার পেজ দিয়ে শুরু করি নাহার কুকিং ওয়ার্ল্ড, ওইখানে আমার ক্যাটারিং বিজনেস দিয়ে আমি শুরু করি, কিন্তু আমার মনে হলো যে না, আমি এত ভালো সাড়া পাচ্ছি, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। আমি তখন কি করলাম, প্রফেশনাল শেফ কোর্সটা আমি করে নিলাম, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজের আন্ডারে ICI কালিনারি ইনস্টিটিউট থেকে আমি প্রফেশনাল শেফ কোর্সটা করলাম। এটাতে আমার কিন্তু অনেক লাভ হলো, রেসিপি লেখার ক্ষেত্রে প্লাস রেসিপি তৈরি করার ক্ষেত্রে। প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা।
0: তাহলে আমি একটা প্রশ্ন করি মাঝখানে, ধরেন আপনার জীবনে প্রথম রান্না কবে আপনি রেঁধেছিলেন?
1: আমার জীবনের প্রথম রান্নাটা, আমি তো কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ায় পড়ালেখা বড় হওয়া, তো আমার আসলে যখন আমার 4-5 বছর বয়স, আমার আম্মার থেকে শুনি, ওই সময় নাকি আমি আমার আম্মা যখন রান্না করতেন, আমি একটা মোড়া নিয়ে আমার আম্মার পাশে বসে যেতাম, এবং আমার আব্বু অনেক রাগ হতেন, বলতেন আমার মেয়ে কালো হয়ে যাবে, আমার মেয়ে ঘেমে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে আসা, কিন্তু আমাকে ওখান থেকে সরাতে, মানে আমি ওই আম্মার এটা দেখছি, মানে আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে তো আম্মাকে দেখে একটা ইচ্ছা ছিল ভেতরে। এরপরে যখন স্কুলে আমি প্রথম ক্লাস 5 যখন পড়ি, তখন আমি হচ্ছে

0: চাদরের।
1: আচ্ছা, আপনি নুডলস রান্না করেছিলেন আর স্যুপ রান্না করেছিলেন, এটা কত সালের কথা
0: ভাইয়া? এখন তো তাহলে আমার জন্মসালটা বলতে হবে। আসলে ক্লাস ফাইভে কত বছর ছিল জানি না, তবে হচ্ছে আমার SSC 95-তে আর আমার জন্মসাল 80, তো এখন বুঝে নেন কত বছর হতে পারে।
1: হ্যাঁ সেটাই, আপনি তো তাহলে বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে। আপনি যে রান্না করেছেন তার আগে আমি একটু বলি, আমাদের MD মোস্তফা দেখছেন, তারপরে রিয়াদ মোহাম্মদ সেতু দেখছেন, তার নুশাদ জাহান লিখেছেন, আমি রান্না করতে খুব পছন্দ করি কিন্তু এখন পারছি না, মা সব করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আপনার মাকে সালাম। আর আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে, রেডিও ত্রিতাল বাংলা USA থেকে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের জন্য বলছি যে আজকে আমরা কথা বলছি হাসিনা আনসারের সঙ্গে। তিনি একজন রন্ধনশিল্পী এবং একই সঙ্গে লেখক এবং একজন গবেষক, গবেষক বলা যায় কারণ তিনি রান্না নিয়ে গবেষণা করেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নুডলস এবং স্যুপ কেন রান্না করেছিলেন?
0: আসলে আমার এই স্যুপের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল সত্যি কথা। আমার ওই বিকেল হলে নুডলস খাবো না হলে স্যুপ খাবো, মানে নিজের যেটা ভালো লাগতো ওইটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলাম। আমার আম্মা বানাতে নিয়ে এগুলা, তো আমি চিন্তা করলাম, আমার আবার একটা ইয়ে ছিল, প্রতি শুক্রবারে আমার যে পাড়ার যে বান্ধবীরা ছিল আমার স্কুলের এবং মহল্লার যে বান্ধবীরা, তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে প্রতিটা বান্ধবীর বাসায় আমাদের বিকেলের নাস্তার দাওয়াতটা থাকতো, এবং প্রত্যেকটা
1: বান্ধবীর বাসায় ওকে
0: হতো, কিন্তু আমার বাসায় যখন হতো আমি বেশিরভাগ এই স্যুপ আর নুডলস দিয়েই চালাতাম, কারণ এই দুটো আমার।
1: তো প্রথম যেদিন রান্না করলেন সেদিন আপনার কেমন টেনশন হচ্ছিল যে আপনি রান্না করছেন, খেয়ে লোকজন কি বলবে না বলবে?
0: আসলে ওই সময় না, মানে মনের আনন্দে রান্না করেছি, আর কাঁচা হাতের রান্না সবাই তো বললো খুব ভালো, মানে খারাপ হয়নি, টেস্ট হয়েছে, আবারও খাওয়া যাবে, এবং সবাই নিল এবং ওটা শেষ হয়ে গেল, তার মানে আসলেই টেস্ট।
1: আচ্ছা আচ্ছা, তো তারপর আপনার কনফিডেন্সটা আপনার বাড়লো। তা এখন অনেকেই তো ধরেন এই ছোটখাটো করে রান্না করে, কিন্তু রন্ধনশিল্পী হওয়াটা তো একটা বিরাট ব্যাপার, আপনি কেন রন্ধনশিল্পী হলেন যে আপনি রাঁধবেন, রেঁধে খাওয়াবেন মানুষজনকে, সেই রান্না নিয়ে প্রশিক্ষিত করবেন, তাদেরকে টিচিং দেবেন, এইটা কেন আপনি করলেন?
0: হ্যাঁ, এটা হয়েছে আসলে আমার তো বিয়ে হয়ে যাবার পরে জিনিসটা আসলো, আসলে সত্যিকার অর্থে ওইভাবে। প্রথমে তো মানে মনের আনন্দে রান্না করতাম, ইচ্ছা করলো করলাম, বান্ধবীদের খাওয়ালাম, ফ্যামিলিকে খাওয়ালাম, এইভাবে। কিন্তু বিয়ের পরে যেটা হলো সেটা কিন্তু একটা দায়িত্বের কাতারে পড়ে গেল, মানে আমাকে দায়িত্ব হিসাবে রান্নাটা করতেই হবে। এবং আমি চিন্তা করলাম যেসব খাবার আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা বাহিরে খায়, রেস্টুরেন্টে খায়, সেগুলো আমি কেন বাসায় করবো না। আমি হাইজিন হ্যাজার্ড মেনটেন করে সুন্দর করে এই খাবারগুলো করতাম এবং খুব প্রশংসা পেতাম। আমার হাজবেন্ডের নিত্য নতুন খাবার খুব পছন্দ এবং উনি খুব উৎসাহ দিতেন, আর আমার বাচ্চাগুলো খুব ভালো বলতেন।
1: উনি উনি দু একবার সিক হন নাই আপনার রান্না খেয়ে, দু একবার অসুস্থ হন নাই?
0: না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত হয়নি কেউ। পরে আমার এই যে রান্নার প্রতি এত আগ্রহ দেখে আমার শ্বশুর বাড়ি থেকে ওরা ইয়ে করলো যে আমার আমার যাকে ট্রেন করাবে, বিভিন্ন রেস্টুরেন্টের শেফ যেমন জিনজিয়ান, পপাই, সিজলার্স, এই সব শেফদের বাসায় এনে আমাকে আর আমার মেজো যাকে ট্রেন করালো, এবং আমরা দুজন পর্যায়ক্রমে মানে কোনো অনুষ্ঠানে অথবা প্রতি শুক্রবারে এই রেস্টুরেন্টের খাবার গুলো তৈরি করতাম, এবং এত ভালো রিভিউ পেতাম পরিবার থেকে, তখন থেকে মানে আরো উৎসাহটা বেড়ে গেল। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার জায়ের মেয়ে, ননা সেন মেয়ে সবাই বললো যে চাচি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলেন। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইভাবে ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ততার কারণে, আর আমার ছেলেরাও আল্লাহর অশেষ মেহরবানিতে বড় হয়ে গিয়েছিল, তো ওরাও বললো কি আম্মু তুমি কিছু একটা করো, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, এখন আমরা তোমাকে হেল্প করতে পারবো। তো ওরা আমাকে এই নাহার কুকিং ওয়ার্ল্ড নামে একটি পেজ খুলে দেয় ফেসবুকে, এবং ওরাই সবকিছু করে দেয়। তারপরে তো আমি খুবই সাড়া পেলাম সবার থেকে, যারা আমার খাবার গুলো নিত তারা এত ভালো ভালো রিভিউ দিত। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এটাকে 100% ভাবে শিখবো, আমি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিব। এবং আমি যখন লেভেল 1 করি এর মধ্যে কিন্তু ভাইয়া আমার একটা লাইভ প্রোগ্রামের অফার আসে, হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে হোমশেপ থেকে আসে, যে বাচ্চাদের ইজি ওয়েতে টিফিন বানানোটা শেখানো। এবং আমি আমার কিন্তু কোর্স শেষও হয়নি, অনেকে বলবো যে তুমি

0: তোমার তো অনেক সাহস, তুমি রাজি হয়ে গেলে, তোমার তো কোর্সও শেষ হয়নি, এতগুলো মানুষের সামনে তুমি রান্না করে দেখাবা। তো আল্লাহ আল্লাহ পাক আমার ভিতরে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স এর কোনো অভাব আমার নেই। তো আমি বললাম আচ্ছা দেখা যাবে, যাই আমি রান্না করব, অসুবিধা কি, আমি শেখাবো বাচ্চাদের। আর বাচ্চাদের আমার খুবই পছন্দ, মানে বাচ্চাদের সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য মিশতে পারি। তো আমি লাইভ প্রোগ্রামটা যখন করি, আমি বিভিন্ন রকম খাবার শেখালাম যেটা পুষ্টিকর আর খুব দ্রুত টিফিনের আইটেম গুলো করা যায়। তখন ওই ওখান থেকে অভিভাবকরা এত পছন্দ করলো, তারা ওই হেডমিস্ট্রেস কে বললো আমার কাছে, তারা শিখতে চাচ্ছে। তো হেডমিস্ট্রেস আমার
1: এটা আসার পরে নাকি তখন কুষ্টিয়াতে ছিলেন আপনি?
0: এটা আমার বিয়ের পরের ঘটনা।
1: বিয়ের পরের ঘটনা। আচ্ছা, এমনি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আসলে রান্নার ধরন কিরকম? আপনি তো কুষ্টিয়ার মেয়ে, তাই না? আর কুষ্টিয়ার মানুষের রান্নার ধরন কিরকম? ওরা কি ঝাল বেশি খায় নাকি আপনার ওই ধরনটা কিরকম, একটু একটু কি আলাদা নাকি একই রকম?
0: হ্যাঁ, মানে আমাদের পারিবারিক রান্না যেটা দেখেছি, আমার দাদি বা আমার চাচি, আমার আম্মারা রিচ ফুডটা খুব বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই। ইন্ডিয়া যেহেতু আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, কুষ্টিয়া আর কলকাতা তো পাশাপাশি, তো যার কারণে ওই দিকের যে খাবার গুলো একটু বেশি চলে, যেমন নিহারি, পায়া, রোস্ট, কোরমা, এগুলা খুবই মানে পপুলার ওইখানে। তো এইগুলা রিচ ফুডটা বেশি আমরা পেয়েছি। আর তাছাড়া ওই যে মেথি গোস্ত রান্না, তারপরে মানে এই ধরনের রান্না আর কি খুব বেশি চলতো। আর ঝালটা খুব বেশি খায় না আমাদের এলাকায়, আমি ঝালটা খুব বেশি পাইনি, মিডিয়াম ঝাল, আর মশলা কম খায়। সবজিটা খায় সবাই পছন্দ করে, ডাল জাতীয় খাবার খুবই
1: আচ্ছা,
0: চলে আমাদের।
1: একটু আমি বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা একটু লিখে দেন যে আপনাদের এলাকার রান্না কিরকম, ঝাল কেমন খান বা খান না। যেমন নুসরাত জাহান যদি বগুড়াটা লেখেন, ইয়াসিন সরকার তিনি দেখছেন বলেন যে নরসিংদী নবীপুর থেকে দেখছি। হ্যাঁ ইয়াসিন, শুভকামনা যে সবাই কিরকম রান্না খায় যারা দেখছেন তারা একটু লিখে দিতে পারেন যে কে কোত্থেকে দেখছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় শিল্পী, রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তারপর আপনার 11th ইন্টারন্যাশনাল পোলট্রি কুকিং কন্টেস্ট, সেখানে টপ টেনে ছিলেন। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বোধহয় আমার মনে হয় কিছুটা ডিসকানেক্টেড হয়েছেন, আমরা এর মধ্যে একটু জেনে নেই। তারপরে তিনি একজন নারী শিল্প উদ্যোক্তা, তিনি একই সঙ্গে আপনার ওই অন্যদেরকে নিয়েও, অন্য নারী উদ্যোক্তাদের নিয়েও তিনি কাজ করেন। একটা বই প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী রান্না হিসেবে, যেখানে 100 নারী উদ্যোক্তাকে নিয়ে, 100 নারী উদ্যোক্তার রেসিপি নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। দাম হচ্ছে আপনার 260 টাকা, বেহুলা বাংলা এটা প্রকাশ করেছে। তার বগুড়ার মানুষ ঝাল খায়, নুসরাত লিখেছেন। অন্যান্য এলাকা যারা দেখছেন তাদের রান্নাকে কিরকম ঝাল খান সেটা একটু লিখে দেন। আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা আপনাকে আবার পেয়েছি। আমরা কথা বলছিলাম ঐতিহ্যবাহী রান্না নিয়ে। হাসিন আনসারের বাবা আনসারউদ্দিন আহমেদ রাজা মেম্বার নামে খুবই পরিচিত ছিলেন উনি কুষ্টিয়াতে। আর পাশাপাশি তার হাজবেন্ড উনি একজন হোমিও মেডিসিন ডক্টর। তো আপনার বাবা একজন পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড একজন ডক্টর, আপনি রন্ধন শিল্পী, আপনার দুই সন্তান একজন হাসনাইন আর একজন হাসনাত, তারা কি হবে, তারা কি বলে?
0: হ্যাঁ, বড় ছেলে তো সিএসসি তে আছে, তো কম্পিউটার নিয়েই ওর পড়ালেখা, আর ও খুব পছন্দ করে এই বিষয়গুলা। আর ছোট জন যে আছেন উনি বিবিএতে আছেন।
1: এখন আপনাকে যদি আমি একদম স্ট্রেট প্রশ্ন করি, রান্না কেন মজা হয়, আপনার উত্তর কি হবে?
0: রান্না মজা হয় তার কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে জিনিসটাকে করলে অবশ্যই ওটা টেস্টি হবে। এবং আপনি কার জন্য রান্না করছেন সেটার একটা বিষয় আছে, যে স্পেশাল কারোর জন্য রান্না, অটোমেটিক রান্নাটা একটু স্পেশালই হয়, কারণ তখন আমাদের ব্রেনে ওটা চলে যে হ্যাঁ এটা কিভাবে আরো স্পেশাল করা যায়। আমাদের ব্রেন যা বলে আমরা কিন্তু তাই করি। আমরা
1: যখন দেখেন আপনার আপনার কোন দিনের রান্না
0: আপনার কোন বলে যে ওকে তোমার ভালো লেগেছে।
1: আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, ধরেন আপনার কোন একদিন আপনি রান্না করে আমাদের
0: খাওয়াচ্ছেন।
1: হ্যাঁ, আমি তো কথা বলছি, আপনার এখানে বোধহয় মিউট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। তো আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার হচ্ছেন আপনার একজন রন্ধনশিল্পী। তো আপনার এই যে রান্না, রান্না আসলে আপনারা কে কোন ধরনের রান্না পছন্দ করেন? যেমন হ্যাঁ নুরশাদ জাহান, আমরা শুনতে পাচ্ছি আপনার কথাটা, আমরা শুনতে পাচ্ছি আপনার লেখাটা শুনতে পাচ্ছি, আপনার ধরেন আমার পার্সোনালি আমার খুব পছন্দ হচ্ছে ঝাল রান্না, ঝাল রান্না। তো ঝাল রান্নার ক্ষেত্রে দেখা যায় যে খুবই আপনার খুবই আমার বাচ্চারাও খুব ঝাল রান্না পছন্দ করে, মিষ্টি আমার একটু কম পছন্দ। জায়দা সরকার, ইয়াসিন সরকার লিখেছেন, দুজনের কথা শুনতে পাচ্ছি, জায়দা সরকার লাকি লিখেছেন, দুজনের কথা শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছিলাম আমরা তখন। তো এখন আপনি বলেন যে এই যে জায়দা সরকার লাকি, উনি আমার খালা, ওনার রান্না খুবই টেস্টি হয়। তো আপনি আমাদেরকে বলেন যে আপনার আপনি যখন যদি আমাদেরকে রান্না করে খাওয়ান এবং সেই রান্না যদি টেস্টি না হয় তাহলে আমরা ধরে নিব যে আমরা স্পেশাল না, কারণ স্পেশাল হলে তো আপনি রান্না ভালোই হতো। এবং কোন রান্নাটা কিভাবে, একটা তো হচ্ছে যত্ন, যার রান্না ভালো হয় না সেও তো যত্ন করেই রান্না করেন, কিন্তু আপনি কোনটা বুঝতে পারেন যে আজকের রান্নাটা মজা হবে, এটা কি আপনি ফিল করেন?
0: হ্যাঁ, ফিল তো করি যে আজকে খুব বেশি ভালো হচ্ছে রান্নাটা, আবার একটা মোটামুটি রান্না হয়, অনেক সময় কালার স্মেল দেখে কিন্তু অনেক কিছু আইডিয়া করা যায়। আর প্রতিটা রান্নারই কিন্তু একটা মেথড আছে ভাইয়া, প্রতিটা দেশের একটা কুকিং আছে, একটা মেথড আছে, ওই মেথডটা আপনাকে আসলে জানতে হবে। ওই জন্যই আমি বলি যে কিছু পড়ালেখা করে আসা উচিত। আপনি যখন মেথডটা পুরোপুরি জেনে যাবেন সেখানে আপনার ভুল হবার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি তো এটা একটা সূত্রের মতো, আপনি তো এটা বুঝেই পড়েই আসলেন, জেনে শুনে আসলেন। আমরা কিন্তু অনেকেই বাসায় বলি যে হচ্ছে আমরা কেন রান্না শিখবো, কেন এত টাকা খরচ করে এই কোর্স গুলো করবো, আমাদের নানি দাদি খালা মার থেকে তো আমরা অনেক রান্না শিখি, কিন্তু আসলে সেটা না। কারণ কি, প্রতিটা দেশের একটা কুইজিন আছে এবং একটা মেথড আছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে টিউশনের নাম দিয়ে যেমন তেমন করতে পারবেন না। যেমন রান্নারা কিন্তু একটা গ্রামার আছে, যেমন আমরা সরেও সরেয়া ABCD কিন্তু বাসায় যে শিখি, আমরা কিন্তু স্কুলে তাহলে তো আমাদের দরকার নেই যাওয়ার, আমরা তো বাসায় শিখছি, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার জানার জন্য, শিক্ষা নেয়ার জন্য। তো ঠিক তেমনই রান্নারও তো একটা গ্রামার আছে, সেটা জানার জন্য আমাদের অবশ্যই কোর্স গুলো করতে হবে এবং
1: পড়লে। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার প্রিয় রান্না কি, এটা আমরা শুনবো, আপনার কোন খাবারটা পছন্দ, তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের জান্নাতুন নাইম দেখছেন নিউ জার্সি থেকে, তারপর শহীদ লস্কর ভাই তিনি দেখছেন মিডল ভিলেজ থেকে, আপনার দেখেন আপনার এই অনুষ্ঠানটা আজকে একই সঙ্গে নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মিডল ভিলেজ, আপনার বোস্টন, তারপর আপনার ডালাস, সব জায়গা থেকে তারা দেখছেন আমাদের একই সঙ্গে, এখন 75 জন লোক দেখছেন আমাদের প্রত্যেকটা, আমাদের রেডিও এবং আমাদের পার্সোনাল যে পেজগুলো সেগুলোতে আমাদের এটা অন এয়ার হচ্ছে। আপনার প্রিয় রান্না কোনটা, আপনি কি খেতে পছন্দ করেন?
0: বেসিক্যালি আমি ভর্তা জাতীয় খাবার খুবই পছন্দ করি, আমাদের দেশীয় যে ভর্তা গুলো আছে আমার খুবই ভালো লাগে। আপনি যদি বিরিয়ানি এক সাইডে দেন আর ভর্তা দেন, আমি কিন্তু ভর্তাটাই বেশি খাবো, বেশি ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। আর একটা খাবার আমার ভালো লাগে, সেটা হচ্ছে চাইনিজ ফুড, আমার খুবই ভালো লাগে, মানে এই দুইটা খাবার পেলে আমার আর কিছু লাগে না।
1: ওকে ওকে, কিন্তু ধরেন আপনাকে যদি রান্না করে খাওয়াতে বলা হয় আপনি কোনটা রান্না করে খাওয়াবেন?
0: আমি অবশ্যই রিচ ফুডটাই খাবো এবং চাইনিজ আইটেমই খাবো।
1: কেন কেন?
0: আসলে এটা আমার হাতে খুব ভালো আসে।
1: আচ্ছা, চাইনিজ রান্না।
0: ওকে, আর একটা ভালো হয় সেটা হচ্ছে কেক, এটা যদি কেউ যদি সুইট আইটেম, ডেজার্ট টাইপের বা সুইট আইটেম খেতে চায়, আমি অবশ্যই কেক তৈরি করবো এবং চকলেট কেক।
1: ওকে ওকে, নাইস। আমাদের রিয়াদ আহমেদ সেতু তিনি দেখছেন বগুড়া থেকে, ইয়াসিন সরকার কেমন আছেন ভাই লিখছেন, উনি তো ওনারটা তো জানাই গেল, দুজনের কথা শুনতে পাচ্ছি আমরা। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে আপনার বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, সেন্ড মানি, আপনি যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করতে গেলে ওয়ার্ল্ড রেমিটের হেল্প নিতে পারেন, ওয়ার্ল্ড রেমিটের অ্যাপটিও আপনি নামাতে পারেন। এখন আপনাকে যেটা বলছি, ধরেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বা আমাদের মতো যারা, তাদের জন্য আপনি একটা সহজ রান্না বলেন, কারণ আমি তো ধরেন আমার রান্না মানে হচ্ছে ডিম ভাজি করা আর হচ্ছে আপনার নর্মাল ভাত সিদ্ধ করা, ভাত আপনার মার্গালতে গিয়ে কিন্তু হাত টাত পুড়ে ফেলার মতো অবস্থা, ফলে আপনি আমাকে একটা সহজ রান্না দেন, যেই রান্নাটা বাসায় কেউ না থাকলে আমি একটু রান্না করে খেতে পারবো, বলেন।
0: হ্যাঁ, আমি খুব সহজ একটা রেসিপি আপনাকে বলি, খুব বেশি আপনাকে কষ্ট করা লাগবে না। আমি একটা চিকেনের আইটেম বলি, কারণ আমরা তো ভাতটা অনেক সময় ওটা গলতে একটু সময় লাগে, কিন্তু চিকেন তো আর ওইটা লাগে না। তো চিকেন যদি আমরা খুব সহজে ফ্রাই করতে চাই বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে, তো চিকেনটাকে ফার্স্টে আমরা সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে কাটার পরে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে সেটার ভেতরে আমরা একটু আদা রসুন গুঁড়া দিতে পারেন, অথবা ছেঁচা দিতে পারেন, অথবা বাটাও ইউজ করতে পারেন, মানে পেস্টটা। আদা রসুন দিলেন, আর একটু শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ একদম মিহি কুচি করে ওর মধ্যে দিলেন, এবং একটু সয়া সস দিলেন, আর একটুখানি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি সব চাইনিজ রান্নাতেই, তাহলে আলাদা একটা টেস্ট আসে। এবং ওর মধ্যে আমরা যেহেতু টেস্টিং সল্ট ইউজ করি না, এটা শরীরের জন্য খুবই খারাপ, তো আপনি সেক্ষেত্রে চিনি দিবেন আধা চামচ, বা অনুযায়ী, হ্যাঁ, চিনি দিলে একটা আলাদা বাড়তি টেস্ট আসে। তো চিনি দিলাম, আর হচ্ছে ওটার ভেতরে আমি একটু গরম মশলা পাউডারটাও দিলাম, আর সয়া সস তো বলেছি। আর একটা সস আছে, সেটা হচ্ছে ওয়েস্টার সস, এটা দিলে বাচ্চারা খুবই লাইক করে, খুব সুন্দর একটা টেস্ট হয় এবং সফট হয় চিকেনটা। তো যখনই আমরা সস দিব, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সল্টটা মানে লবণটা একটু কম দিতে হবে, কারণ বিভিন্ন সসে কিন্তু লবণ দেয়া থাকে। তো এই সমস্ত, হ্যাঁ, এগুলা দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে রাখবো। আপনি যতক্ষণ মাখিয়ে রাখতে পারেন আধা ঘন্টা রাখলে ভালো, আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাও সমস্যা নেই। আর আমরা আলাদা একটি বাটিতে ফ্লাওয়ার মানে ময়দাটা নিব, ময়দার মধ্যে আমরা একটু বেকিং পাউডার দিতে পারি, আর না দিলেও সমস্যা নেই। ওইটার মধ্যে একটু লবণ, একটু চিনি, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমরা ওই আদা রসুন, যদি গুঁড়া থাকে তাহলে গুঁড়াটা দিবেন, দিয়ে জিনিসটাকে সুন্দর করে আমরা মিলিয়ে নিব। আর একদিকে আমি একটি পাত্রে পানি রাখবো, আর ওই পানির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নিব। আমি ওই চিকেনটাকে ফার্স্টে ওই ময়দায় গড়িয়ে, তারপর হচ্ছে ওই পানির মিশ্রণ যেটা ডিম দিয়ে আমি ফেটিয়ে রেখেছি সেটাতে আমি একটু দিলাম, আবার আমি ময়দায় গড়িয়ে আমি ওটাকে ডিপ ফ্রাই করব তেলে। এবং তেলে যখন আমি ফ্রাই করব, ফার্স্ট তো তেলটা খুব জোরে আছে, আমি ওটাকে গরম করে নিব, এবং যখন ওটা দিব আমার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। এবং
1: তাহলে আমি যদি একটু রিকল করি, একটু যদি রিকল করি, মনে করেন আমি ফার্স্টে আপনার চিকেনটা কেটে পানিটা ছেড়ে নিলাম, তারপর তার মধ্যে একটু আদা ছেঁচা অথবা আদা বাটা দিলাম, দিয়ে তার মধ্যে আপনার একটুখানি আপনি বললেন লেবু যদি দেওয়া যায়, মিহি করে কেটে যদি মরিচ দেওয়া, কাঁচা মরিচ দেওয়া যায়, তারপর একটু হালকা হলুদ এবং হালকা মরিচ দিয়ে, তারপর সেটাকে আমরা একসাথে ডিম ফেটে নিচ্ছি, আর জায়গায় ময়দা রাখছি, একটুখানি সয়া সস, হ্যাঁ, এবং সেটা দিলে একটু লবণটা কম দিতে হবে, একটু চিনি দিতে হবে। এই চিনিটা কেন?
0: গরম মশলা পাউডার সামান্য দিতে পারেন।
1: আচ্ছা,
0: গোলমরিচ পাউডারটা, এটা আমি বলতে ভুলে গিয়েছি, গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো, আপনি গোলমরিচ পাউডারটা ইউজ করতে পারেন, এটা একটা সুন্দর স্মেলও আসবে।
1: আচ্ছা, তারপরে এটা আপনার আটার মধ্যে গুলে সেটা আটার মধ্যে ইয়ে করে তেলে ভাজতে হবে।
0: হ্যাঁ, আটার মধ্যে দিব, তারপরে ওই যে আপনার যে ডিমটা পানিতে ফেটিয়ে রেখেছিলাম,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: হবে, তারপরে আবার ময়দার মধ্যে গড়িয়ে, তারপরে দেন আমরা ওটাকে ফ্রাই করব। আচ্ছা,
1: ডিমের মধ্যে এ করে ময়দার মধ্যে দিতাম, হ্যাঁ
0: হ্যাঁ, যখন ওটা সুন্দর একটা কালার চলে আসবে, এবং নামানোর আগে কিন্তু আমরা চুলার আঁচটা অনেক জোরে দিব। কেন দিব? যে ওই যে জোরে আছে, ভেতরে যে অয়েল গুলো আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে চিকেন থেকে, এবং ওটা তখন আমরা তুলে একটা টিস্যুর উপরে রাখবো, মানে যা তেলটা জমা বাড়তি যদি থাকে ওটা টিস্যুতে সোক করবো, সো খুব একটা শরীরের ক্ষতি হবে না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমি পারবো। তবে একজন লিখেছেন যে বাসায় কেউ না থাকলে সবচেয়ে সহজ হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা খাওয়া যায়। এমডি জালাল বেলি রোড থেকে দেখছেন, হাসিনা আক্তার মুন্না তিনি দেখছেন কেএসএ থেকে, ভালো খাবার মানে নরসিংদী। ইয়াসিন সরকার লিখেছেন ভালো খাবার মানে নরসিংদী। নুসরাত জাহান মুরগি ভাজা চিকেন ফ্রাই। হ্যাঁ, তো এখন ধরেন এই যে রান্নাটা আমি করলাম, কিন্তু এর মধ্যে ক্যালোরি কতটুকু, বা আমি খাওয়ার পরে আমার কতটুকু ক্যালোরি গেইন করছি বা কতটুকু আপনার গেইন করছি না?
0: এটার সাথে যেহেতু আমি লেবুর রস দিয়েছি, তো এখানে তো অবশ্যই শরীরের জন্য ভালো হবে, এবং সাথে আপনি সালাদ রাখবেন, সালাদ রাখলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে।
1: ওকে ওকে, আচ্ছা, আমরা আমরা কিন্তু 30 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আর 10-15 মিনিট আমরা সময় পাবো। তার আগে আপনি বলেন যে এই যে আমাদের যারা দর্শকদের মধ্যে আছেন, আমাদের শহীদ লস্কর ভাই উনি ভালো রান্না করেন, অনেকেই যারা দেখছেন তারা ভালো রান্না করেন, আপনি যদি রান্নার একটা টেকনিক বা একটা সবচেয়ে সহজ শর্ত হয় যে এই সূত্রটা জানা থাকলে রান্না ভালো হয়, সেটা আপনি একটু বলেন, কারণ আমি না হয় রান্না পারি না, কিন্তু যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রান্না করেন, আমি যাদের দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, সূত্র বলতে রান্না হচ্ছে প্রথমেই হবে আপনার যে হাতটা আছে,
1: হ্যাঁ
0: সেটা নিট অ্যান্ড ক্লিন, এবং এই যে নখ, নখ গুলো যে আমাদের বড় বড় থাকে এই জিনিসটা একটু বুঝতে হবে। নখ আমাদের একদমই ছোট রাখতে হবে, এবং হাত হ্যান্ড ওয়াশটা সবচেয়ে বড় একটা জিনিস। এই জিনিসটা করার পরে আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকেই আমি বড় করে দেখছি এখানে।
1: আচ্ছা
0: এরপরে আপনি যে জিনিসটাই রান্না করেন সেটা অবশ্যই, যেমন সবজিগুলোর ব্যাপারে একটা টেকনিক বলি আমি, সবজিগুলো কখনোই আপনারা কাটার পরে ধুবেন না, ধুয়ে তারপরে কাটবেন, তাহলে ভিটামিনটা কিন্তু থাকে। হ্যাঁ, আবার অনেক সবজি আছে, শাক আছে, যেটা হচ্ছে ঢেকে রান্না করলে কিন্তু ওটার কালার নষ্ট হয়ে যায়, ওটা ঢেকে রান্না করা যাবে না। তো এরকম কিছু কিছু জিনিসগুলো আছে যেটাতে মানে রান্নাটা আরো ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে ঝালটা, যেটা মানে ঝালটা খুব বেশি যদি ঝাল দিয়ে ফেলেন তখন কিন্তু ঝাল কমানো যায় না, আর যদি ঝাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওর মধ্যে আপনি পেঁপে বা আলু দিয়ে দিতে পারেন, তাহলে ঝালটাও কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে লবণটা প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, কারণ লবণ পরে কমানো একটা মুশকিল থাকে, এই জন্য লবণের পরিমাণটা বুঝে নিতে হবে। আর যদি আপনি পোলাও রান্না করেন সেক্ষেত্রে আমি বলবো পোলাও এর সাথে কিন্তু হলুদ দেয়া আইটেম গুলো যায় না, যেমন ঝাল মাংস যদি হলুদ আনা মাংস আপনি পোলাও এর সাথে পরিবেশন করেন ওটা কিন্তু ভালো দেখতে তো লাগবে না, টেস্ট ওইভাবে আসবে না। তো আমরা যখন পোলাও জাতীয় বিস্কুট জাতীয় খাবার করবো তো চেষ্টা করবো হলুদ জাতীয় জিনিসটা কমিয়ে দিতে, মানে সবজি রান্না করি না কেন পোলাও এর সাথে হলুদটা আমরা না দিই, তাহলে ওইটা খেতে সুস্বাদু লাগবে, ভালো লাগবে।
1: আচ্ছা তাহলে আমি একটা প্রাথমিক প্রশ্ন করি, আমরা যাদেরকে জানি আমাদের আত্মীয় স্বজন, ম্যাক্সিমাম দেখা যায় বিয়ের পরে তারা ভালো রাখতে শুরু করে, আপনি তো বিয়ের পরে ভালো রাখতে শুরু করেছেন, তা আপনার বিয়ের পর পর আপনি যখন প্রথম রাঁধলেন আপনার আপনার হাজবেন্ড তখন খেয়ে কি বলেছিলেন আপনার, প্রথম আপনি রান্না করলেন তাদের জন্য বিয়ের পর পর?
0: হ্যাঁ, আমি প্রথম রান্না করি মানে পুরো সংসারের দায়িত্বই তো নিজের উপরে ছিল, কারণ আমার আলাদা সংসার ছিল, তো দৈনন্দিন রান্নাগুলোই করতাম, এবং উনি অনেক উৎসাহ দিত, আসলে ওনার উৎসাহে কিন্তু আজ আমি রন্ধনশিল্পী হতে পেরেছি। উনি যদি আমাকে উৎসাহ না
1: প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলেন, প্রথম দিন রান্না করার পরে, যেমন ধরেন আমি আমি আপনাকে বলি আমার আমার বিয়ের পর পর আমার ওয়াইফ একদিন রান্না করে নিয়ে বসে আছে, তখন আমি প্রথম আলোতে কাজ করতাম, সাংবাদিকতা করতাম, এবং রাতে যখন আমি রাত্রে 1টা 1টার দিকে বাসায় ফিরেছি দেখলাম যে তিনি আমার জন্য খাবার নিয়ে বসে আছেন, এবং খাবার দেওয়ার পর আমাকে দিয়ে বললেন যে মজা হয়েছে না, তা আমি খেয়ে বললাম হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু মনে মনে ভাবলাম যে বাকি জীবন খাবো কিভাবে। আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলেন।
0: আল্লাহর অশেষ মেহেরবানিতে মানে এরকম না, আমারটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল বলে উনি মানে উনি এমনি সরাসরি প্রশংসা করে না কখনো, মানে আড়ালে করে আমার হাজবেন্ড, কিন্তু আমার প্রথম রান্না ছিল দুপুরের খাবার যেটা আমি করেছিলাম সেটা ছিল মাছ, মাছ ডাল ভাত আর সবজি। তো মাছটা প্রথমে উনি নিল, সবজিটা নিল না, এবং মাছ খাওয়ার পরে আমাকে বললো যে না, আমি জিজ্ঞেস করলাম যে এটা চলবে কিনা মানে ভালো ভালো হয়েছে, উনি বললো না চলবে, ভালো চলবে, এবং দেখলাম যে উনি বেশ অনেকটা তরকারি নিল, তার মানে আসলে ভালো হয়েছে। এরপরে উনি আমাকে উৎসাহ দিতেন, বলতেন যে হচ্ছে এই রান্নাটা আমার পছন্দ, ওই রান্নাটা পছন্দ, আমার মা এটা করতেন ওইটা, মানে ওনার মা খুব ভালো একজন রাঁধুনি ছিলেন, বোঝাতে তো উনার কথাতে, আমি আমার শাশুড়িকে পাইনি আমার দুর্ভাগ্য, না হলে আমি আরো অনেক রান্না শিখতে পারতাম। তো ওইভাবে আমি বুঝতাম যে না উনি আসলে একটু অন্যরকম রান্না পছন্দ করে, তো উনার ওই উৎসাহে আমি আসলে বিভিন্ন জায়গায় কোর্স করি এবং শিখি, আর ওই যে রেস্টুরেন্টের শেফ যে আমাদেরকে শিখালো এটাতে আমাদের
1: ভালো, ধরেন বাকি জীবন মানে আপনার রান্না খাওয়ার চাইতে আপনাকে ভালো মতো ট্রেন আপ করে নেওয়া কিন্তু ভালো, তাই না?
0: জি
1: হ্যাঁ সেটাই। যাক, আপনার এখন আপনি আমাদেরকে বলেন যে আপনার এই যে এখন আপনি কি কি নিয়ে ব্যস্ত, আপনি তো একই সাথে কুকিং অ্যাসোসিয়েশনের পিঠা প্রতিযোগিতা চতুর্থ হয়েছিলেন, তা আমার এখানে লেখা আছে অনেক অনেকগুলো, যেমন 11th ইন্টারন্যাশনাল আপনার পোলট্রি কুকিং কন্টেস্টে আপনি টপ 10 ছিলেন, তারপর আপনি AGEF এর নারী শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি আছেন, আবার পাশাপাশি আপনার 2 ছেলে তারা কাজ করছে, হাসনাইন এবং হাসনাত। আপনি আপনার সামনের পরিকল্পনা কি, আমরা এটা আলোচনা করতে চাই।
0: সামনে হচ্ছে আমার ইচ্ছা যে আমার এই নাহার কুকিং ওয়ার্ল্ডটা পুরো বাংলাদেশে শাখা প্রশাখা করা, ছড়িয়ে দেয়া, এবং আমি এই যে ঐতিহ্যবাহী রান্নার যে 100 রেসিপির একটা উদ্যোগটা নিয়েছি এবং মেয়েদের থেকে এত সাড়া পেয়েছি যে দ্বিতীয় বইটা আমার মোটামুটি 100 রেসিপি কমপ্লিট এবং ওটা প্রেসেও চলে গিয়েছে, এবং তৃতীয়টার রেসিপি 100 হতে আর 37টা মতো রেসিপি বাকি আছে। তো এটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা যে আমি এটা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম অনেক খণ্ড বের করি, যেন কেউ যখন রিসার্চ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে, তখন যেন আমার বইটাকেই সবাই আগে চুজ করে এবং দেখে যে কি রেসিপি আছে। তো ওইটাই ভাইয়া, এমন কিছু করতে চাই যে আমি না থাকি কিন্তু আমার কাজ যেন কথা বলে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, আমার খুব ইচ্ছা পথ শিশুদের নিয়ে কাজ করার, এবং সমাজে যারা অবহেলিত নারী, বিধবা, অসহায়, যারা নিজে কিছু করতে পারে না, তারা কে কোন কাজে পারদর্শী সেই কাজটাকেই আমি তাদেরকে ট্রেন আপ করিয়ে সেটার উপরেই তাদেরকে আমি একটা উদ্যোক্তা হিসাবে আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাই। আমার এটা খুব ইচ্ছা, আপনারা দোয়া করুন।
1: সেটাই অবশ্যই, আপনি আপনার সামনের দিনগুলো সুন্দর হোক এটা আমরা চাই। আর এখন তো বাংলাদেশে একটু করোনার প্রকোপ আছে, সবাইকে একটু সাবধানেই চলতে হবে, হাত হাত না ধুয়ে চোখ কান নাক মুখ কোথাও হাত দেওয়া যাবে না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। তো আপনার আপনার সবকিছু মোটামুটি আমরা জানতে পারলাম। আপনার পরবর্তী সময়ে আপনি যেটা বললেন নাহার কুকিং, নাহার কি আপনার ডাক নাম?
0: নাহার আমার, হ্যাঁ আমার নিকনেম নাহার।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা আপনার তার কুকিং বা তার সেই তার রান্না করার রেসিপি আপনার এখানে দিতে চায়, তারা কি করবে? কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকে তারা কি করবে? আরেকজন বলছেন যে আমি বেকিং শিখতে চাই, আমাকে কিছু টিপস দেন।
0: সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার ওভেন, ওভেনটা যদি আপনি খুব ভালো মানের একটা ওভেন থাকে আপনার, ইলেকট্রিক ওভেন দিয়ে বেকিংটা খুব বেশি ভালো হয়। তো ইলেকট্রিক ওভেনে তাপমাত্রাটা সঠিক থাকতে হবে, এবং অনেকেই কিন্তু বলে যে আমার কেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না কেন, এরকম আমার অনেক ছাত্রীরা এরকম প্রশ্ন করে। তো আমি সেক্ষেত্রে একটা টিপস আপনাদের দিতে পারি, ওভেন থেকে যখন আপনি কেকটা বেক করার পর নামাবেন, নামানোর পরে আপনাকে অবশ্যই পিপি পলি মানে ওই যে পাতলা যে পলিগুলো আছে সেটা দিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে ওটাকে আপনাকে দুই একটা ফুটাও করতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে যায়। ওই গরম অবস্থাতে আপনাকে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে, তখন কি হবে ওই ভেতর থেকে জিনিসটা সফট হয়ে যাবে। আর আপনি যদি বাতাসে খোলা রাখেন আপনার কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে, তখন ওই ইয়েটা আর আসবে না, ময়েশ্চারটা আর থাকবে না। তো এটা একটা টিপস আছে কেক ভালো হবার এবং সফট হবার এবং ময়েস্ট। আমার কেক গুলো যারাই নেয় তারাই বলে যে না খুব ময়েস্ট সফট।
1: আপনার ঢাকা থেকে আমরা কিভাবে আপনার কেকের অর্ডার দিতে পারবো?
0: হ্যাঁ আপনি তো নিউইয়র্কে,
1: না ঢাকা থেকে যারা ঢাকায় থাকছেন যারা দেখছেন তারা কিভাবে আপনার আপনার কেকের অর্ডার করবে? কোন ফোন নাম্বার কোন লিংক?
0: তারা আমার পেজে নক দিতে পারেন, নাহার কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ, সেখানে আমার মেসেঞ্জার আছে এবং সেখানে আমার মোবাইল নাম্বারও আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমার
1: মোবাইল নাম্বার
0: 01880893868 01880893868।
1: ওকে, আমি এই যে আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়েছি, ফলে আপনারা সেখান থেকে নাম্বারটা পেয়ে যেতে পারেন, যেভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের নাহার কুকিং ওয়ার্ল্ড এর আমাদের রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমরা প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেলেছি।
0: আছে, আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই যে এতক্ষণ যারা আমাদেরকে দেখছেন, শুনছেন এবং কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। এখন করোনা যেহেতু, তো আমাদের এখন অনেক কিছু বেছে চলতে হবে, যেমন যে খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা সেই খাবারগুলোই চুজ করব। খাবার চুজের ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেক সতর্ক হতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছে। আরো একটা কথা আমি বলতে চাই ভাইয়ার উদ্দেশ্যে, যে শামীম ভাইকে কিন্তু আমি অনেক আগের থেকে আমরা চিনি, কারণ উনি একজন খুব ভালো উপস্থাপক। আমরা যখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে যখন ওনার অনুষ্ঠান গুলো দেখতাম, আমরা ভাইয়ার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার বচন ভঙ্গি, মানে আমরা এতটাই মুগ্ধ হতাম যে আমরা একদম মূর্তির মতো তার কথাগুলো শুনতাম। এবং ভাইয়া কিন্তু আমাদের অনেক আগে থেকে খুব প্রিয় একজন মানুষ আমাদের কাছে, এবং শুধু আমার কাছেই না, আমার পুরো ফ্যামিলির কাছে। আমরা অনেক আগের থেকে ভাইয়ার অনুষ্ঠান গুলো দেখতাম এবং এখন খুব মিস করি। আমরা চাই ভাইয়া আবার আসুক আমাদের বাংলাদেশে, সেই কথা
1: অবশ্যই অবশ্যই আসবো। আর আপনাকেও খাওয়াতে হবে, কারণ আপনি অনেক প্রশংসা করলেন।
0: ডাক্তার আমার খুবই ভালো লাগে ভাইয়া, আসলেই ভাইয়া, কারণ উনি কিন্তু ওখানে থেকেও আমাদেরকে হেল্প করেন এবং উনি প্রমাণও দিয়েছেন সেগুলোর। আমি চাই যে ভাইয়া এভাবে আমাদের পাশে থাকেন।
1: সেটাই সেটাই অবশ্যই, ভালো থাকবেন সিস্টার, আবার দেখা হবে। সবার সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, শুভ সকাল, শুভ দুপুর, কারণ কোথাও না কোথাও সকাল দুপুর রাত্রি। আবার দেখা হবে, বাই,
0: আল্লাহ হাফেজ।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলির চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
0: মরুময় দীর্ঘ তিয়াশার মাঠে, ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গ্রহ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদা বলি,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্চল।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

0: জননী জন্মভূমি, তুমি তো স্বর্গের চেয়েও সুখময়, তুমি তো পরম সোহাগে কোলে তুলে নাও।
1: তৃষ্ণায় জল দাও, ক্ষুধায় আহার, কষ্টে ভালোবাসা দাও, হতাশায় স্বপ্ন দেখাও।
0: তুমি ডাকলে যেখানেই থাকি ছুটে যায়, আহা মন আকুল করা কত মধুর সে ডাক।

0: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
1: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র। কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে। উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে।
0: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো, আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

0: শত বছরের বেদনার অশ্রু মুছে হেসে ওঠে স্বদেশ আমার।
1: স্বজন হারানো শোক বুকে নিয়ে মুক্তির সুখে ভোলে বিগত বেদনা।
0: আজ শুধু গান, শুধু আনন্দ, হাসি হুল্লোড়।
1: আজ কোনো কান্না নয়, বিজয়ের দিন আজ। মা, তুমি ভুলে যাও শোকের সব কষ্ট।

0: নদী, ও নদী, নদী রে নদী, কোথা যাস তুই? তুই কাকে নিয়ে যাস? সে কি খোকা?
1: দুঃখিনী মায়ের বুক খালি করে যায় সে কোথায়? খোকা কি যুদ্ধে যায়? মুক্তিযোদ্ধা খোকা বীর বেশে ফিরবে কবে? মানে না মায়ের মন, নদী যায় বয়ে।

আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল, আমার মিটিল না প্রাণীর যাতনা। আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা, তাই ব্যথার বেথিক

মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, কেবল এই চামড়াটুকু বাদ রেখেছে।

বছর আর কত পারা যায়, শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রখন না, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিংবা কোনো সম্পর্ক টম্পর্ক পাতালে পরে হয়তো মিলতে পারে নয়তো মেলে না, বলো পালাই কোথায়।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা। বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো হয়?

0: জানেন ধরুন আপনি দেখছেন এখন রেডিও ট্রিপল বাংলা ইউএসএ, এবং আপনাদের সাথে আছি আমি স্বর্ণলতা, আমার সাথে আছে বরাবরের মতো সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি, যার অনেক গানই আমাদের পছন্দ। আর যদি উল্লেখযোগ্য থাকে, যেটা আমার বেশি পছন্দ, আই নো দ্যাট আর সবার পছন্দ, আমি তো ভালানা ভালালয়া থাকি, আর অসংখ্য গান আছে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং আপনারা অনেক ইনবক্স করেছেন যে এটা যাতে কন্টিনিউ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দুজন আবার একত্রিত হয়ে সময় বের করে চলে এসেছি আপনাদের জন্য। রাব্বি ভাইয়া, কেমন আছো তুমি?
1: একদম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আমি তো বরাবরের মতো আজকেও বলবো যে আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব বেশি গান শুনি না।
1: না সেটাই, গান কথা গল্প সবকিছুই হবে, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়ার যে আমাকে কেউ পেলে শুধু বেশি গান শুনতে চায়, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার।
0: একদম, তো চলো প্রথমে একটা গান শুনি, আবার গল্পে আসবো।
1: ওকে,
0: কোন গানটা শোনাবে?
1: আসলে কোন রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যখন যেটা মাথায় আসবে যতটুকু মনে আছে ততটুকুই শোনো, এরকম একটা অবস্থা। একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা লোকসঙ্গীত বা লোকগীতি আমরা যে অর্থে বলে থাকি, এই গানের আসলে গীতি কবি কে এটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, এবং গানের সুরটাও প্রচলিত সুর। গানটা প্রথম সংগ্রহ করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন আমাদের হাওয়াইয়ার সম্রাট, আমরা বলে থাকি অনেকে হাওয়াইয়ার কিং, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তো অনেক আগের গান, আমি জানি না কতজন শুনেছেন গান, চমৎকার একটা শোনা।

0: বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া।
1: খুবই সুন্দর। সবচেয়ে
0: এই তো
1: মজার বিষয় হচ্ছে, এটা আমার বাবার একটা খুব প্রিয় গান ছিল। যখন আমি
0: আচ্ছা,
1: টুকটাক করে গান গাইতাম, তখন বাবা সবসময় বলতো যে এই গানটা একটু ধর না। খুব সুন্দর
0: বাহ,
1: লেগেছে,
0: দারুণ,
1: খুবই
0: থ্যাংক
1: ভালো
0: ইউ।
1: লেগেছে। তোমার সময় কি করে কাটছে, কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে?
0: এখন সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার পাখি নিয়ে। আমি পাখি পালি আমার বাসায়, এবং অনেক পাখি আছে। আমি যদি গণনাতে বলি তাহলে প্রায় 33টা পাখি এখন আছে আমার। 33টা মানে
1: বাহ,
0: হচ্ছে 16 জোড়া। তার সাথে হচ্ছে তোতা, ময়না, এগুলো দিয়ে আমার টোটাল 33টা আর কি পাখি আছে। 16 জোড়ার একটা কম আছে আর কি, একটা জোড়া এখনো মেলানো হয়নি।
1: কি
0: তো
1: পাখি?
0: বিভিন্ন রকমের পাখি আছে, যেমন জাভা জাভা আছে আমার হচ্ছে 2 জোড়া, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তারপরে
1: বাহ,
0: ফিঞ্চ আছে, ফিঞ্চ আছে 2 জোড়া। এরপরে
1: আচ্ছা,
0: বাজিগার আছে 4 জোড়া। তারপরে কোকাতেল আছে 1 জোড়া, আর লাভবার্ডের লুটিনো যেটা সেটা আছে 1 জোড়া। অস্ট্রেলিয়ান ঘুঘু 2 জোড়া আছে। তারপরে ডায়মন্ড গার্ব
1: বাহ,
0: আছে 2, তারপরে কাকজি কবুতর আছে 2 জোড়া, তোতা পাখি, ময়না পাখি, এইসব আর কি।
1: বাহ, খুবই ভালো। রিসেন্ট এই ঝোঁকটা না আমার উঠেছে, আমার এখন বাসায় আপাতত 3 জোড়া কবুতর আছে,
0: বাহ, দারুণ দারুণ।
1: আর বেশি আমি সাহস করতে পারছি না। খুবই ভালো, একদিন হানা দিব তোমার বাসায়, তোমার পাখিদের দেখতে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসলে পাখি, মাছ আর হচ্ছে বাগান। তো আমার বাগান হচ্ছে, আমার বারান্দাতে বাগান করা আছে, পুরো বারান্দাটাই একদম সবুজ, তো বেশ ভালো লাগে সেটা। তারপরে অ্যাকুরিয়ামের মাছগুলো আর পাখিগুলো, এদের সাথে সময় কেটে যাচ্ছে এখন বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে, আমি যে ধরনের গান করি, শেকড়ের গান, মাটির গান, তো এই গানগুলোকে লালন করতে গেলে আমাকে একদম সেই মাটির কাছে যেতে হবে, গ্রামে ফিরে যেতে হবে, যেটা একদম এই নাগরিক জীবনে খুবই কষ্টসাধ্য। তো সেই থেকে মনে হয়েছে, আমার যদি বাগান থাকে, পাখি থাকে, মাছ থাকে, মনে হবে আমি গ্রামের পুকুর পাড়ে বসে আছি, অ্যাকুরিয়ামের সামনে বসে। ঠিক আমার তাই মনে হয়, মনে হয় আমি ঠিক একটা বাগানের সামনে বসে আছি, যেখানে আমার গাছপালা রয়েছে, সেখান থেকে পাখি ডাকতে পারতো না। আমি জানি না, লাইভের মধ্যে হয়তো কখনো আমার তোতা পাখি ডেকে উঠবে, তো এটা খুবই আনন্দ, বেশ ভালো লাগে।
1: আর এটা কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তি দেয় যে ওরা যখন
0: একদম
1: বাসায় ডেকে ওঠে, সকালের ঘুমটা যখন ওদের ডাক শুনে ঘুমটা ভাঙে, এটা আসলে একটা মানসিক স্বস্তি। এটা যারা
0: দারুণ, সেটাই।
1: পালে তারা বুঝতে পারবে।
0: আমার আসলে স্টাডি রুম যেটা, সেই রুমের পাশেই ঠিক আমার পাখিগুলো আছে। তো আমার যেটা হয়, আমি যখনই ওই রুমে বসি, মনে হয় যে সেখান থেকে আর উঠবই না কখনো, বসে থাকি, শুধু পাখিদেরকে দেখি। পাখিরা কখন যে কি করছে, তারা মানে তাদের লাইফ স্টাইল, যখন আমি মানে নিজেকে মেলাতে যাই, যে আমি যদি পাখি হতাম, পাখির মতো করে বসে থাকতাম ওদের সাথে, ওরা যা যা করছে, দারুণ একটা অনুভূতি। সেটা আসলে যারা পাখি পালন করে তারাই একমাত্র বুঝতে পারে, তারা অন্যকে বোঝানো সম্ভব না।
1: সম্ভব না। আর আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে আমি মানে পশু বলতে প্যাট যেগুলো আছে, লাইক বিড়াল বা কুকুর, ওদের থেকেও আমার পাখি খুব বেশি ভালো লাগে। কারণ প্যাট আমার দেখতে ভালো লাগে, বাট আমার মনে হয় যে কোনো সময় ওরা হচ্ছে আমাকে আক্রমণ করতে পারে, এই একটা ভয় থাকে সবসময়। বাট আর ছোটবেলায় আমার অনেক হিস্ট্রি আছে এই প্যাট নিয়ে, এন্ড দেন আমি আমার বাসায় কাউকে কখনো হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয় যে সে কুকুর বাসায় পালবে, আমি পালতে দিব না সেটা নিয়ে।
0: আচ্ছা, দারুণ দারুণ,
1: একটু পরে কি কমেন্ট করবো?
0: নিশ্চয়ই। আমরা আসলে কি করছি, সেটা কারা মন্তব্য করছে, সেটা আমাদের জানা দরকার।
1: জানা দরকার। এক্স্যাক্টলি, অন্তর বিশ্বাস দেখেছে সুন্দর ভাই, লাভ ইউ ভাই।
0: থ্যাংক ইউ
1: তুমিও
0: ভাইয়া, লাভ
1: কমেন্ট
0: ইউ
1: গুলো
0: টু।
1: লিখে দিও। হ্যাঁ। অ্যান্ড দেন সুব্রত লিখেছে অসাম, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। আর সালাম পাশান রাসেল লিখেছে শেকুরের গান, ভালো লাগার গান, দেখছি ঢাকা থেকে, সুন্দর গায়কী, চমৎকার উপস্থাপনা।
0: থ্যাংক ইউ রাসেল ভাই।
1: থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ। তারপর রেডিও ট্রিটাল বাংলা থেকে লিখেছে আমাদের সিঙ্গার তাহলে পাখার সিঙ্গার। আচ্ছা
0: সেটাই, থ্যাংক ইউ রেডিও ত্রিতল।
1: আচ্ছা, এবার আমরা আবার একটা গানে চলে যাই।
0: হ্যাঁ, গানে চলে যাই, পাখির কথা হচ্ছিল, রাহুল দার একটা গান, রাহুল দা বলছি এই জন্য যে জলের গানের একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো, আমি পুরো লিরিক্স জানা নেই, যতটুকু জানা আছে আমি ততটুকুই শোনাই।

এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরবো ঘরে

বৃক্ষ তলে শুয়ে আমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে।

0: থ্যাংক ইউ। আসলে আমি গানটা লিরিক্সটা পুরোটা জানি না, পাখির কথা উঠতে আসলে মনে হলো, কারণ পাখির ঘরে বসলে আমাকে মানে আমার অন্তত সেটাই মনে হয় যদি পাখির মতো উড়ে বেড়াতে পারে।
1: আই ওয়ান্ট টু সে যে তোমার সিক্স সেন্স খুবই ভালো, তুমি কি করে যেন খুব পছন্দের গানগুলি মানে উপস্থাপন করো সুন্দর করে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আমি আজকে
1: আচ্ছা
0: আমার যেটা মনে হচ্ছে, আমি একটা গান শোনাবো যেগুলো আমার ট্র্যাকের গান না, আমি যে গানগুলো গাই না, বাট আপনি জানেন আমাদের সেই আড্ডার কথাটা আমরা গত লাইভে বলেছিলাম যে আমরা একদিন আড্ডা দিয়েছিলাম গাড়ির মধ্যে, আমরা আমাদের শুটিং থেকে ঢাকায় ফিরছিলাম, তো সেখানে বিভিন্ন
1: হ্যাঁ
0: ঘরানার গান করেছিলাম, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা গান আমি শোনাতে চাই, একদমই খালি গলায়, মানে দোতারা দিয়ে তো এই গান সম্ভব না, তারপরে আমি আমি আমার মতো করে শোনাতে চাই অল্প একটু হলে। আমি জানি না যারা আমার কাছ থেকে আমার ধরনের গান বা আমি যে ধরনের গান গাই সেই গানগুলো শুনে অভ্যস্ত, এই গানের মন্তব্য আসলে কেমন করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো ভালো করার আর কি।

0: একটু একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড।
1: ঠিক আছে, 10 দর্শক, আপনারা সবাই দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, আর আপনাদের সাথে আজকে আমি হচ্ছে স্বর্ণলতা, এবং আমার সাথে আছে কামরুজ্জামান রাব্বি। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আর আপনারা আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো দুজন আপাতত ঢাকা থেকে কানেক্টেড আছি, তো আমরা পরবর্তী গান শুনবো একটু পরে।
0: ওকে।

0: हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। तू ना जाने मैं ना जानू, मैं तो तेरी, तू है मेरा, मैं तो तेरी, तू है मेरा। थैंक
1: চমৎকার
0: ইউ।
1: চমৎকার। আর এটা যে আমার কত ফেভারিট একটা গান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
0: আসলে এই গানটা আমার অনেক পছন্দের। আমি কখনোই এই গানগুলো এমন কোন লাইভ অনুষ্ঠানে কখনোই করিনি, কিন্তু নিজেদের যে আড্ডাগুলো হয়, আপনি জানবেন বা আপনি জানেনই, সেটা নিজেদের আড্ডার মধ্যে আমি চেষ্টা করি অন্যরকম গান করার। মানে যেগুলো আমার সব থেকে পছন্দের গানগুলো, আমি ফোক গান গাই, কিন্তু ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দেন গজল, চুমরি, টপ্পা, সবগুলোই শুনি, ভীষণ পছন্দ করি শুনতে। রবীন্দ্রনাথ নজরুল তো আছে, বাট আমি ভীষণ পছন্দ করি। যেমন একটা গান কিছুদিন আগে, বেশ,
1: ভীষণ ভালো গাও, সব প্যাটার্নের গান,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি
1: দ্যাটস
0: আজকে
1: বেসিক।
0: মানে এটা তো একটা আড্ডা, আমাদের এই আড্ডাটা আমার মনে হয় যে যারা দেখছে তারা এনজয় করবে। আমার মনে হয় যে খুব বেশি ফর্মাল
1: একদম
0: হলেই বরং এনজয় কম করে এখন, বাট
1: কম কর,
0: ইনফর্মালি যদি
1: হ্যাঁ
0: আমরা গান নিয়ে কথা বলি, গানের বিভিন্ন আপডেট গুলো আমরা দেখি, আমার মনে হয় সবাই এনজয় করবে বেশি। যেমন কিছুদিন আগে
1: দেখবে
0: একটা গান আমার বেশ ভালো লেগেছে, মানে গানটা তো খুবই পছন্দের, কিন্তু ইন্ডিয়ান আইডল এই গানটা যখন নতুন করে আবার আসলো, গানটা যেন উঠে আসলো নতুন ভাবে, এবং সেটা অন্তরে এমন ভাবে গেঁথে ছিল যে আমি প্রায় 1 সপ্তাহ যে এই গানটাই গাইতাম, সব সময় উঠতে বসতে এই গানটাই গাইতাম। ইভেন এমনও হয়েছে আমি
1: এরপর আমরা এই গানটাই শুনবো।
0: ওকে শোনাবো, রেকর্ডিং এ গেছি আমি, সেখানে আমার যে গানটা ভয়েস দিতে হবে সেই গানটার মাঝখানেও আমি এই গানটা গেয়ে ফেলছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এতটা
1: আচ্ছা
0: পছন্দের গান, অল্প করে একটু শোনাই।

0: मौजों की रवानी। थैंक
1: খুবই সুন্দর, আসলে তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, মানে
0: ইউ। না তেমন কিছু না, এগুলো আসলে খুবই পছন্দের গান, ভালো লাগার জায়গা থেকে গাই। এবং টু বি অনেস্ট, আজকে আমার মনে হচ্ছে যে এই লাইভে আমি প্রাণ খুলে আমার সেই ভালো লাগার গানগুলো গাইতে পারছি। সব সময় যেটা হয় যে আমি দেখা যায় যে আমার যে গানগুলো, আমার ঘরানার যে গান, অলওয়েজ কিন্তু আমি সেই গানগুলো গেয়ে আসছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে দুটো লাইন আমি খুব ভালো গাইতে না পারলেও যতটুকু পারি সেভাবেও যদি দুটো লাইন শোনাই বা নিজের কাছে খুব ভালো লাগবে যে আমি
1: তৃপ্তি
0: গাইতে পারলাম,
1: হয়।
0: তৃপ্তিটা হয়। গান তো আলটিমেটলি আত্মতৃপ্তির জিনিস, তো কোথাও একটা জায়গায় মনে হয় যে 1 ঘন্টা শো করলাম বাট আমি তৃপ্তিটা পেলাম না, বিকজ আমার মনটা চাচ্ছিল যে একটা যদি এমন কোনো গান গাইতে পারতাম যে গানগুলো আমার ভীষণ পছন্দ, ফোক গান নিশ্চয়ই আমার মানে রক্তে আছে বা অন্তরের মধ্যে গেঁথে আছে। কিন্তু তার মানে এই না যে আমি আমি সবসময় ডাল ভাত পছন্দ করি বা আমি সবসময় গরুর মাংস পছন্দ করি বলেই না যে আমি একদিন আলু ভর্তা খাবো, বিষয় কিন্তু এরকম,
1: খাওয়া
0: মানে যত হ্যাঁ
1: এটা আমাদের
0: ঠিক না
1: একটা
0: এরকম আর কি।
1: সমস্যা আছে, সমস্যা যেটা হচ্ছে যে হয়তো আমাদের সাইডে বলো বা গানের ক্ষেত্রে বলো, একবার যাকে যেটা ভালো লেগে যায় বা বুঝে যায় যে সে সেটা ভালো পারে, সেটার বাইরে আর মানুষ বের করতে পারে না, ওটার মধ্যে তাকে
0: একদম
1: সীমাবদ্ধ করে ফেলা হয়। দ্যাটস দ্য
0: একদম
1: বিগেস্ট প্রবলেম। মানে এটা
0: সেটাই।
1: তুমি ধরো আমাদের কোনো আর্টিস্টের ক্ষেত্রে যারা অভিনয় করছে, তারা এই প্যাটার্নে অভিনয় ভালো করছে, তারপর তার কাছে সব ওই প্যাটার্নকে বেশি আসে, অন্য
0: বেশি
1: প্যাটার্ন
0: আছে
1: আসে না
0: হ্যাঁ
1: তা বলবো না, বাট ওই প্যাটার্নটা বেশি আসে। গানের ক্ষেত্রেও ধরো যে তুমি এটা ভালো করছো দেখে এটাই তোমাকে করবে, কখনো নতুন ভাবে ট্রায়াল দিবে না যে সে ওটা ভালো করতে পারে কিনা, কেউ দেখতে
0: না
1: চায় না।
0: সেটাই। এখন আমার কাছে মনে হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী যেভাবে নজরুল সঙ্গীত বা নজরুলের গান গাইবেন আমি নিশ্চয়ই সেভাবে গাইতে পারবো না, বাট আমি তো আমার মতো করে পারবো। এবং সেটা একদমই যে ফেলে দিবে তাও তো না, কিছুটা হলেও তো ঠিক হবে। কিছু কিছু বিষয় থাকে যেমন রবীন্দ্রসঙ্গীত আমাকে একদম স্বরলিপি ফলো করে গাইতে হবে, বাট আমি আসলে গান করি আমার মনের আবেগের জায়গা থেকে, মনের ভালো লাগার জায়গা থেকে। যেমন আমি একটা গান দুটো লাইন শোনাতে চাই, শ্রদ্ধেয় মান্নাদের গান, আমি খুব শুনেছি ছোটবেলায় এই গানটা, ভীষণ শুনেছি, কেন জানি না তখন আমাদের বাসায় ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানটা বাজতো অলওয়েজ আমার বাসায়, মান্নাদের গান বাজতো এবং এই গানটা বিশেষ করে শুনতাম সবসময়। যেমন ওই যে ললিতা

দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে।

0: থ্যাংক ইউ।
1: কি চমৎকার, কি চমৎকার! আসলে তোমার তৃপ্তির সাথে সাথে আমাদেরও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছে গানগুলো শুনে। প্রত্যেকটা
0: থ্যাংক
1: পছন্দের গান তুমি পড়ে করছো, খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ। আর শোনাবো না এখন, আমার ট্র্যাকের গান শোনাবো। আসলে আপনি গত
1: না না
0: লাইভে
1: না, আমি
0: বলেছিলেন,
1: শুনতে চাই কিন্তু তোমার যেটা আজকে আজকে টোটাল
0: না সেটাই,
1: স্বাধীনতা,
0: আমি
1: তোমার যে
0: আমিও
1: গানটা
0: সেটাই,
1: আসছে মনে সেটাই শোনাও।
0: একদম একদম একদম।
1: একটু করে কমেন্ট করি।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: উজ্জ্বল সরকার লিখেছে, এই সব গুলো আসলে বাস্তবায়ন করার প্রতিটি লোকের একান্ত দরকার, কারণ তাহলে মানুষ ভালো কাজের মধ্যে থাকবে। ভাইয়ার গান শুনে অনেক ভালো লাগছে, আর আপুর উপস্থাপনা অনেক সুন্দর। আপুর কাছেও গান শুনতে চাই, দেখছি দিনাজপুর থেকে। আসলে ওর সামনে আমার গান গাওয়ার একদমই সাহস নেই, আমি জাস্ট ওর থেকে শুনবো। আর হ্যাঁ, যেটা বলছে উনি যে এই সবগুলো, আমি তো খুব বেশি আসলে কাজের বাইরে বাইরে যাই না বা অনেক বেশি আড্ডা দিই তা না, নিজের সাথে সময় কাটাই। আর যখন নিজের সাথে সময় কাটাই তখন বই নিয়ে ব্যস্ত থাকা বা এই প্রকৃতি, গাছ নিয়ে ব্যস্ত থাকা, পাখিতে নিয়ে ব্যস্ত থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তুমি একটু করে বলো।
0: আমার আসলে ওই প্যান্ডামিক সময়টা আসার পরে এই শখটা খুব বিশদ ভাবে আমাকে একদম কামড়ে ধরে, যে আমাকে এখন ঘরে বসে আছি যেহেতু, আমাকে কিছু একটা করতে হবে। আমার অ্যাকুরিয়ামটা প্রথম আমি শুরু করেছি, একটা যে বল থাকে আর কি, গোল যেটা, সেটা দিয়ে আমি শুরু করেছি এবং সেখানে প্রথমে গাপটি নিয়ে আসলাম, অ্যাকুরিয়াম দিয়ে প্রথম শুরু করি। এবং গাছ, একটা বেলি ফুলের গাছ দিয়ে আমি শুরু করেছিলাম আমার বাগান। পাখির কথা যদি বলি, আমি এক পেয়ার অস্ট্রেলিয়ান ডাভ, তারপরে হচ্ছে যে এক পেয়ার হচ্ছে লুটিনো লাভ বার্ড, যেটা লুটিনো অপালাইন, সেটা দিয়ে শুরু করেছিলাম। বাট এখন আমার ওই যে বলছিলাম যে আমার 33টা পাখি আছে, আমার মাছ, আমি যদি গুনে বলি আমার মাছ মোটামুটি আছে প্রায় এরকম 30-35টা, তারপরে
1: বা
0: বাত আছে মোটামুটি আমার 50টার মতো। তো এই সব কিছু মিলে এখন যেটা মনে হচ্ছে যে আমি ওই বলে না যে তিলে তিলে সাজানো আর কি, খুব ছোট ছোট করে এখন বেশ একটা দু একটা গাছ হতে হতে এখন একটা বাগান হয়ে গেছে। ছোট দু একটা মাছ আনতে আনতে সেই বল থেকে প্রথমে 1 ফিট বাই 9 ইঞ্চির যেই ছোট্ট অ্যাকুরিয়াম ছিল সেটা, এরপরে আবার 2.5 ফিটের যে বড় অ্যাকুরিয়ামটা সেটা, খাঁচাও আমার যেটা ছিল প্রথমে ছোট ছোট খাঁচা নিয়ে আসা, এরপরে এখন যেটা হলো যে একদম 5টা 5টা করে 10টা তাকের যে খাঁচাগুলো, সেগুলো অর্ডার দিয়ে বানানো, এখন একটা বড় পরিসর এটা হয়ে গেছে। এবং এটার যে তৃপ্তি, যেটা কমেন্ট উনি বলছিলেন, সত্যি এই শখগুলো যাদের আছে খুব ছোট পরিসরে হলেও করা উচিত, করা দরকার, অ্যাটলিস্ট নিজেকে শান্তিতে রাখার জন্য, এটা আমার কাছে মনে হয়।
1: একদম, আমারও প্যান্ডামিকের সময় গাছের প্রতি ঝোঁক হয়েছিল। সেই ঝোঁক থেকে এখনো অলমোস্ট আমার 50+ গাছ বারান্দায় আছে। আর সত্যি
0: নাই
1: কথা, কোথাও বাইরে যাব ভাবলে, যে কোনো রিলেটিভ এর বাসায় যাবো ভাবলে মনে হয় যে ওদের পানি দেওয়া হবে না, কবুতরকে খাবার দেওয়া হবে না, এগুলো মাথায় ঘুরপাক খায়, আর বাইরে ঘুরতে যেতে পারি না সিরিয়াসলি।
0: আমার নিজেরও তাই হয়। এবং আমি একটা মজার জিনিস বলি, আমার আমার ফ্রেমে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা গ্রিনের একটা ছোঁয়া আছে, এটা আমার ড্রয়িং রুমের
1: একদম
0: একটা কর্নার আর কি, তো সেখানেও কিন্তু একটা গ্রিনের ছোঁয়া আমি চেষ্টা করেছি রাখতে, যেখানে একটু গাছ রাখার আর কি একটা বিষয়। ইভেন আমি যদি এখানে দেখাই, আমার ঠিক এই পাশটাও এই যে একটা গাছ দেখা যাচ্ছে যেটা আমার একদম সাথে, তো
1: সুন্দর,
0: মানে অলওয়েজ আমি চেষ্টা করি যে একটু গাছ রাখার আর কি, সব জায়গাতেই যেন গাছের মধ্যেই থাকতে পারি।
1: বেসিক্যালি আর্টিফিশিয়াল জিনিস থেকে কিন্তু প্রকৃতির এই গাছগুলো বেশি প্রশান্তি পায় আশেপাশে গাছে থাকলে। আর আপনি যত সবুজ জিনিস দেখবেন, সবুজের সাথে থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। আই থট ইট।
0: একদম
1: আরো এখানে লিখেছে, হীরে মতি গানটা অসাধারণ করে গাইলেন, চমৎকার,
0: থ্যাংক ইউ। আসলে আমার ট্র্যাকের
1: অসাধারণ।
0: বাইরে গান নিয়ে যখন কেউ মন্তব্য করে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না আমি চেষ্টাটা ভালো করেছি, গাইতে হয়তো ভালো পারিনি কিন্তু চেষ্টাটা ভালো করেছি।
1: না মানে তোমার সব ধরনের পরিবেশনাই খুব সুন্দর হয়, শুধু গান না, গানে তো সুন্দরভাবে পরিবেশন করো, এর পাশাপাশি হচ্ছে উপস্থাপনায় খুব ভালো পারদর্শী দেখিয়ে দিয়েছো, অভিনয়ও খুব ভালো পারদর্শী তুমি দেখিয়ে দিয়েছো।
0: থ্যাংক ইউ
1: সো
0: থ্যাংক ইউ।
1: মানে অল ওভার ইউ আর এ প্রপার ট্যালেন্ট বয়, আই ক্যান সে।
0: থ্যাংক ইউ, আমি লজ্জা পেয়ে যাচ্ছি এভাবে বললে, বাট আমার কাছে যেটা মনে
1: আচ্ছা
0: হয় যে
1: আর বলছি না, পরের কল করে যাচ্ছি।
0: সেটাই আমি এটা নিয়ে একটু বলতে চাই, আমি ট্যালেন্ট কিনা জানি না, বাট ট্যালেন্ট আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এই ট্যালেন্ট গুলোকে না বিকাশ হতে দিতে হয়, এটা বিকশিত হতে
1: এক্স্যাক্টলি
0: পারে না নানান কারণ। সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ক্রিয়েটিভ যারা, তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবার। পরিবার, কারণ পরিবারেরও দোষ না, খুবই কমন একটা থিং আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন না অভিনয় করে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, না গান গেয়ে, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ যে কোনো কিছু করেও, আরে সেটার যে থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং করলাম তো আমি একটা ইঞ্জিনিয়ার হব ভালো, এটা কনফার্ম। আমি মেডিকেলে পড়লাম একটা ডাক্তার হব কনফার্ম, বাট আমি মিউজিকে পড়লাম পড়ে একটা ভালো সিঙ্গার হব, বা আমি অভিনয় নিয়ে পড়লাম বা আমি সাংবাদিকতা পড়ে একটা ভালো সাংবাদিক হব, এই যে বিষয়গুলো নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু যে আমি হতে পারবো কিনা, তো এটার জন্য ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না। বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যেভাবে আমার বাবা আমাকে বড় করেছে, তো তুমি যেটা চাও, তোমার মন যেটাতে আনন্দ পায়, তুমি ঠিক সেটাই করো। এবং আমি যখন গান, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি লয়ার হতে চেয়েছিলাম, বাট আমার গানটা যখন আমি গাইতে গেলাম বা একটা সময় আমি বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলাম, যে আমার কাছে কোনো অপশন নেই গান ছাড়া, তখন আমি গান গাইতে গাইতে মনে হলো যে না, আমার মানে গানটার জন্যই বোধহয় আমার অন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গানের দরজাটাই খোলা। আমি আজকে সঙ্গীত অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি সঙ্গীতে, তো এই বিষয়টা নিয়ে এখন যেটা মনে হয় যে আমি জানি না এটার ফিউচার কতটুকু কি আছে, বাট আমি সার্টিফিকেটের জন্য না, আমি শেখার জন্য গান নিয়ে বা মিউজিক সঙ্গীত এই বিষয়টা আসলে কি এটা জানার জন্যই আমি পড়াশোনাটা করছি, এবং যতটুকু জানতে পারছি তাতে মনে হয় যে না, আমি আমি সফল হতে না পারলেও আমি সার্থক, তো সেটাই সব থেকে বড় পাওয়া।
1: আসলে এই বিষয়গুলো এমন হয় যে সেক্টর গুলাতে আমরা যারা আসলে কাজ করতে আসি, আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আসি, আর আমাদের স্বপ্নটা প্রতিটা ধাপে ধাপে এগোতে হয়, আর যেগুলো খুব সহজেই সাকসেস চলে আসে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না। আমরা
0: একদম
1: আমাদের আমাদের এই যে তোমার গানের ক্ষেত্রে তোমার প্রতিদিন রেওয়াজ করতে হচ্ছে, এই কণ্ঠকে ধরে রাখতে হচ্ছে, কতটা সাধনা করছো, বা এই সাইডে যারা কাজ করছে, ক্রিয়েটিভ কাজ করছে, তাদের মানে পথ চলাটা না এত সহজ হয় না, অন্যান্য কাজের মতো তাদের পথ চলাটা এতটা সহজ হয় না, বিকজ অফ পারিপার্শ্বিক অবস্থায় তাদের সাথে তাদেরকে খাপ খাওয়াতে হয়, তারা একটু অন্য অন্য রকম থাকে। যারা ক্রিয়েটিভ সবসময় তারা একটু মন মানসিকতা সবকিছুই ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত থাকতে চায়, সো তাদের পরিবার থেকেও প্রথমেই সাপোর্ট দেওয়া হয় না, কারণ সবাই চায় যে নিজের সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজে ওইটা দিয়ে ভালো করে শোনা মাত্র।
0: মানে
1: এখন সমাজটা
0: পরিবারের চাওয়াটা হচ্ছে যে, আমি আজকে একটু ইন্টারফেয়ার করলাম, যে পরিবারের সব থেকে মানে পরিবারের এটা একদম কি বলে অবশ্যই রাইট, পরিবারের এটা আছে যে তারা এটা চাচ্ছে, বিকজ কারণ যেই প্রফেশনটাতে একদম স্টাবলিশ একটা প্রফেশন সেটাই সবাই চাইবে। আমি হয়তো যখন আমার সন্তান আসবে তখন আমিও চাইবো যে স্টাবলিশ কিছু একটা করুক, বাট এই চাওয়াটার মধ্যেই দৃষ্টিকোণের একটা পার্থক্য, আমাদের যাদের তৈরি হয়েছে তারাই ক্রিয়েটিভ কিছু করতে পেরে, তাছাড়া হয়তো আটকা পড়ে গেছে। মানে একটা কথা
1: আচ্ছা
0: শুনেছিলাম যে অনেক অনেক আইনস্টাইন হয়তো চার দেয়ালের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা শুনেছিলাম, তো এরকম আছে নিশ্চয়ই। যাই হোক,
1: এক্স্যাক্টলি,
0: আমরা
1: এই যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি উৎসাহ পাই, আমাদের কাজের গতি অনেক হাজার গুণ বেড়ে যায়,
0: একদম
1: অনেক হাজার গুণ বেড়ে যায়। আর সেই উৎসাহটা আসলে প্রথমে সবাই দিতে চায় না, আবার যখন সাকসেসের পর্যায়ে চলে যাও তখন সবাই পাশে থাকে,
0: তখন সবাই
1: এটাই রিয়েলিটি। আসলে এই প্রসঙ্গে আমি জানতে চাই যে তোমার শুরুর দিকটা কেমন ছিল,
0: আমার শুরুর
1: যে
0: দিকটা আমার জন্য মানে একদম ব্যক্তিগত ভাবে যদি আমারটা বলি আমি, তাহলে আমার জন্য বেশ সহজ ছিল, কঠিন ছিল না। কঠিন ছিল না এই জন্য যে আমার পরিবার থেকে গান গাইতে বা গান নিয়ে সামনের দিকে আগানোর জন্য কখনোই কোনো বাধা ছিল, সবসময় এটা পজিটিভলি দেখেছে এবং সবসময় বলেছে যে তুমি গান কর, মানে অ্যাটলিস্ট গান করে যদি না খেয়েও থাকতে হয় তাও গান কর। আমার পরিবারের সাপোর্টটা এই জায়গাতে ছিল, বিকজ আমার পরিবার বিশেষ করে আমার বাবা জানতেন যে গানটা গাইলে আমি কখনোই কোথাও পড়ে থাকবো না, বিকজ আমার মনটা তখন ভালো থাকবে। মন ভালো থাকা মানে ভালো কিছু করা, তো এইটার জন্যই আমার বাবা অলওয়েজ আমাকে গানের কথা বলেছেন। এবং শুরুর দিক থেকে প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে যখন আসব তখন একটু ঝামেলা তো হয়েছে, ঢাকাতে এসে একটু স্ট্রাগল, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকে, স্ট্রাগল করেছি। ইভেন আমি মানে খুব কঠিনই স্ট্রাগল করেছি, কঠিন বলছি এই জন্য যে আমি এমনও দিন গেছে আমার আমি 2 দিন না খেয়ে থাকার পরে ধানমন্ডি লেক থেকে রুটি তুলে খেয়েছি, তো এমনটাও দিন আমার পার হয়ে গেছে। বাট এটা আমি খুব অবলীলায় বলে ফেলতে পারি, তো যেটা আমার লাইফ, আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ চায় কিছু শিক্ষা নিতেও পারে, কারণ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বিশ্বাস করি আমার জীবনের অভিজ্ঞতা। তো যাই হোক, সেই প্রসঙ্গগুলো অনেক অনেক বড়, ওগুলোতে না যাই, বাট এই স্ট্রাগলটা করেছি এবং আজকে স্টিল না আমি স্ট্রাগল করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? কারণ আমি আমৃত্যু গান নিয়ে থাকতে চাই, গান গাইতে চাই, এবং আমৃত্যু গান গাইবার জন্য আমাকে আমৃত্যুই স্ট্রাগল করে যেতে হবে। আমি এমন না যে আজকে আমি বসে গেলাম ঠিক আছে, কামরুজ্জামান রাব্বি হয়তো 5টা মানুষ চেনে, ঠিক আছে যা চেনা, তো এটা যদি আমি করি তাহলে 5 দিন পরে আমাকে এই 5টা মানুষ চিনবে না। তো আমাকে আমার স্ট্রাগলটা একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে, সেটা মাইন্ডসেট দিয়ে কাজ করে যাচ্ছি।
1: আসলে সেটা সেট আপ না রাখলে আসলে আমরা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে তুমি যত কাজ করবে তত মানে তোমার প্রতিভা আরো বিকশিত হবে, যেটা সবার মধ্যে
0: একদম
1: আসবে। যেমন আজকে দেখো, আজকে যদি তুমি এখন হয়তো আড্ডা না দিয়ে আমার সাথে তুমি হয়তো লেজার টাইম পাস করতে পারতা, কিন্তু এই আড্ডার মাধ্যমে কিন্তু 5টা 10টা মানুষ তোমাকে দেখছে, তোমার গান শুনছে, তাদের ভালো লাগা তৈরি হচ্ছে, তোমার নতুন করে কিছু ফ্যান ক্রিয়েট হচ্ছে এখান থেকে। সো আমাদের জায়গাটাই মনে হয় এরকম, যতটুকু নিজেকে ভালো রাখা যায় সবার সাথে ভালো রাখতে হয়। আমরা কি পরবর্তী গানে চলে যাব?
0: হ্যাঁ, আমরা গানে চলে যাই, অনেক বক বক করেছি, এবার গান শুনি।
1: হ্যাঁ,
0: এই গানটা বাউল খুরশেদের গান। আমি আসলে আজকে খুব কমন গানগুলো পড়ছিই না, আমার মনে হয় যদি কেউ এই গানগুলো পরবর্তীতে আবার শুনতে চান নিশ্চয়ই এটা ফেসবুকেও, ফেসবুক পেজে, রেডিও হসপিটাল বাংলার ফেসবুক পেজে থেকে যাবে এই প্রোগ্রামটা। তারপরে ইউটিউবে আমার গাওয়া কিছু গান আছে, এই গানগুলো বিশেষ করে রেয়ার কিছু গানগুলো আমি চেষ্টা করি এই গানগুলোকে তুলে আনতে। শোনাই

0: কথাগুলো কত সুন্দর, খুবই
1: একদম।
0: সুন্দর। আর এরকম গানগুলো শুনতে আসলে মানে কথাগুলোর সাথে নিজেকে রিয়েলেট করা যায়।
1: ওই যে লোকগানের মজাটাই সেখানে, একদম মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলো নিয়েই পল্লী গান হয়, লোকগান হয়।
0: আচ্ছা একটু কমেন্ট করি, রাধা রমন, হাসন রাজা, উকিল মুন্সি, শাহ আব্দুল করিমের গান, কামরুজ্জামান রাবের কণ্ঠে প্রাণের পূর্ণতা পায়, শুনতে চাই তাদের গান।
1: থ্যাংক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো।
0: আর কিছু গানের রিকোয়েস্ট আছে, নয়া দামান গানটা শুনতে চেয়েছে তোমার কাছে।
1: একটা মজার কথা বলে রাখি, নয়া দামান গানটা প্রথম বোধহয় মেল ভার্সন আমি আজকেই গাইলাম, আজকেই ভয়েস দিলাম, সেটা আসবে বোধহয় সঙ্গীতা লেবেল কোম্পানি থেকে, এবং
0: আচ্ছা
1: নয়া দামানের ফার্স্ট মেল ভার্সন। এবং চেষ্টা করেছি, এটার অনেক যে ঝামেলা আলোচনা সব আলোচনা অনেক কিছু হচ্ছে, তো সবকিছুকে একটা অ্যাজ লাইক মিক্স করে, যে কেউ যাতে বলতে না পারে যে আমারটা এখান থেকে বাদ, আমারটা এখান থেকে বাদ, সবগুলোই আছে, অথেন্টিক ভাবেই চেষ্টা করেছি সেগুলোকে করার, যে খুব শীঘ্রই হয়তো আসবে নয়া দামান।
0: বা এটা কি
1: শোনাবো
0: আমরা
1: আমি,
0: সবার পছন্দ গানটা,
1: শোনা
0: নয়া
1: গে
0: দামান
1: এখনই,
0: গানটা? হ্যাঁ
1: এখনই
0: হ্যাঁ
1: শুনে অল্প
0: শুনি।

0: মজার বিষয় হচ্ছে আমিও ফার্স্ট টাইম হচ্ছে মানে পুরুষ কণ্ঠে এই গানটা শুনলাম, অ্যান্ড ইটস গুড, ভালো লেগেছে শুনতে সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, বাট এটা ভালো হবে আমার বিশ্বাস, দেখা যাক।
0: শুভকামনা, অনেক ভালো হবে।
1: থ্যাংক ইউ।
0: মালয়েশিয়া থেকে দেখছি, উজ্জ্বল কান্তি দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে দেখছি রিকোয়েস্ট, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোরে, এই গানটা শুনতে
1: আহা,
0: চাচ্ছে।
1: থ্যাংক ইউ। আমি অল্প অল্প করে শোনাই দিই। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: অনেক দূর থেকে দেখছি।

0: থ্যাংক ইউ।
1: খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা গান কি শুনবো?
0: শোনাই আরেকটা গান বলতে, শাহ আব্দুল করিম, রাধারমন, তারপরে উকিল মুন্সি আর হাসন রাজা, চারটা লোকগীতি মানে গীতি কবিদের গান শুনতে চেয়েছেন চারজন, এবং এই চারজনের গান একবারে তো শোনানো সম্ভব না, আমি চারজনের মধ্যে থেকে কোনো একজনের গান শুনবো।
1: ঠিক আছে।

আমি আসলে আজকে সেকেন্ডে খুব জাঁকজমক যে গানগুলো সেগুলো করছি না, ইচ্ছা করেই করছি না। কারণটা হচ্ছে যে কিছু গান থাকে যে গানগুলো শুধু শুনতে মন চায় বা শুধু গাইতে ইচ্ছা হয়, এই ধরনের গান, খুব মিষ্টি কিছু গান, সেগুলো গাইবার চেষ্টা করছি, সফট।

0: থ্যাংক
1: কি
0: ইউ।
1: অসাধারণ সত্যি, মানে আমাকে যদি সারাদিন বলে যে এরকম গান বসে শুনতে, আমি অনায়াসে শুনতে পারবো, আর মনে পড়ে
0: আরেকটা
1: পড়বে
0: গান
1: ঠিক
0: আছে,
1: দিন।
0: হেমাঙ্গ বিশ্বাসের গান, আমরা অনেকে জানি না যে এই গানটা হেমাঙ্গ বিশ্বাসের গান, শোনাই, সিলেট অঞ্চলেরই গান।

আমি তোমার নাম লইয়া কান্দি।

গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধির বন্ধু।

0: থ্যাংক ইউ।
1: ও মানে কি বলবো, তুমি অফ ট্র্যাকের এত পছন্দের গানগুলো শোনাচ্ছ না, আমি জাস্ট আর শুনতে ইচ্ছে করছে। আরো অনেক গানের রিকোয়েস্ট আসছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে উজ্জ্বল কান্তি দে, যিনি মালয়েশিয়া থেকে দেখছিলেন, অনেক
0: থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: উজ্জ্বল ভাই।
1: থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর মানিক সানি লিখেছে, ওমান থেকে দেখছি সোয়াচান পাখি গানটা শুনতে চাই।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুয়া চেন পাখিটা আমি অল্প একটু শুনিয়ে দিই, আমি সবগুলো অনুরোধের গান কেউ শোনাচ্ছি। আর এখানে উকিল মুন্সির কথাও আসছিল, উকিল মুন্সির গানও শুনিয়ে
1: শুনি তাহলে।

0: থ্যাংক ইউ।
1: যে কি চমৎকার, মানে প্রতিটা গান, আই নো দ্যাট অনলি মানে আমার পছন্দের না, সবার পছন্দের গান তুমি গাইছো। আর সত্যি কথা বলতে কি, এভাবে বসে অনুষ্ঠানগুলোতে অফ্রিকের গান খুব কম গাওয়া হয় বা আমাদের শোনা হয়, খুবই ভালো লাগছে।
0: আজকে জানি না মানে কিভাবে কিভাবে যেন আমরা এই ধরনের গানগুলোই করছি, মানে যেটা আসলে আমার সাথে এই ধরনের লাইভে আমি আসলে হয় না, সুযোগ পাই না, কিন্তু আজকে হয়ে যাচ্ছে। আমি জানি না এটার ফলাফল কি, মানুষজন শুনছে কিনা বা দেখছে কিনা, বাট আলটিমেটলি আমার মনে হয়
1: না
0: যেটা
1: দেখছি, আর তোমার কাছে রিকোয়েস্ট করছে প্যাটার্নের গানে, তুমি তো অনেকগুলো
0: সেটাই
1: সবার রিকোয়েস্ট
0: সেটাই
1: আমাকে গাইছো, সবার
0: চেষ্টা
1: ভালো
0: করছি
1: লাগছে
0: সবার
1: বলে
0: রিকোয়েস্ট গান।
1: কিন্তু রিকোয়েস্ট গুলো করছে।
0: আমি আরেকটা গান শোনাতে চাই অফ ট্র্যাকের, যেহেতু কথা আসছে। বিজয় সরকারের গান,

0: হয় কত কি বলি তোয় আমার, স্ফটিকেরও বাটি ভরে ওরে খাওয়াইতাম থরে থরে রে এ একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজ নি, একদিন ভাবি নাই মনে।
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে
0: থ্যাংক ইউ।
1: আমি তো এমনি তোমার গানে সবসময় মুগ্ধ, আর এখন যত শুনছি, যত আড্ডার সময় যাচ্ছে, তত মুগ্ধতা বাড়ছে। খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ।
1: আমার একটা গানের রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে,
0: প্লিজ প্লিজ, তুমি যদি গানটা জানি
1: বনলতা
0: তাহলে
1: সেন
0: অবশ্যই।
1: গানটা শুনতে চাইছি তোমার কাছে।
0: এখন এখন আসলে যে গানগুলো গাইলাম, এরপরে বনলতা সেন গাইতে গেলে মানুষ ধরে মারবে, যেটা ঠিক আছে, আমি তারপরে শোনাবো, দুই
1: মারবে না,
0: নিশ্চয়ই শোনাবো।
1: একদমই মারবে না। আমার জন্য হলেও তোমার শোনাতে হবে। তুমি যদি চাও তুমি একটু পরে শোনাতে পারো,
0: আমি এখনই
1: পরে
0: শোনাবো, কোনো
1: শোনাতে
0: সমস্যা নেই, আমি যতটুকু পারি যেভাবে পারি, আমি হয়তো খুব ভালো পারবো, কিন্তু যতটুকু পারি শোনাবো।
1: কত জোশ তুমি, মানে সবার সুন্দর করে মনে আছো, মানে যে বলছি তখনই শুনিয়ে দিচ্ছ। আর সো গুড, থ্যাংক ইউ। শুনি
0: জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি।

জীবন আনন্দ সংসারে আজো আমি।

0: কি জাদু জানো তা বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সেন ভাই, জীবন আনন্দ হয় সংসারে আজো আমি।
1: কি যে
0: থ্যাংক ইউ
1: চমৎকার গাইছো গাইছো,
0: থ্যাংক ইউ।
1: মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে যত গান শুনছি, আর শুনতে ইচ্ছে করছে, খুবই সুন্দর। আর মানে ইনস্টেন এভাবে এক এক ট্র্যাকের গান গাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ইউ ডু ইট ভেরি ইজিলি,
0: থ্যাংক
1: মাশাল্লাহ।
0: ইউ। আমি আপনার কথার রেশ ধরে গত দিনের আড্ডায় আপনি বলেছিলেন আমি গজল গাচ্ছি, নজরুল গাচ্ছি, এগুলো গাচ্ছি, যেটা আমাদের ওই দিনের আড্ডাটা হয়েছিল, আজকেও ঠিক তাই অনেকটাই সেরকম আড্ডা, বিভিন্ন ট্র্যাকের বিভিন্ন রকমের গান করছি। একটা গজল খুব পছন্দের আমার, শ্রদ্ধেয় মেহেদী হাসানের গাওয়া চমৎকার একটা গান। রফতা রফতা ও মেরে হস্তে কা সামা হো গয়ে,

0: আহ, কি চমৎকার! মানে মিষ্টি
1: তো
0: কিছু খেলে একটা যেমন ভালো অনুভূতি হয়, তোমার গানে সেরকম মিষ্টি উপলব্ধি হচ্ছে, সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: সুরের মূর্ছনায় একদম ভেসে থাকছি, শুধু আমি না, সবাই যারা দেখছে। একটু করে কমেন্ট করি।
1: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
0: নুসরাত জাহান লিখেছে, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন?
1: ভালো আছি, আমি
0: বাসান্তি,
1: বেশ ভালো আছি।
0: আমরা খুব ভালো আছি, এখন তো আরো ভালো আছি, এত সুন্দর সুন্দর গান শুনছি। বাসায় ফিরলাম বৃষ্টিতে পুরোপুরি ভিজে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তোমার
1: আমি
0: গানের মধ্যে
1: ভিজেও
0: ডুবে
1: জানি,
0: আছি, আই ডোন্ট
1: ভিজেও
0: নো
1: জানি।
0: এনিথিং।
1: এবং
0: হ্যাঁ,
1: একটা মজার জিনিস আমি খেয়াল করলাম, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে না, আমি না বুঝতেই পারি কখন 1টা ঘন্টা চলে গেল।
0: সত্যি কথা, সত্যি কথা, মানে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, আর এক একটার পর এক একটা শুনছি, কখন যে সময় যাচ্ছে, আর কোন সুরের মূর্ছনায় যে ভেসে আছে, আই রিয়েলি ডোন্ট নো। খুব ভালো লাগছে, ইভেন আমি, দর্শকরা বলেছে, এখন আমিও বলবো যে আসলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে বসা উচিত এভাবে, নিজেদের জন্য, সবার জন্য।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: প্রথম থেকে জয়েন করতে পারলাম না আজ, আচ্ছা উনি পরে জয়েন করেছে আমাদের সাথে, নুসরাত জাহান। তারপর সালাম পাঠান লিখেছে, প্রাণটা ভরে আপনাদের আয়োজন দেখে প্রাণটা ভরে গেছে। প্রিয় শিল্পী কামরুজ্জামান রাব্বি এবং প্রিয় উপস্থাপক স্বর্ণলতার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ
1: থ্যাংক ইউ।
0: আপনাকে। আমরা আসলে সত্যি কথা, অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে তোমার গান শুনতে। আর তুমি যদি
1: সেটাই।
0: আরেকটু সময় দাও, আমরা আরো গান শুনতে পারি, যদি তোমার সময় থাকে আমরা 3-4টা গান শুনতে পারি।
1: না নিশ্চয়ই, আমরা হ্যাঁ 3-4টা বলতে 2-3টা গান শোনাই, আর এটা বিশেষ করে
0: ঠিক
1: আমার
0: আছে,
1: ট্র্যাকের কিছু গান শোনাই। অফ ট্র্যাকের গান তো শোনাবো,
0: হ্যাঁ
1: আমি অফ
0: তোমার
1: ট্র্যাক
0: মতো
1: বলছি
0: করে
1: যে
0: শোনো।
1: জন্য যে হ্যাঁ, এবার আমার আমাদের বা আমার কি বলে নিজের জনরার কিছু গান শোনাই শোনাই আমি একের পর 2-3টা গান করি, তারপরে আমরা বিদায় নিই।

ও কয়ছে রালো সাল পাহাড়িয়া সোনা মোর বানায়া করো আটা, তাইলে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়। পয়সার আলো হোসাল পাহাড়িয়া সোনা মোর বানায়া করো আটা, কাল বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায়।

কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতেই বানান কয়খান সিহিতে কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতেই ওরে হাট থাকিয়া আইন মুয়ে লাই তেলারো মিঠে ওরে হাট থাকিয়া আইন মুয়ে লাই তেলারো মিঠে ও কি হায় রে হায় পিঠে খাবার সিহুটাতে কাহুলে কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় আরো বানাইবেন ভাই।

0: छोरी है, पूरे घर में गौर में खाया है ने मोई मोन हाउस में पी है, पूरे घर में खाया है ने मोई मोन हाउस में पी है, यो की हाय रे हाय मन काय मोर पीते है खावर साय, यो की हाय रे हाय पीते है खावर जिहुटा दे कहूल है, यो की हाय रे हाय মনটায় মোর পিঠে খাবার সাই, কুটি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার সাই।
1: পিঠে খাইতে ইচ্ছে করতেছে।
0: একদম, আমাদের এতক্ষণ তো বিভিন্ন আমরা স্যাড গান টান শুনলাম, এখন আমরা একটু আনন্দের গানগুলো শুনবো একদম শেষ সময় এসে।
1: একদম, এটা পুরো অঞ্চলের গান ছিল।
0: এটা রংপুরের ভাওয়াইয়া গান, মূলত ভাওয়াইয়ার দুটো ভাগ থেকে, একটা হচ্ছে বিরহ, একটা হচ্ছে চটকা। এটা ভাওয়াইয়ার
1: আচ্ছা,
0: চটকা গান। ভাওয়াইয়া গানের বিশেষ করে চটকা গানগুলো যেটা হয় যে একদম সংসারের, একদম সংসারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার কিছু কথোপকথন নিয়েই এই গানগুলো রচনা করা হয় এবং খুনসুটি গুলো নিয়ে রচনা করা। এই গানটার মধ্যে খুব সিম্পল, তার স্বামী তার বউকে বলছে যে তুমি আলো চাল থেকে ময়দা তৈরি করো বা আটা তৈরি করো, তারপর সেটাতে পিঠা বানাও, আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে। এই যে আকুতিটা, সেটাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কয়, শ্যার আলো চাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানাইয়া দানমো কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার তার, রংপুরের আঞ্চলিক
1: বা
0: ভাষায়।
1: বা দেখো, আমরা কিন্তু কথাগুলো আসলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারছি না, যারা বাইরে তারা মানে রংপুরের না, কিন্তু সুরের মধ্যে কিন্তু ঠিকই ভেসে যাচ্ছি, সুরের ছন্দে কিন্তু সব ঠিকই আমরা ভেসে যাচ্ছি। শুনি আরেকটা গান শুনি।
0: আমার কিছু গান যেগুলো সবসময় সবাই শুনতে চায়, এরকম দু একটা গান শোনাই।

না করছে জন আছে ভালা, প্রেমের বুঝিয়া মনে রীতি, আমার প্রেম করিয়া হইল জ্বালা, না করছে জন আছে ভালা।

0: এখন পৌঁছাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিতি, এখন পৌঁছাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিতি।
1: বাহ, কি সুন্দর!
0: এই গানটা আসলে,
1: আমরা
0: এই গানটা পণ্ডিত রামকান্ত দাসের লেখা গান। এই সময়টাতে না ওই যে পান দিয়ে পিরিতি হতো আর, তো সেই থেকে গানটা দারুণ একটা গান, বেশ জনপ্রিয় হয়েছে এই গানটা এখন।
1: খুবই সুন্দর।
0: আমরা কি তাহলে গান করব? আমি আর দুটো গান করি, একটা গান
1: ঠিক আছে,
0: সবার শেষে গাইবো, আমি তো ভালা না ভালালই থাকবো, আর তার আগে একটা গান শোনাই আমি এখন। এই গানটার কথা লিখেছেন গোলাম সারোয়ার হারুন এবং এই গানটার সুর করেছেন এবং এই গানটা গেয়েছেন শ্রদ্ধেয় শফি মণ্ডল, যিনি আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের খুব বড় একজন কর্ণধার।

আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম।

আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর মনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহ।

আমি মন মন্দিরে পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, তোমরা মন্দিরে মসজিদে যেতে বলো নাই আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দিরে মসজিদে যেতে বলো নাই।

সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চার? আমি ঘর হারাই এক পথের মানুষ, ঘর ছাড়াই এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো না।

রক্ত সাগর তারে পাইতে বয়ে যায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবর, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম।

0: আকবর। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমায়, মন্দিরে মসজিদে যেতে বলো না আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো না।
1: চমৎকার চমৎকার, মানে
0: থ্যাংক ইউ, প্লে
1: আমরা আর
0: চেষ্টা করে
1: কোনো কিছু বাদ রাখলাম না গানে।
0: গান গাইবার আমার যতটুকু সাধ্য মতো আর কি, যতটুকু মনে পড়েছে এই মুহূর্তে আমি চেষ্টা করেছি। এবার
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। তুমি ত্রিতাল বাংলা নিয়ে কিছু বলে রাষ্ট্রগানটা শোনাও।
0: ওকে, ত্রিতাল বাংলা, এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এই পেজ থেকে আমি এর আগে একবার লাইভ এসেছি এবং আজকেও আসলাম। অসাধারণ, এবং স্বর্ণলতা আমার পরিচিত, এই লাইভে আসার পরে দেখে ভীষণ ভালো লেগেছে যে যে না, একসাথে আমরা আড্ডা দিতে পারছি। এবং এই রেডিওর পিছনে যারা কাজ করছেন তারা সবাই অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি যে যারা শ্রুতিশীল শ্রোতা, যাদের কানটা অনেক ভালো, ভালো গান শুনতে পছন্দ করেন, আমার বিশ্বাস এই রেডিও ত্রিতাল বাংলার সাথে যদি কেউ তারা থাকে আর নিশ্চয়ই ভালো কিছু গান পাবে, ভালো কিছু গায়কের গান শুনতে পারবে, ভালো অনেক গান যে আছে যেগুলো পিছনে পড়ে আছে সেই সব গান নতুন করে শুনতে পাবে, এটা আমার বিশ্বাস। তো রেডিও ত্রিতাল বাংলার সাথে আপনারা থাকুন এটা আমি চাইবো, এবং আমি নিশ্চয়ই আবারও আসবো, বারবারই আসবো রেডিও ত্রিতাল বাংলাতে, কারণ এটা মনে হয় যে যেন আমরা একটা পরিবারের মতো। তো আমরা আমরাই তো আসবো, অবশ্যই আসবো এবং গান গাইবো, গান শোনাবো সবাইকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এতক্ষণ গান শুনলেন, আমাদের সাথে ছিলেন। আর এখন সেই গানটা শোনাবো যে গানটা আমার কাছে কামরুজ্জামান দাব্বি বানিয়েছে, সবার পছন্দের গান, আমি তো ভালা না ভালা লেগেছে, শোনাই তাহলে।
1: শুনে গান শুনে গান।

তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখ, আমি তো ভালা না ভালা লইয়াই পাইব, আমি তো ভালা না ভালা লইয়াই পাইব। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে, জিন্দা থাকতে না ডাকিলে, জিন্দা থাকতে না ডাকিলে মইরা গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই।

0: সকল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে দায়িত্ব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখ, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইব।
1: খুবই সুন্দর, আর
0: থ্যাংক
1: ধন্যবাদ
0: ইউ।
1: দিব না, অনেক ভালো কিছু সময় দিয়েছো তুমি আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে, সব ধরনের গান শুনিয়েছো, সত্যি খুব ভালো সময় কাটিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর এই অনুষ্ঠানটার পেছনে যারা শ্রম দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দর করে তোলার জন্য। রেডিও ট্রিতাল বাংলা USA এর সাথেই থাকুন আপনারা সবাই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা খুব শীঘ্রই আবার আসব যদি বেঁচে থাকি, খুব শীঘ্রই দেখা হবে আমাদের আবার সুন্দর মন ভরে কামরা যেমন রাখবি। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।
2: ভুইয়ালা ভুইয়ালা মামা এ।

0: লক্ষ যোজন রক্তের পারাবার,
1: এত রক্তের বিনিময়ে এই দেশ,
0: এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে
1: লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ,
0: ভুলব না, আহা ভুলব না কোনো দিন
1: তোমাদের স্মৃতি গানে গানে অমলিন।